0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30।
1: আজ শুক্রবার 24/8/1433 বঙ্গাব্দ, 27 রবিউল থানি 1448 হিজরি, 9 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও 102 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: প্রশ্রোতা, অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা, খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম আক্তার খান রুনি এবং আমি শামীম খান শামা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহায়েল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
3: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, সূরা বনি ইসরায়েলের 73 আয়াত থেকে 75 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি এ কে এম ফিরোজ।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

وَإِذَا لَاتَّخَذُوكَ خَلِيلًا.

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ ইহসানুল হক.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. তেলাওয়াতকৃত আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা তো আপনাকে প্রতারিত করতে চেয়েছিল, তা থেকে যা আমি আপনার প্রতি ওহির মাধ্যমে প্রেরণ করেছি, যেন আপনি আমার সম্পর্কে ওহির বিপরীত মিথ্যা আরোপ করেন। এরূপ করলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করত। আর যদি আমি আপনাকে দৃঢ়পদ না রাখতাম, তবে হয়তো আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তেন। যদি এমন হতো, তবে আমি অবশ্যই আপনাকে ইহকালে দ্বিগুণ এবং মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তখন আমার মোকাবেলায় আপনি কোনো সাহায্যকারী পেতেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় জুমার দিনের আমলসমূহ, বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে, কোন মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাআলা পূরণ করবেন। বুখারী শরীফ হাদিস নম্বর 6400। মুসলমানের সাপ্তাহিক ইবাদতের দিন হল জুমা। এই দিনে প্রধানত ইবাদত হল জুমার নামাজ আদায় করা। কিছু আমল রয়েছে জুমার দিনে যেগুলো সর্বোত্তম, এবং কোরআন সুন্নাহ যেভাবে দিনটি অতিবাহিত করার নির্দেশ দিয়েছেন, সেভাবে যদি আমরা সেটাকে অতিবাহিত করি, তাহলে জুমার দিনের বিশেষ কিছু আমল আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর যে আমলটি, সেটি বলবো যে গোসল করা। জুমার দিন উত্তমভাবে গোসল করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গোসলের ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন। এই দিনের প্রধান কাজ হল জুমার নামাজ পড়া। নামাজের জন্য যখনই আহ্বান করা হয়, সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে আসতে হবে, যেটি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, হে বিশ্বাসীগণ, জুমার দিকে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের আগেও পরে বেশি দোয়া করা, কারণ এদিন দোয়া কবুল হয় এবং সেই দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত আছে, যেগুলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পেরেছি। জুমার দিন আসর নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ তাহলিল ও দোয়া দুরুদে অতিবাহিত করা, এবং বেশি বেশি করে দুরুদ পড়া, ইস্তিগফার পড়া। মনে রাখতে হবে যে কোনো সময়ই দোয়া কবুল হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন, আর সেটি হলো আসরের পর। মুসনাদ আহমদ হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। জুমার দিন বেশি দুরুদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দুরুদ পড়ে, তবে তার প্রতি 10 বার রহমত নাজিল করা হয়। তবে জুমার দিন আসরের নামাজের পর দুরুদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মুসলিম শরীফ ও তিরমিজি শরীফ। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটি বিশেষ আমল ও ইবাদতে কাটানো, কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করা, যথাযথ প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করা, জুমার দিনটি কোরআন তেলাওয়াত দুরুদ ও দোয়ার আমলে অতিবাহিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো জুমার দিনে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে জুমার দিনের আমলসমূহ সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। শোনাবো দেশের গান, বাউল তুমি এমন দেশের গল্প বলো, শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: অজিত রায়ের সুরে জসিম রায়হানের কথায় দেশের গানটি শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
2: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:00 বাজে 50 মিনিটে, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল 8:10 মিনিটে, ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে সকাল 8:20 মিনিটে, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলে সকাল 9:05 মিনিটে, ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05 মিনিটে, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:30 মিনিটে। এই সপ্তাহের নাটক বরেন্দ্র গীতিকার খোঁজে শুনবেন বেলা 3:10 মিনিটে, রচনা দোলন রহমান, প্রযোজনা রফিকুল হাসান। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10 মিনিটে, ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40 মিনিটে, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6:05 মিনিটে, সন্ধ্যে 7:05 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 মিনিটে, রাত 9:05 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা রাত 10:00।
1: এবার এফএমের অনুষ্ঠান, এফএম বিয়ানীপুর মেঘরাজে সন্ধ্যে 6:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:30 মিনিট থেকে বেলা 12:10 মিনিট পর্যন্ত এবং বেলা 2:15 মিনিট থেকে রাত 11:15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন ভোরের গান শুনবেন। আজকের ভোরের গানের শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম, সুরকার হিমাদ্রি বিশ্বাস।

এতক্ষণ ভোরের গান শুনলেন। শিল্পী ছিলেন সুস্মিতা দেবনাথ সূচি। বাংলাদেশ বেতার। একটু পরে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 24শে আশ্বিন, 27শে রবিউসানি, 9ই অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। সারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত 10 জন। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে আজ আফগানিস্তানের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। শিরোনাম শুনছিলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে এবং আগামী 2 মাসের মধ্যে সারা দেশে অন্তত 1000 খেলার মাঠ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি 2 থেকে 3টি ওয়ার্ডের জন্য অন্তত 1টি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এলক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, দেশের 4599টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে 27টি জেলায় খেলার মাঠের জন্য 403টি খাস জমি চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রতিটি মাঠের আয়তন সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 8 বিঘা নির্ধারণের পরিকল্পনা, মাঠগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় 1 জন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগেরও সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও জানানো হয়, ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন সহ 10টি ক্রীড়া ইভেন্টে প্রায় 14 লাখ কিশোর কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে দেশের 503টি উপজেলায় এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপন সহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দুবাইভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান ইমা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকালে ডিপি ওয়ার্ল্ড প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগে বন্দরটির আধুনিকায়ন, প্রযুক্তি সংযোজন আর দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, গত অর্থ বছরে এখান দিয়ে হ্যান্ডেলিং হয়েছে প্রায় ১৩,৮৫,০০০ টিইইউ কন্টেইনার, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতার প্রায় ৪৪%। অর্থাৎ এই টার্মিনালের দক্ষতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এই লক্ষ্যেই বৃহস্পতিবার বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সই হল ১৫ বছরের কনসেশন চুক্তি। চুক্তি অনুযায়ী টার্মিনালের মালিকানা ও সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে, আর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এই চুক্তির ফলে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে চায় ডিপি ওয়ার্ল্ড, সেই সঙ্গে স্বচ্ছতা, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি সম্মান এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কাজ করবে বলে জানান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টর ইসা কাজিম।
3: এক্সপ্যানশন ইন ট্রেড ওয়াইল কন্টিনিউইং টু পারসু রিফর্মস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফর দ্য নেক্সট স্টেজ অফ কান্ট্রিজ জার্নি।
2: ১৫ বছরে প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। এর বড় অংশ যাবে টার্মিনালের যন্ত্রপাতি ও অবকাঠামো আধুনিকায়নে, পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব থাকবে অপারেটরের। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে কমানো হবে ট্রাকের টার্ন অ্যারাউন্ড টাইম, বাড়ানো হবে ক্রেনের উৎপাদনশীলতা, আর অটোমেশন ও পেপারলেস ব্যবস্থাপনার মাধ্যমে আরও দ্রুত হবে কন্টেইনার পরিবহন ও খালাস। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চুক্তির ফলে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগে বাড়বে রাজস্ব আদায়, কর্মসংস্থান ও বন্দরের সক্ষমতা।
4: ডিপি ওয়ার্ল্ড যে অর্থ ব্যয় করে এটাকে ঢেলে সাজাবেন, আপ টু দা মার্কে নেবেন, অটোমেশনের জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গা যখন প্রতিষ্ঠিত হবে সেখানে আরো চাকরির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে, আমাদের যারা চাকরি করছেন তাদের আরো দক্ষতা বাড়ার সম্ভাবনা আছে।
2: রাজস্ব আদায় বৃদ্ধি ও বন্দর আধুনিকায়ন হলে আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীদের সময় ও খরচ কমবে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। গতকাল সচিবালয়ে এ সাক্ষাৎকালে তারেক রহমান তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। আবরার ফাহাদের বাবা তার ছেলের হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে তারেক রহমান বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, আদালত স্বাধীনভাবে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের নোয়াখালীপাড়া ও রঙ্গখালী পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার মতো পুলিশ একাডেমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে তার মন্ত্রণালয়ে পরপর দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমটি ছিল জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা। সভা দুটির পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল ও সন্ত্রাসী কার্যক্রম দমনে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময়ে অভিযান চালাতে হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাটা তারের বেড়া পুনর্নির্মাণ, সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা এবং ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনের কথাও বলেন তিনি।
6: টঙ্গিখালি এবং নোয়াখালীপাড়া সম্ভবত এই দুইটা নামে পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে বিভিন্নভাবে। সেই জায়গায় দুইটা ক্যাম্প স্থাপন করা হবে। সে ক্যাম্পগুলো স্থাপন করা হলে সেই এলাকায় এই জাতীয় অপরাধগুলো নির্মূল হবে বলে আমাদের সবার মতামত।
5: এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের অভয়ারণ্য থেকে এই এলাকায় সুশাসন ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
6: সারদার মতো একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেজন্য জমি দেখা হচ্ছে। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য সেখানে 72 একর জমি অ্যাকোয়ার করা হয়েছে, সেই জায়গায় স্থানান্তরিত হবে বাই লিংক রোডের পাশে। এগুলো আমরা সব এমনভাবে সমন্বিতভাবে করছি, যার মধ্যে দিয়ে আশা করি জঙ্গল সলিমপুর এলাকার যে কয়টি মৌজায় সরকারি জমি আছে সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয়, এবং সেই জায়গার অধিবাসীগণকে আমরা কিভাবে পুনর্বাসন করতে পারি, যারা বিভিন্ন সময় অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন তাদেরকে পুনর্বাসনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।
5: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকার অবশ্যই জন আস্থা অর্জন করেছে, কতটুকু করেছে সেটা বিচার করবে জনগণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পানির সঠিক ব্যবস্থাপনা না শিখলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয় নিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা অর্থায়ন করবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শব্দ দূষণের শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে 1,39,000-এর বেশি মানুষকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া সহ নানা উদ্যোগ নিয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রাজধানীর যে কোনো ব্যস্ত সড়ক এখন যেন এক একটি শব্দ তৈরির কারখানা। হর্ন বাজানো নিষেধ এমন সাইনবোর্ডের ঠিক নিচেই বাজানো হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য মতে, বিশ্বে শব্দ দূষণে শীর্ষ শহর এখন ঢাকা, যেখানে শব্দের গড় তীব্রতা 119 ডেসিবেল, অথচ 70 ডেসিবেল পর্যন্ত শব্দ মানুষের কানের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে ধরা হয়। এই নীরব ঘাতক প্রতিদিন কেড়ে নিচ্ছে মানুষের শ্রবণ শক্তি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান জানান, শুধু কান নয়, উচ্চ শব্দ মানুষের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং তীব্র মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে।
9: শব্দ দূষণের সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘদিন যদি কেউ উচ্চ শব্দে থাকে তাহলে তার আমরা বলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তার শ্রবণ শক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং কারো কারো ক্ষেত্রে কানের ভিতরে মোহবহ শব্দ হয় যেটা আসলে খুবই বিরক্তিকর। এটা আমরা সবচেয়ে বেশি পাই বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে উচ্চ শব্দে কাজ করেন দীর্ঘদিন থেকে।
8: শব্দ দূষণ নিয়ন্ত্রণে দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা থাকলেও এর প্রয়োগ সীমিত। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন কর্মসূচি ও উদ্যোগ হাতে নিয়েছে। সাইলেন্ট জোন বা নীরব এলাকা ঘোষণা, হাইড্রোলিক হর্ন নিষিদ্ধকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন বা সরকারি কর্মসূচি দিয়ে ঢাকা শহরকে শান্ত করা সম্ভব নয়। চালকদের মানসিকতার পরিবর্তন এবং কঠোর জরিমানা নিশ্চিত করা না গেলে শব্দ দূষণের এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া কঠিন। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর সহিংসতা প্রবণ সিনালোয়া রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় 9 বন্দি ও 1 দর্শনার্থী নিহত হয়েছেন। রাজ্যটির নিরাপত্তা দপ্তর জানায় বৃহস্পতিবার এই ঘটনায় আরও 16 বন্দি আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের উপর আর হামলা চালানো হবে না। এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানায় তারা রিয়াদ ও খামিস মুসাইদ শহরের দিকে ধেয়ে আসা হুতিদের 3 ড্রোন ঠেকিয়ে দিয়েছে। তবে হুতিরা দাবি করেছে তারা কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি তাদের সৈন্যরা হুতিদের বিরুদ্ধে 2100 বেশি অভিযান চালিয়েছে। ডন অফ ইয়েমেন নামে পরিচালিত এই অভিযানে 1840 হুতি সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র মাইক্রোসফট, অ্যাডোবি এবং কয়েকটি বড় তথ্য প্রযুক্তির আউটসোর্সিং প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ একটি গ্রিন কার্ড কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে দেশটির 9 শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন জানায় জালিয়াতি প্রতিরোধ এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখার লক্ষ্যই এ পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি দক্ষ বিদেশি কর্মীদের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 12 খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবল। অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে দারুণ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। গতকাল তাসখানদের অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে রুনা আক্তারের জয়সূচক গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে আনে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী 11 অক্টোবর শক্তিশালী ফিলিপাইন্সের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:53 এবং সূর্য অস্ত যাবে 5:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে 15 চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। সারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত 10 জন। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে আজ আফগানিস্তানের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
11: বাংলাদেশ বেতার।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুখের ঠিকানাতে, সেটি হচ্ছে শিশুদের জন্মগত হৃদরোগ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার শরদিন্দু শেখর রায়, সহকারী অধ্যাপক।

0: পরিমাণ হয়ে থাকে
1: না, এটা জন্মগত অনেক ধরনের ত্রুটি কিন্তু রয়েছে, জন্মগত অসুখ কিন্তু শিশুদের অনেক ধরনের হতে পারে, তার মধ্যে জন্মগত হৃদরোগ অর্থাৎ জন্মগতভাবে ত্রুটিপূর্ণ হৃদযন্ত্রের গঠন বা জন্মগত হৃদরোগ আমরা বলি যেগুলো, সেগুলোর কিন্তু আমরা এতে কম দেখি না। হ্যাঁ, মানে শিশুদের হৃদরোগ যদি আমরা বলি আলাদা করে, শিশুদের হৃদরোগের কিন্তু একটা বড় অংশ এই জন্মগত হৃদরোগ।
0: আর এই যে জন্মগত হৃদরোগ বলছেন, এই জিনিসটির সাথে আসলে কি কি বিষয়ে জড়িত রয়েছে বলে আপনি?
1: এটা হলো যে জন্মগত হৃদরোগ কি, আগে সেটা বলি। জন্মগত হৃদরোগ হলো একটা যে জন্ম থেকেই অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যে হৃদরোগের যে অসুখটা রয়ে গেছে বা আমরা খুঁজে পাচ্ছি, তো এটা যেমন হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি হতে পারে, হৃৎপিণ্ডের রক্তনালীর ত্রুটি হতে পারে, হৃৎপিণ্ডের যে ভালভগুলো রয়েছে সেটা জন্মগতভাবে ত্রুটিপূর্ণ বা সংকুচিত, এমনকি অন্যান্যভাবে হৃৎপিণ্ডের ভালভ যদি ঠিকমতো বন্ধ না হয়ে যায়, অথবা হৃৎপিণ্ডের আমাদের যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেগুলোর মধ্যে জন্মগতভাবে যেসব জায়গাগুলোতে সংযুক্ত থাকার কথা না সেরকম সংযুক্ত থাকা, বা রক্ত যেদিক দিয়ে যেদিকে চলার কথা সেদিক দিয়ে না চলে অন্য দিক দিয়ে কোনো নতুন পথ তৈরি করে চলা, জন্মগত ছিদ্র থাকা, এগুলোই হলো জন্মগত হৃদরোগ। এটা সাধারণত যদি আপনি চিন্তা করেন কেন হয়, তো ওরকম ধারাবাঁধা নিয়মে ফেলা যাবে না। এটা কিছু কিছু আছে বংশগতির একটা ধারাবাহিকতা, বংশগতির জিনের প্রভাব বা বংশগতির যে ব্যাপারটা আমরা বলি, হ্যাঁ, জিনগত একটা ধারাবাহিকতা সেটার কারণে। আরেকটা হতে পারে যে শিশু যখন মায়ের পেটে থাকেন ভ্রূণ অবস্থা থেকে যখন হৃৎপিণ্ডের যে গঠনটা হয় এই সময়টাতে যদি মা কিছু কিছু ইনফেকশন বা প্রদাহ হয়, যেমন বিশেষ করে রুবেলা ভাইরাস বা জার্মান মিজলস এরকম, তো এগুলো কিন্তু জন্মগত হৃদরোগের জন্য কিছুটা দায়ী। এছাড়া রয়েছে কিছু ওষুধের ব্যবহার, জন্ম যেটা নাকি বাচ্চা গর্ভাবস্থায় গর্ভকালীন সময়ে যদি কিছু ওষুধের ব্যবহার, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে।
0: কি কি লক্ষণ দেখে আসলে বাবা মা বুঝবেন যে তাদের বাচ্চাটি জন্মগত হৃদরোগে আক্রান্ত থাকতে পারেন?
1: হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা একেবারে শিশু অবস্থায় কিন্তু জন্মগত হৃদরোগ আছে এটা সাধারণত ধারণা করা হয় খুব কম, তো সেক্ষেত্রে লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু জন্মগত হৃদরোগ শনাক্ত হতে পারে। অনেক শিশুকে দেখবেন যে নানা রকম জটিলতার কারণে আমাদের ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট দিতে হয় বা আইসিইউতে রাখতে হয় বা নিওনেটাল ওয়ার্ডে দীর্ঘদিন রাখতে হয়। এ সমস্ত জায়গায় বিভিন্ন লক্ষণের উপরে ভিত্তি করে, যেহেতু এই সময় বাচ্চারা হাসপাতালে থাকে তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে, সে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু জন্মগত হৃদরোগ ধরা পড়ে। কিন্তু অনেক জন্মগত হৃদরোগ কিন্তু একেবারে প্রথম দিকে ধরা না পড়তে পারে, ইভেন কি মানে সুপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকতে পারে, একেবারে কিশোর বয়সে গিয়ে তার কিছু লক্ষণ প্রকাশিত হতে পারে, এমনকি কিশোর বয়স পার হয়ে গিয়ে মধ্য বয়সেও কিন্তু অনেক জন্মগত হৃদরোগের লক্ষণ প্রকাশিত হতে পারে। তবে একেবারে খুব বেশি ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো লক্ষণ স্বাভাবিকভাবে একটু আগে প্রকাশিত হবে। যেসব লক্ষণ দেখে আমরা সাধারণত জন্মগত হৃদরোগ থাকতে পারে ধারণা করি, সেগুলোর মধ্যে প্রথমত হলো যে একেবারে ছোট বাচ্চা যদি হয় তাহলে মায়ের বুকের দুধ যখন খায় বা যখন অন্যভাবে দুধ খায় তখন সে হাঁপিয়ে ওঠে, দুধ খায় এমনি মানে দেখা যাচ্ছে মানে যেটুকু তার স্বাভাবিক, দেখলেই বোঝা যায় স্বাভাবিকের চেয়ে বেশি হাঁপিয়ে ওঠা, বা বাচ্চা খুব বেশি কান্নাকাটি করে এবং বাচ্চার বৃদ্ধি ঠিক মতো হয় না, এবং কান্নাকাটি করার সময় অনেক সময় বাচ্চারা নীলাভ হয়ে যায়, নীলচে হয়ে যায়, এসব কিন্তু এক ধরনের লক্ষণ, ঠিক মতো বৃদ্ধি না হওয়া, খেতে না পারা, ঠিক মতো খেতে না পারা। আর একটু বয়স বেশি যদি হয়, ধরেন কিশোর বয়সে যখন স্কুলে যখন বাচ্চারা পড়ে, এ সময় হয় কি, এ সময় দেখা যায় যে বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে সমানতালে তাল মিলিয়ে খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে পারে না, একটু মানে হাটের অসুখগুলো একটু পরিশ্রমের সাথে সম্পৃক্ত, এই জন্মগত হৃদরোগের অসুখগুলো, যে অন্যদের সাথে তাল মিলিয়ে সে খেলাধুলো করতে পারে না, দৌড়ঝাঁপ করতে পারে না, দেখা যাচ্ছে অন্যরা দৌড়ে চলে যাচ্ছে ও হয়তো পিছিয়ে পড়ে যাচ্ছে বা বসে পড়তে হচ্ছে ওকে, তখন তার হাঁপানি হয়, হয়রানি হয়, একটু শ্বাসকষ্ট হয়, এগুলো কিন্তু এক ধরনের লক্ষণ। আবার দেখা যায় যে ঠোঁট জিহ্বা এগুলো নীলচে হয়ে থাকে, আঙুলের মাথাগুলো একটু বড় হয়ে যায় বা নীলচে হয়ে থাকে, এগুলো কিন্তু জন্মগত হৃদরোগ।

0: লক্ষণ।
1: আচ্ছা স্যার, একটি জিনিস যেটা হচ্ছে, হৃদরোগের কোনো সমস্যা হলে আসলে আমাদের দেশের মানুষের একটি সাধারণ ধারণা হচ্ছে যে বাংলাদেশের কোনো চিকিৎসা হয় না, এবং দেখা যায় যে বাংলাদেশের মানুষজন দেশের বাইরে চলে যেতে চান। সেই ক্ষেত্রে যে শিশুদের জন্মগত হৃদরোগের যে বিষয়টি বললেন, সেটা আর কতটুকু চিকিৎসা আসলে আমাদের দেশে করা সম্ভব?
0: এখন তো বলতে হবে যে আমাদের হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ গর্ব করছি আমরা বা গর্ব করি, কারণ হৃদরোগ চিকিৎসার সব ধরনের চিকিৎসাই কিন্তু এখন বাংলাদেশে হয় এবং বিশ্বের যে কোনো প্রান্তের চিকিৎসার সমমানের। সুতরাং জন্মগত হৃদরোগের চিকিৎসাও কিন্তু এখন সব ধরনের চিকিৎসা দেশেই হচ্ছে, দেশেই সম্ভব। হয়তো সেগুলো প্রতিষ্ঠান সংখ্যা কম, কিন্তু সব বাংলাদেশে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জটিল অপারেশনগুলো রয়েছে, সেগুলো দু একটি ছাড়া, কিন্তু অন্যান্য সব ধরনের চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের এই তথ্যটি আসলে আশা করি খুবই কাজে লাগবে যে বাংলাদেশে কিন্তু জন্মগত হৃদরোগের বেশিরভাগ চিকিৎসাই সম্পন্ন হয়ে থাকে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুখের ঠিকানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স FM, 102 ও 106.90 মেগাহার্স। শ্রোতাবন্ধু, আয়োজন মানে এখন রয়েছে দেশের গান। দেশের গানে প্রথম শিল্পী ইন্দ্রকিশোর, গানে কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুরারোপ করেছেন AHM রফিক।

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। এবারের দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আনোয়ার পারভেজ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গান সবুজ শ্যামল বাংলাদেশ, শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। গানের কথা সাজিয়েছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্য কেউ সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, কাছের কোটর, বাঁশের গিট, গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ি, ঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চার থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব ডাক দিবস উপলক্ষে একটি বিশেষ কথিকা। উপস্থাপন করছেন কাজী আসাদুল ইসলাম, মহাপরিচালক ডাক অধিদপ্তর।
1: আজ 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস। 1874 সালের 9 অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের 192টি দেশে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে থাকে। ডাকসেবার মাধ্যমে জনগণকে সংযুক্ত করা, আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ সহায়তা করা এবং নির্ভরযোগ্য ডাকসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ডাক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা এ দিবসে তুলে ধরা হয়। বিশ্ব ডাক দিবস উপলক্ষে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কর্তৃক ঘোষিত এ বছরের প্রতিপাদ্য হল ওয়ান পোস্টাল নেটওয়ার্ক, ইনফিনিট পসিবিলিটিস, যা বাংলায় করা হয়েছে এভাবে, সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। বিশ্ব ডাক দিবস 2026 উপলক্ষে ডাক অধিদপ্তর কর্তৃক বিশেষ সেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে আমি 9 ও 10 অক্টোবর 2026 শুক্রবার এবং শনিবার ছুটির দিনেও বাংলাদেশ ডাক বিভাগের সকল কার্যালয়ে ডাক সেবা কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশ ডাক বিভাগ 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা সংক্রান্ত মেলা অনুষ্ঠিত হবে। ডাক বিভাগের সকল সার্কেল অফিসে বিশ্ব ডাক দিবসের এ বছরের প্রতিপাদ্যের উপরে রচনা, পত্র লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বাংলাদেশ 1973 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ লাভের পর থেকে বৈশ্বিক ডাক অঙ্গনে একটি সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ডাক নীতি নির্ধারণে দেশের ভূমিকা আরও সুদৃঢ় করেছে। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সরকারি সেবাদানকারী অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ডাক বিভাগের রয়েছে বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্ক। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিভিন্ন ধরনের চিঠিপত্র, ডকুমেন্টস, পার্সেল ইত্যাদির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডাক বিভাগের বিভাগীয় ও অবিভাগীয় মিলিয়ে 9,848টি ডাকঘরের প্রায় 18,000 কাউন্টারে বছরে আনুমানিক 5 কোটি ডাকদ্রব্য প্রসেস করা হয়। অভ্যন্তরীণ ইস্যুকৃত চিঠিপত্র ও ডকুমেন্টসের প্রায় 100% DMS তথা ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার এর মাধ্যমে ইস্যু, সর্টিং ও ডেলিভারি সম্পন্ন হয়। ডাক বিভাগের মাধ্যমে গত 2 অর্থবছরে প্রায় 56 লক্ষ নাগরিকের পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। ডাকযোগে ভূমি সেবার আওতায় গত 2 অর্থবছরে প্রায় 7 লক্ষ মৌজা ম্যাপ ও খতিয়ান হোম ডেলিভারি করা হয়েছে। দেশের অভ্যন্তরে এ পর্যন্ত 10 লক্ষেরও বেশি ড্রাইভিং লাইসেন্স ডাক বিভাগের মাধ্যমে যথাযথ ডেলিভারি করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে প্রিন্টেড 7 কোটির অধিক স্মার্ট NID কার্ড ডাক পরিষেবার মাধ্যমে ডেলিভারি করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের আন্তর্জাতিক ডাক পরিবহন সেবাতেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডাক বিভাগ ডাক জীবন বিমার আওতায় জনগণকে সরকারি বিমা সুবিধা প্রদান করে। বর্তমানে ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের মাধ্যমে ডাক জীবন বিমার প্রিমিয়াম জমা দেওয়া যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীগণ এবং দেশের অভ্যন্তরে নির্বাচন পরিচালনায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী সহ মোট 15,33,683 জন ভোটারের পোস্টাল ব্যালট পেপার প্রেরণ ও পরবর্তীতে প্রেরিত ফিরতি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহাসিক ভূমিকা রেখেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ঘোষিত কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একটি শক্তিশালী ডাক নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত মানুষ, সেবা, ব্যবসা ও সম্ভাবনাকে আরও কার্যকরভাবে সংযুক্ত করা সম্ভব। দেশের বিস্তৃত ডাক নেটওয়ার্ককে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সেবা, ই কমার্স, লজিস্টিক্স, আর্থিক সেবা এবং অন্যান্য জনবান্ধব সেবার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকের এই দিনে সকলকে আরেকবার বিশ্ব ডাক দিবসের আন্তরিক শুভেচ্ছা

0: ও অভিনন্দন জানাচ্ছি।
1: বিশ্ব ডাক দিবস উপলক্ষে বিশেষ কথিকাটি শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন এবং কৃষিকাজের সাথে রয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের কৃষি সমাচারে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষক প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সঠিক পরিচর্যা ও সময় উপযোগী কৃষি পরামর্শ আজ কৃষির সম্ভাবনাকে আরও বিস্তৃত করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি সমাচারের প্রথমেই শুনবেন একটি গুরুত্বপূর্ণ কথিকা, গ্রাফটিং প্রযুক্তির মাধ্যমে টমেটো চাষ প্রযুক্তি। কথিকাটি উপস্থাপন করছেন মোহাম্মদ শাহিন সালেউদ্দিন, প্রধান সহকারী প্রকল্প প্রস্তুতকরণ পরিকল্পনা প্রকল্প ও বাস্তবায়ন ICT উইং, খামারবাড়ি, ঢাকা।
1: গ্রাফটিং বা কলম পদ্ধতি হলো দুটি উপযোগী টমেটো গাছের অংশকে যুক্ত করে একটি শক্তিশালী গাছ তৈরি করার প্রযুক্তি। সাধারণত রোগ ও প্রতিকূলতার সহনশীল গাছকে রুটস্টক এবং উন্নত জাতের ফলনশীল গাছকে সায়ন হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফটিং প্রযুক্তির মাধ্যমে টমেটো চাষ করলে 90-95% গাছ ঢলে পড়া রোগ এবং শিকড়ে গিট রোগ থেকে রক্ষা পায়। এছাড়া আগাম টমেটো চাষে এটি রোগ ব্যাপক ক্ষতি সাধন করে, তাই আগাম টমেটো চাষের জন্য জোর কলম বা গ্রাফটিং পদ্ধতি অত্যন্ত উপযোগী ও লাভজনক। পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জোর কলম বা গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করলে 1.5-2 গুণ বেশি ফলন পাওয়া যায়। গ্রাফটিং এর জন্য প্রথমে ভালো মানের রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে। রুটস্টক ও সায়নের বীজ এমনভাবে বপন করতে হবে যাতে গ্রাফটিং এর সময় দুটি কাণ্ডের আকার প্রায় সমান থাকে। সাধারণত চারার বয়স ও জাতভেদে সময় কিছুটা পরিবর্তিত হয়। চারা সবল ও রোগমুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফটিং করার পদ্ধতি, প্রথমে রুটস্টক চারার কাণ্ডে এবং সায়ন চারার কাণ্ডে ধারালো ও জীবাণুমুক্ত ব্লেড দিয়ে উপযুক্ত কোণে কাট দিতে হয়। এরপর দুটি কাটা অংশ সুন্দরভাবে মিলিয়ে গ্রাফটিং ক্লিপ বা বিশেষ ক্লিপ দিয়ে শক্ত করে আটকে রাখতে হয়। তারপর গ্রাফট করা চারাগুলোকে কয়েকদিন উষ্ণ, আর্দ্র ও সরাসরি তীব্র আলো থেকে দূরে রাখা হয় যাতে সংযোগস্থল ভালোভাবে জোড়া লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আবার চারাকে শুকিয়ে যাওয়া থেকে রাখা যাবে না। গ্রাফটিং এর পর প্রথম কয়েকদিন চারাকে সরাসরি রোদ ও অতিরিক্ত বাতাস থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে চারা রক্ষার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জমি ও পরিচর্যার ক্ষেত্রে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন উঁচু ও উর্বর জমি নির্বাচন করতে হবে। পচা জৈব সার ও প্রয়োজন অনুযায়ী সুষম রাসায়নিক সার ব্যবহার করতে হবে। নিয়মিত সেচ দিতে হবে। সাধারণ টমেটো চাষের মতো জমি তৈরি করতে হবে। প্রথম চাষের সময় প্রতি শতাংশে 3 কেজি ডলোচুন দিতে হবে, এটি মাটি শোধন করার জন্য। দ্বিতীয় চাষের জমিতে শতাংশ প্রতি পুরাতন গোবর 10 কেজি পরিমাণ দিয়ে চাষ দিতে হবে। 1 সপ্তাহ পর জমিতে পানি দিয়ে কাদা তৈরি করে দিতে হবে। তৃতীয় চাষের সময় প্রতি শতাংশে TSP 2 কেজি, MOP 500 গ্রাম, ম্যাগনেশিয়াম সালফেট সার 50 গ্রাম, জিপসাম 150 গ্রাম, থিওভিট বা কুমুলাস 100 গ্রাম, বোরন 50 গ্রাম, 100 গ্রাম দানাদার কীটনাশক যে কোনো কোম্পানির। উপরোক্ত সারগুলো ভালো করে মিক্স করে জমিতে প্রয়োগ করতে হবে। 3-4 দিন পর সামান্য কিছু জৈব সারের সাথে 100 গ্রাম জিঙ্ক দিতে হবে। মনে রাখতে হবে জিঙ্ক অন্য কোনো সারের সাথে মিক্স করা যাবে না, অথবা যেদিন জমিতে অন্যান্য সার দেওয়া হচ্ছে সেদিন এবং তার পর দিন জিঙ্ক জমিতে দেওয়া যাবে না। কমপক্ষে 3-4 দিন বিরতি দিয়ে জিঙ্ক সার দিতে হবে। বেড তৈরির জন্য সব থেকে উত্তম উত্তর থেকে দক্ষিণ বরাবর বেড তৈরি করতে হবে, কারণ উত্তর দক্ষিণে বেড থাকলে প্রত্যেকটা গাছ আলো বাতাস সমানভাবে পায়। বেডের প্রস্থ হবে 4 ফুট এবং বেডের উচ্চতা 10-12 ইঞ্চি। বেডের মাঝখানে পানির নালা থাকতে হবে 1 ফিট। চারা থেকে চারার দূরত্ব হবে 3 ফিট বা 2 ফিট। বর্ষা মৌসুমে যদি আগাম টমেটো চাষ করতে হয় তাহলে মালচিং পেপার দিয়ে বেড ঢেকে দিতে হবে। কৃষক ভাইদের জন্য পরামর্শ হলো, গ্রাফটিং প্রযুক্তিটি শুধু চারাকে জোড়া লাগানোর বিষয় নয়, সঠিক রুটস্টক নির্বাচন, মানসম্মত সায়ন, পরিচ্ছন্নতা, গ্রাফটিং পরবর্তী পরিচর্যা এবং সঠিক সময়ে জমিতে রোপণ সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমবার যারা করবেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রযুক্তিটি প্রয়োগ করবেন। রোগ সহনশীল রুটস্টকের সঙ্গে উন্নত জাতের টমেটো যুক্ত করে গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করলে টমেটোর উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আধুনিক প্রযুক্তি গ্রহণ করুন, নিরাপদ ও লাভজনক টমেটো উৎপাদনে এগিয়ে আসুন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি শুধু আমাদের জীবিকার উৎস নয়, বাংলার গানে কৃষকের জীবন এবং মাটির সাথে তার গভীর সম্পর্কে বরাবরই উঠে এসেছে গানের মাধ্যমে। মাঠে সবুজ, কৃষকের ঘাম আর ফসলের স্বপ্ন, সব মিলিয়ে কৃষি আমাদের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এখন শুনবেন কৃষি বিষয়ক একটি গান, মাঠের কবি গোলাম মোস্তফা ও বিউটি আক্তারের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন শিকদার ইসাক আলী। চলুন বন্ধুরা শুনে আসি কৃষি বিষয়ক চমৎকার এই গানটি।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মসির। তো চির অন্যতম মসিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মসিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনোবনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। শুধু মণ্ডলী, আপনারা শুনলেও দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান, কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি,

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তো তোমার নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছ। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন। অনেক ধন্যবাদ সুধী মণ্ডলী। আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। চির উন্নত মম শির, যারা চির উন্নত হয়ে থাকে। বাংলাদেশ বেতারকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় জান্নাতি রহমান তিথি, অনুষ্ঠান সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু সতর্কতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর বিপদ সংকেত নিয়ে। ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই বুঝতে পারি না ডেঙ্গু কখন হয়ে ওঠে সত্যিকারের বিপদ, কখন একটি জ্বর একটি সাধারণ ডেঙ্গু জ্বর পরিণত হয় প্রাণঘাতী অসুখে। আর এই তথ্যগুলোই বাঁচাতে পারে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন। প্রিয় শ্রোতা, তাই আজ আমরা আলোচনা করব ডেঙ্গুর কি কি বিপদ সংকেত আছে, কোন কোন লক্ষণগুলি দেখলে আপনাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে এবং কিভাবে আপনি বাড়িতে এই বিপদ সংকেতগুলি চিনতে পারবেন। এই তথ্য জানা থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের ও প্রিয়জনদের জীবন বাঁচাতে পারবেন। ডেঙ্গু জ্বর হলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা নিতে হবে, তবে সবারই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। বাড়িতে থেকেও কিছু রোগীর চিকিৎসা সম্ভব। ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হবে কিনা বা কতদিন পরপর রক্ত পরীক্ষা ফলো আপ করতে হবে, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি কোনো জটিলতা না থাকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে কোন কোন বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে স্বজনদের তা জানতে হবে। ডেঙ্গু রোগের বিপদ সংকেতগুলো জানার আগে আমাদের সকলের বোঝা উচিত ডেঙ্গুর পর্যায়গুলো সম্পর্কে। আমরা জানি ডেঙ্গু রোগের তিনটি পর্যায় রয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ের আলাদা আলাদা কিছু ঝুঁকি রয়েছে। যেদিন প্রথম জ্বর আসে সেদিন থেকে তিন দিন পর্যন্ত, এটাকে আমরা সাধারণত প্রথম পর্যায় বলে থাকি। হঠাৎ করেই দেখলেন জ্বর চলে এলো এবং তীব্রভাবে, এই জ্বর 104°F পর্যন্ত উঠে যায় এবং এই সময়ে রোগী অত্যন্ত দুর্বলতা অনুভব করেন। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, হাড়ে জয়েন্টে ব্যথা হয়। তিন চার দিন পর আবার শরীরে র্যাশও চলে আসতে পারে। এই সময়ে রক্তপাত হওয়ার ঝুঁকি কম থাকে, কিন্তু রোগীর শরীরের অভ্যন্তরে এই সময়টাতে ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। আর এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেটাকে আমরা সাধারণত সংকটকাল বলে থাকি। এটি জ্বরের চতুর্থ থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সময়টাকে বোঝানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখানে জ্বর হঠাৎ করেই কমে যায় এবং অনেকেই মনে করেন তিনি সুস্থ হয়ে গেছেন। পরিবার, রোগী সকলেই সুস্থ হয়ে গেছে ভেবে অনেক সময় চিকিৎসাও বন্ধ করে দেন, কিন্তু এটি সবচেয়ে মারাত্মক সময়। এই সময়ে ভাইরাস রোগীর শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। রক্ত জমাট, রক্তক্ষরণ, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যাওয়া এবং শরীরে হঠাৎ করে রক্তচাপও কমে যেতে পারে। তাই এই সময়টি সবচেয়ে বিপজ্জনক। এবার আসি তৃতীয় পর্যায়ে, জ্বরের সপ্তম দিন থেকে দশম দিন বা এর পরের পরবর্তী যে সময়টুকু, যেটাকে আমরা সাধারণত পুনরুদ্ধার পর্যায় বলে থাকি। এই সময়ে জ্বর সম্পূর্ণ চলে যায়, রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে দ্বিতীয় পর্যায়ের গুরুতর জটিলতা হয়ে থাকে, তাহলে এই পর্যায়টাও জটিলতার মধ্যেই থাকবে। সেই জন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের সবসময় বেশি সতর্কতার প্রয়োজন। প্রিয় শ্রোতা, এবারে জানব বিপদ সংকেতগুলো সম্পর্কে। ঠিক লক্ষণগুলো কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে রোগীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম বিপদ সংকেত হলো রক্তপাত। যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির নাক থেকে রক্ত পড়ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে, এমনকি দাঁত ব্রাশ করছে রক্ত আসছে দাঁত থেকে মাড়ি থেকে, মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে রক্তপাত হচ্ছে, কাশির সাথে রক্ত আসছে, এমনকি পায়খানা সাথে রক্ত, যেটা অনেক সময় কালো রক্ত দেখে থাকি আমরা, তাহলে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া যদি রোগী বলেন পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এটি ধীরে ধীরে বাড়ছে, পেট ফুলে গেছে বা কঠিন হয়ে গেছে, পেট শক্ত হয়ে গেছে, ক্রমাগত বমি হচ্ছে এবং কিছুই খেতে পারছে না, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আরও আমরা অনেক সময় দেখতে পাই রোগী হঠাৎ করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ ফ্যাকাশে লাগছে, শ্বাসকষ্ট অনুভব করছেন, দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, এমনকি খিঁচুনিও হতে পারে। অথবা রোগীকে যদি দেখেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, তাহলে কোনোভাবেই বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে, না হলে এই এই সময়ে যে কোনো সময় এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গু হলে চিকিৎসক সাধারণত নিয়মিত কিছু রক্ত পরীক্ষা করান, যেমন সিবিসি। এটি সবসময় খুব গুরুত্বপূর্ণ, তাই চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দেন নির্দিষ্ট সময় পরপর এই পরীক্ষাটি করতে, তাহলে অবশ্যই এই পরীক্ষাটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করবেন। কারণ এই সিবিসি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক সাধারণত প্ল্যাটিলেট মনিটর করে থাকেন। প্ল্যাটিলেট হলো আমাদের রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বদ্ধ করতে সাহায্য করে। যেমন ধরুন আপনি কোথাও কেটে ফেলেছেন, তারপর রক্তটা দেখবেন নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। এই প্ল্যাটিলেট এই কাজটুকু করে আমাদের জীবন রক্ষা করে। কিন্তু ডেঙ্গুতে যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যায়। সাধারণ প্ল্যাটিলেটের সংখ্যা থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত। এখন যখন এই সাধারণ লেভেল থেকে প্ল্যাটিলেট কমতে শুরু করে, তখন একটি নির্দিষ্ট অবস্থায় চিকিৎসক হাসপাতালে রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এই কারণে ডেঙ্গু সন্দেহ হলে অবিলম্বে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করতে হবে। চিকিৎসকের ফলো আপে থাকতে হবে এবং বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাই এই যে বিপদ সংকেতগুলি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, সেগুলো আপনি, আপনার পরিবার, এমনকি প্রতিবেশীকেও জানান। কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ করুন। ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আপনার ঘর ও পরিবেশ পরিষ্কার রাখার কথা বলেছেন। তাই সরকারের পাশাপাশি আপনিও আপনার চারপাশে যে সকল মশার প্রজনন স্থল রয়েছে সেগুলো ধ্বংস করুন। মশার প্রজনন স্থল ধ্বংস করলে আমরা ডেঙ্গু হতে রক্ষা পাব। এই মুহূর্তে আমরা সারা দেশ থেকেই ডেঙ্গু রোগীর পাশাপাশি ডেঙ্গুর মৃত্যুর খবরও পাচ্ছি। এই মৃত্যু ঠেকাতে হলে সঠিক সময়ে আপনাকে হাসপাতালে যেতে হবে। কারণ হাসপাতালে সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, তাহলে আমরা ডেঙ্গুর মৃত্যুগুলো ঠেকাতে পারি। এছাড়াও সরকার ডেঙ্গুর প্রজননস্থল নির্ণয়ের জন্য সারা দেশে কীটতত্ত্ব গবেষণা জরিপ পরিচালনা করছে। সেই গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি আপনাদের বাড়ির পাশে দইয়ের হাঁড়ি, আইসক্রিমের কাপ, এমনকি ডাবের খোসা, যা আমরা অনেক সময় খেয়ে পাশে ফেলে রাখছি, সেখানের পানিতে এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। এই লার্ভা কিছুদিন পরই পানির সংস্পর্শে থাকতে থাকতে অ্যাডাল মশায় পরিণত হবে। তো এই মশা যদি একটি অসুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন এই তার থেকে এই রোগ পাশের সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হতে পারে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রজনন ক্ষেত্র আমাদের বাড়ির চারপাশে। সরকার যতই নালা বা চারপাশের পরিবেশ পরিষ্কার করুক না কেন, এডিস মশা ধ্বংস হবে না। কারণ এডিস মশা ভালোবাসে নির্জন ঘরের মধ্যে বদ্ধ কোনা এবং ঘরের মধ্যে আটকে থাকা পানিগুলোকে। তাই নিজের ঘর নিজে পরিষ্কার করুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন আধুনিক গান শুনবেন। প্রথম শিল্পী নিশিতা বড়ুয়া, গীতিকার হোসনে আরা বেগম জলি, সুরকার সুজিয় শ্যাম।

আধুনিক গান শুনছেন। এবারের গানটি গিয়েছেন লিনু বিল্লা, গীতিকার নুরুজ্জামান শেখ, সুরকার আলাউদ্দিন আলী।

এবারের আধুনিক গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন রাশেদ জামান ও অনিন্দিতা সাহাউথি, গীতিকার সাইফুল ইসলাম সাজু, সুরকার সুমন রাহাত।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
0: মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
2: নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
0: আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে, সামাজিকভাবে এর প্রতিরোধ এগিয়ে আসুন।
2: প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের নিকট জানিয়ে দিন।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: পাঁচটি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজন মেলায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী রুম্পা সেন, শিল্পী কণ্ঠে শুনবেন আমায় বাঁধবে যদি কাজের ডোরে।

প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী তাহমিদ ওয়াসিফ রিভু শিল্পকণ্ঠ শুনবেন আমার রাত পোহালো শারদ প্রাতে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। তাহমিদ ওয়াসিফ রিভুর কণ্ঠে এবারে শুনবেন নয় নয় এ মধুর খেলা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে এবং আগামী 2 মাসের মধ্যে সারা দেশে অন্তত 1000 খেলার মাঠ করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি 2 থেকে 3টি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করারও নির্দেশ দেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেল ভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপন সহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দুবাই ভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিক্স প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান ইসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক্স খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী রয়েছেন 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময়ে দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়ে রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় 9 জন বন্দী ও 1 জন দর্শনার্থী নিহত হয়েছেন। রাজ্যটির নিরাপত্তা দপ্তর জানায়, বৃহস্পতিবার এই ঘটনায় আরও 16 জন বন্দী আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের উপর আর হামলা চালানো হবে না। এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানায়, তারা রিয়াদ ও খামিস মুসাইদ শহরের দিকে ধেয়ে আসা হুতিদের 3টি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। তবে হুতিরা দাবি করেছে, তারা কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি, তাদের সৈন্যরা হুতিদের বিরুদ্ধে 2,100 বেশি অভিযান চালিয়েছে। ডন অফ ইয়েমেন নামে পরিচালিত এই অভিযানে 1,840 জন হুতি সদস্য নিহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। এদিকে আজ ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। আগামী রবিবার এবং বুধবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আজকের কলকাকলি অনুষ্ঠানের শুরুতেই কথা প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। দুই অক্ষরের একটা শব্দ কথা, এই কথাকে নিয়ে অনেক কথাই বলা যায়, আর তাই আমরাও কিছু কথা বলতে চাই। হতে পারে আমরা বয়সে ছোট, তাই বলে কেউ আবার ভেবে বসবেন না আমরা ছোট মুখে বড় কথা বলবো।
1: ঠিক কথাই বলেছো তুমি। আমরা আজ এমন সব কথাই বলবো যে কথাগুলো আমাদের ছোটদের জন্য দরকারি কথা। আমরা বই পড়েই জেনেছি কথা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। এখন কথা হলো মনের ভাব প্রকাশের জন্য যে কথাগুলো আমরা বলবো, সে কথাগুলো যেন সহজেই সবাই বুঝতে পারেন।
0: আমরা ছোটরা সবসময় যদি ভালো কথা বলি, তবে আমাদেরকেও সবাই ভালো বলবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের উচিত হবে ভেবে চিনতে কথা বলা। আমাদের কোনো কথা যেন কারো মনোকষ্টের কারণ না হয়, এ বিষয়টি সবসময় খেয়াল রাখা।
1: তাছাড়া এমন কথা বলবো না যে কথায় আমাদের বোকামি প্রকাশ পায়। তাই কথা বলার আগে অবশ্যই ভেবে নেব কোন কথাটি বললে সবাই খুশি হবেন, কোন কথাটি হবে না কোনো কথার কথা, কোন কথায় পাবো আমরা সফলতা।
0: তাই আমাদের প্রতিজ্ঞা হোক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময় নষ্ট করব না, আর সব সময় ভালো কথা বলার চেষ্টা করব। আজ এমনই আহ্বানে আজকের কলকাকলি অনুষ্ঠান থেকে কথায় কথায় সবাইকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা।

0: কথা দিয়ে যেমন আমরা মনের কথা বলতে পারি, তেমনি ওই কথা দিয়েই আবার দেশের কথাও বলতে পারি।
1: আর এই কথার সঙ্গে যখন সুর যোগ হয়, তখনই তা হয়ে যায় কোনো দেশাত্মবোধক গান। শুনবো ঠিক এমনই একটি দেশাত্মবোধক গান।
0: গানটির রচয়িতা এবং সুরকার খান আতাউর রহমান, আর এই গানটি গিয়ে শোনাবে অর্জিতা প্রিয়ন্তী কথা। বাহ, এখানেও কথা!

0: যে গান শুনলাম আমরা, এ তো কথার পিঠে কথা সাজিয়েই লেখা। গানের মতো ছড়া কবিতার মাঝেও আমরা কথার দেখা পাই। এবারের পরিবেশনায় তেমন কিছু কথাই আমরা শোনাতে চাই, যে কথার রচয়িতা আমাদের কলকাকলি অনুষ্ঠানের শ্রোতা বন্ধুরা।
1: কি কথা! সে কথা শোনাবার জন্যে এবার আমরা শুনব রানারের ঝুলি পর্বটি। এ পর্বে লিখিয়ে বন্ধুরা তাদের মনের কথা সাজিয়ে অনেক কথাই লিখে থাকেন। আজও রানারের ঝুলি পর্বটি গ্রন্থনা করেছেন ভাইয়া গোলাম নবী পান্না।

0: দূরের ও কাছে শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারের ঝুলি। আজকের রানারের ঝুলি উপস্থাপনায় রয়েছি আমি, রিফা তানজিবা তাসনিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, বাংলার ছয় ঋতুর মধ্যে শরৎকাল তার নির্মল সৌন্দর্য, স্নিগ্ধতা, প্রশান্তির জন্য বিশেষভাবে পরিচিত। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল। বর্ষার মেঘ ও অবিরাম বৃষ্টি শেষে শরৎ আসে এক স্বচ্ছ, উজ্জ্বল ও আনন্দময় রূপ নিয়ে। এ সময় আকাশ হয়ে ওঠে গভীর নীল, তার বুকে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘের ভেলা। নদীর তীরে ও বিস্তীর্ণ মাঠে দুল থাকে সাদা কাশফুল, প্রকৃতিকে দেয় এক অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্যের বর্ণনা দিতেই লিখে বন্ধুরা ছড়া কবিতায় মেলে ধরে তাদের মনের অনুভূতি। তাই তো রানার ঝুলিতে জমা পড়েছে এই বিষয়ের লেখাসমূহ। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা হলো সংস্কৃতি, জাবিয়া, অরিজিৎ, মুবাশিরা, চর্যা এবং ফারহিনা। এবারে লেখা পাঠ। প্রথমেই অপু চৌধুরীর লেখা শরৎহাসি শিরোনামের ছড়াটি এসেছে বন্দর নগরী চট্টগ্রাম কোতোয়ালি থেকে। এটি পাঠ করে শোনাবে অনিতা রহমান, সংস্কৃতি।
1: আকাশ জুড়ে তারার মেলা, বর্ষা গেছে ছুটি, চাঁদের আলোয় দুষ্ট মেঘে চড়ছে লুটু পুটি। ইচ্ছে হলে দাঁড়ায় মেঘ, ইচ্ছে হলে হাঁটে, ইচ্ছে হলে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামায় মাঠে। লালমুনিয়ার নাচন দেখে কাশফুলেরা দুলে, শিশির মেঘে শরৎ হাসে শান্ত নদীর কোলে।
0: দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুল সালাম। পড়ে শোনাবে জাবিয়া জাকির।
2: শরৎ এলো, পদ্মা কেয়া শিউলি জবা দোলন চাপা জুই, পরাণ জুড়ায় যখন দেখি কাশে ভরা ভুই। সবুজ মাঠে উড়ে শালিক ময়নাটিয়ের ঝাঁক, কানে বাজে ক্ষণে ক্ষণে শারদীয় ঢাক। নীল আকাশে শুভ্র মেঘের নানান কারু কাজ, ভাটিয়ালি সুরটা জানায় শরৎ এলো আজ।
0: আসরের তৃতীয় ছড়া শরৎ এলো শিরোনামের। ইলারানী বিশ্বাসের লেখায় ছড়াটি এসেছে চুড়াডাঙ্গা জেলার তালতলা থেকে। পাঠ করে শোনাচ্ছে অরিজিৎ সাহা।
3: বর্ষা গেল, শরৎ এলো, শুকনো নদীর কূল, দুই পারেতে কাশ ফুটেছে ঝিলে শাপলা ফুল। সাদা ফুলে হলুদ বোটা শিউলি ভরা গাছ, সকালবেলা শিশির ভেজা সবুজ দূর্বা ঘাস। কাজলা দিঘির কানায় কানায় পদ্ম ফুলের ছায়া, নীল আকাশের জ্যোৎস্না মাখা ফেলছে তারই মায়া।
0: এখনকার এই ছড়াটি এসেছে নওগাঁ জেলার কনইল থেকে। শফিক সাহারের লেখায় ছড়াটি পড়ে শোনাবে মুবাশিরা।
4: শরৎ এলো, নীল আকাশে সাদা সাদা মেঘের শাড়ি বেশ, দেখে দেখে সময় কাটে মনে খুশির রেশ। শরৎ রানী মিষ্টি করে হাসে সারাক্ষণ, রানীর হাসি উদাস করে তাই কি সবার মন। নদীর কূলে কাশের

0: ফুল, তাতেই যেন শিশু কিশোর বাধায় হুলস্থুল লেখা।
1: কাশফুলেরা হাসে শিরোনামে এবারের কবিতাটি বগুড়া জেলার শেরপুর থেকে লিখে পাঠিয়েছে ফেরদৌস জামান খোকন। এটি পাঠ করে শোনাচ্ছে রূপসঞ্চারী চর্যা।
2: মেঘের ফেলায় শরৎ রানী প্রতি বছর আসে, শরৎ রানী এলে দেশে কাশফুলেরা হাসে। এমন দিনে বিলের মাঝে শাপলা শালুক দেখে কবির মনও হয় উতলা, তাতেই কাব্য লেখে। বাগান জুড়ে ফুলের মেলা দেখে লাগে ভালো, শরৎ রানী এলে ফিরে দূর হয়ে যায় কালো।
1: আসরের শেষে আসা ছড়াটি গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে লিখে পাঠিয়েছে নীলুফা ইসলাম। এটি পড়ে শোনাবে ফারহিনা মুস্তাক আজুয়া।
3: শরৎ ঋতু, শিউলি ফুলের সুবাস মেখে নীল আকাশের তারা, কাশের ফুলে নাচন দেখে গায়ে জাগে সারা। বিলের ধারে বকের শাড়ি চুপটি করে রয়, মেঘবালিকা উড়ে চলে নেই বুঝি তার ভয়। শাপলা ফুলের বাহার দেখে উদাস যেন মন, প্রজাপতির ডানায় চড়ে ঘুরব সারা বন।
1: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনছিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এবার নতুন বন্ধুদের বলছি, তোমরা কিন্তু আসলে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানা জানিয়ে দিচ্ছি, চটজলদি লিখে নাও। খামের উপর লিখবে রানারের ঝুলি, কলকাকল অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা, আমি ঠিকানাটা আবার বলছি, রানারের ঝুলি, কলকাকল অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা, এখন থেকে কলকাকলের ইমেইলও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো kolokakuli@gmail.com। বন্ধুরা, আমি আবার বলছি, kolokakolibbdhaka@gmail.com।

0: আমাদের দেশে এমন কিছু গান আছে যে গান গানের সম্পদ হয়ে আছে। এ গান নিয়ে আমরা গর্ব করতেই পারি। এ গানের ডাকনাম লালন গীতি, আর এ গানের নামডাকও অনেক।
1: এ গানের রচয়িতা হলেন লালন শাহ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই লালন শাহের গানকে মনে প্রাণে লালন করতেন। এবার শুনব লালন গীতি, পরিবেশনায় ফারহান আজিম।

0: কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা ছোট মনিদের খবর। একটা সময় ছিল কেবল বড়দের খবর, এখন ছোটদের জন্য আমরা আলাদা খবর শুনতে পাই, জানতে পারি ছোটদের কথা,
1: জানতে পারি ছোটদের সফলতার গল্প। ছোট মনিদের খবর গ্রন্থনা করেছেন সাদিয়া ইসলাম লিজা।
2: ছোট্ট মনিদের খবর পড়ছি আমি, ঐশ্বর্য রহমান। শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী। গত 6 অক্টোবর শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছানো 150 জন শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। এতে সভাপতিত্ব করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বিশেষ আয়োজনে শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শৈশব শীর্ষক একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শিশুদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ফটো গ্যালারি পরিদর্শন করেছেন তিনি। মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যান। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত আধুনিক সোলার প্যানেল ও সাবস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বেতার আয়োজন করে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। গত 7 অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ স্কুল এবং রানার্স আপ হয়েছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সনদ ও ক্রেস্ট। আয়োজকরা জানান, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও তথ্য সংগ্রহের পাশাপাশি যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পায়। এতে তাদের বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। সমাপনী অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এসব সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে বাংলাদেশ বেতারের এই বিতর্ক প্রতিযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। এর ফলে রাজধানীর বাইরের শিক্ষার্থীরাও নিজেদের যুক্তি ও প্রতিভা তুলে ধরার আরও সুযোগ পাবে। ছোট্টমণিদের খবর শেষ হল।
0: সবাইকে নিয়ে যাব এবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি রাঙ্গিনায়। উদ্দেশ্য, নজরুল বর্ষ উদযাপনের ভেতর দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে তুলে ধরা। সত্যি বলতে কি, বৈচিত্র্যে ভরা নজরুলের সৃষ্টি সম্ভার।
1: আর তার থেকে সামান্যকে নিয়েই আমাদের এবারের নিবেদন, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজন কিশোলয়।

0: আমাদের ছোটদের মনে ও মননে কবি কাজী নজরুল ইসলাম অনেকভাবে আছেন গর্বের এবং শ্রদ্ধার আসনে। আমাদের ছোটদের কথা ভেবেই লিখেছেন অনেক রকম গান কবিতা।
1: তেমনি একটি শিক্ষামূলক কবিতা হল চড়ুই পাখির ছানা, আর এই কবিতাটি শোনাবে রুহামা তাহকিম।
2: মস্ত বড় দালান বাড়ির ওই লাগা ওই করির ফাঁকে ছোট্ট একটি চড়ুই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে। চু চা রবে আকুল কাঁদন যাচ্ছিল নে বসুন বায়, মায়ের পরাণ ভাবলে বুঝি দুষ্ট ছেলে নিচ্ছে ছায়। অমনি কাছের মাঠটি হতে ছুটল মাতা ফরিং মুখে, স্নেহের আকুল আশিস জোয়ার উথলে ওঠে মার্শে বুকে। আধ ফুরফুরে ছাটে নিড়ে দেখছে মাতার আসছে উড়ে, ভাবলে আমি যাই না ছোটে বসে গে মার বক্ষ জুড়ে। হৃদয় আবেগ রুধতে নেড়ে উঠতে গেল অবুধ পাখি, ঝুপ করে সে গেল পড়ে, ঝরল মায়ের করুণ আঁখি। হায় রে মায়ের স্নেহের হিয়া বিষম ব্যথায় উঠল কেঁপে, রাখল নাকো প্রাণের মায়া বসল ডানার ঝাঁটি ছুপে। ধরতে ছুটে ছানাটিরে ক্লাসে যত দুষ্ট ছেলে, ছুটতে পাখি প্রাণের ভয় ছোট্ট দুটি ডানা মেলে।
0: কবিতার পর এবার শুনব গান, শুনব নজরুল সঙ্গীত। এখানেও কবি তাঁর সৃষ্টিশীলতায় অনন্য হয়ে আছেন, হয়ে আছেন আলাদা।
1: নজরুল সঙ্গীত পরিবেশনায় বদরুন্নেসা।

কবিতা গানে নজরুল বর্ষের বিশেষ আয়োজন কিশোলয় আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও এ আয়োজন শোনার আমন্ত্রণ।

0: কলকাকলি অনুষ্ঠানের এখনকার আয়োজন ফুল পাখিদের আসর।
1: এ আসরে আজ অংশগ্রহণ করছে আমাদের ছোট্ট বন্ধুরা।
0: এ আসরে একেবারে সরাসরি ওরা অংশ নিয়ে থাকে।
1: আজও এ আসর পরিচালনা করছেন আপা কাজী শাকেরা বানু।

0: আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আমি কেমন আছেন?
0: খুব ভালো আছি, মনটা ভরে গিয়েছে, আসল গম গম করছে। অনেক ছোট বন্ধু, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে নিয়ে আমরা ফুলপাখি
2: বলছি। আমার নাম শাহরিয়ার হাসান, বাসা মিলিয়ে সেমি সঙ্গীত বলবো। আমরা আলো নতুন পাখি, খন্ডে নতুন গান।

0: ne korilo kono bija
1: chotto bondhura shurute shahriyar amader bishesh shilpi special child jake bola hoy সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে অন্যতম আমাদের শাহরিয়ার। ওকে আমরা প্রতি সপ্তাহে সুযোগ দিয়ে থাকি, মুখিয়ে থাকে অনুষ্ঠানে আসবার জন্যে, না দিয়ে উপায় আছে? আমাদের অনেকের ঘরেই এমনি শিশু আছে যারা আমাদের সঙ্গে চলতে ফিরতে অস্বস্তি বোধ করে। আমরা অভিভাবকরাও অনেক সময় ওদেরকে এড়িয়ে অন্য বাচ্চাদেরকে উপস্থাপন করি, এটা চলবে না, সবাইকে একীভূত করতে হবে। সবার প্রতি আমার অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, এই বাচ্চাগুলোকে বিশেষ কেয়ার দেবেন। তো এবারের বন্ধু, গোলাপি বন্ধু, নাম বলো।
2: আমার নাম রুহানি তাবাসুম বর্ণিল।
1: কি শোনাবে আমাদেরকে?
2: কবিতা।
1: বলো।
2: ঠিক আছে, কবি সুকুমার বড়ুয়া। অসময় মেহমান ঘরে এসে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, নিশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চূড়া, বাটিটাতেও লিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে।
1: ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু, নাম বলো।
3: আমার নাম জায়ান আলী জামান।
1: কি শোনাবে আমাদের?
3: একদিন ছুটি হবে।
1: আচ্ছা,

0: আজকে তো ছুটির দিনই বটে, তাই না? খুব সুন্দর মানিয়ে গেছে তোমার গানটা আজকের জন্য। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম মাহরিন সাফিয়া।
0: কি শোনাবে?
1: কবিতা।
0: আচ্ছা,
1: পালকির গান, কবি সত্যেন্দ্রনাথ দত্ত।

0: রৌদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি পাতায় বসে ঝুলছে কষে দুধের চাচ্ছে শুষছে মাছে উড়ছে কতক ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ঘায় হাটরে কুকুর গুলো শুকছে ধুলো ঢুকছে কেহ ক্লান্ত দেহ ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ করে পালকি চলে পালকি চলে দুলকি চালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার তাটে তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নামছে গাড়ায় পালকি দোলে ঢেউয়ের নাড়ায় ঢেউয়ের দোলে অঙ্গ দোলে
1: চমৎকার, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম শেখ নির্জনতা হাসান।
1: কি শোনাবে আমাদের?
2: গান।

0: হচ্ছে পরিবেশনা। এবারে বন্ধু লাল বন্ধু নাম বলো।
1: শাহাঙ্গাজি।
0: কি শোনাবে?
1: কবিতা।
0: আচ্ছা।
1: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চা, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে দেখ শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আশ্রয় ধরে, যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা,
0: আর চুরি করতে যাবে না। দারুণ শিক্ষা হয়ে গিয়েছে না? এবারে বন্ধু
2: আমার নাম অনিন্দিতা রহমান সংস্কৃতি,
0: কি শোনাবে আমাদেরকে?
2: একটা কবিতা। কবিতার নাম বড় কে।
0: আচ্ছা।
2: কবি হরিশ্চন্দ্র মিত্র। আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যে।

0: অসীম, বড় যদি হতে চাও ছোট হও। তো
1: তুমি তো ছোট মানুষ, বড় হও আরো বুঝবে তখন। এবারের বন্ধু
2: হিমেল রায়,
1: কি শোনাবে?
2: একটি লোকসঙ্গীত।
1: আচ্ছা।

0: দেশ না, কিন্তু আমাদের অনেক বন্ধু, সবাইকে সুযোগ দিতে হবে। এবারে বন্ধু নামটা ঝটপট বলো।
1: চর্যা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে।

0: পতাকা থেমে যায়। ফেরে তার মুন্তি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।
1: সমৃদ্ধি ঝটপট এগিয়ে দাও, এবারের নাম বলো।
2: আমার নাম অরিজিৎ সাহা।
1: কি শোনাবে?
2: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।

0: নীল বন্ধু, নাম বলো।
1: আমার নাম রিফা তানজিবা তাসনিম।
0: কি শোনাবে?
1: কবিতা। ষোল আনায় মিছে সুকুমার রায়, বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারি, সূর্য কেন ওঠে চারটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি, খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদী ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় থাকি, আবার ভেবে কহেন বাবু বলতে ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিছেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা।
0: এরপরে ষোলো আনায় বৃথা হবে আমরা পরের দিন শুনবো। এবারের বন্ধু নাম বলো।
2: নিতুশী।
0: কি শোনাবে?
2: গান।

0: এবারের বন্ধু নাম কি আগে বলো?
1: আমি ঐশ্বর্য।
0: কি শোনাবে?
1: একটি কবিতা।
0: একটি কবিতাই শুনি আগে।
1: আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের কবিতা আমার দেশ। সূর্য ঝলকে, মৌসুমি ফুল ফোটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লভে নবজীবনের সন্ধান, এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপট বার্তা লইয়া আসে, জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর, নব অঙ্কুর জাগে প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের খান,

0: 그룹 디버네이션만.
1: 샤다분두 남벌루
2: 아마 남파르히나 모스타 가즈와
1: 기슈라베
2: 액티간
1: 아츠

তো একে একে কবিতা হলো, গান হলো, অনেক কথা হলো। আজকের মতন ফুল পাখিদের আসর এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থেকো তোমরা।

0: সময় দিচ্ছে যাবার তাড়া, তাই আজকের মতো বিদায় নেব আমরা। এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা
1: এবং আমি মোহাম্মদ জাফির হাসান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল নাসরিন আক্তার, যন্ত্রসঙ্গীত সহযোগিতা দিলেন জটুন কুমার রায় এবং আব্দুল মতিন খান,
0: তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: আমরা ছোটরা ঘুরব ফিরব পড়ব সময় করে,
0: তাহলে সবার সফল জীবন আলোয় উঠবে ভরে।
1: বন্ধুরা শুভ বিদায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যু থেকে দূরে থাকুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্য ব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে এবং আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১,০০০ খেলার মাঠ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করারও নির্দেশ দেন। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট ৪,৩২,৭৮৬ জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী ৩৬,৫৯০ জন। গতকাল জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময়ে দেশে ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। যুক্তরাষ্ট্র, মাইক্রোসফট এবং অ্যাডোবি সহ কয়েকটি বড় তথ্য প্রযুক্তির আউটসোর্সিংকারী প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ একটি গ্রিন কার্ড কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের চাকরি প্রদান ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে, ফলে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। দেশটি একই সঙ্গে ৯টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। রাশিয়ার প্রাণঘাতী হামলায় ২ দিনে ৭৮ জন নিহত এবং ২১৫ জন আহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রুশ হামলায় পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতরস্কে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। জেলেনস্কি যুদ্ধের মধ্যস্থতা করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার সমালোচনা করেন। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট সেবা ব্যবহারের সুযোগ বাড়ানোর জন্য জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১২টায় এই খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই আয়োজনের সবটুকু সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এবিএম শাহিনুজ্জামান শিশির এবং
3: আমি ইয়োরমা শায়ের জাহান। সালটা 1985, সৃষ্টি হল বাংলার অন্যতম দর্শক নন্দিত সিনেমা ঝিনুকমালা। আজ শোনাব ঝিনুকমালা চলচ্চিত্র নিয়ে কিছু গল্প এবং সাথে থাকবে বাংলা সিনেমা জগতের বেশ কিছু জনপ্রিয় গান। আব্দুস সালাম খোকন পরিচালিত, নায়ক ফারুক এবং নায়িকা নিপা মোনালিসা অভিনীত সিনেমাটি একটি প্রেমের অপূর্ব নিদর্শন।
2: ঝিনুকমালা চলচ্চিত্রের জন্য সৃষ্ট সঙ্গীতের সুর এক অনবদ্য সৃষ্টি, মোহাম্মদ আলমগীর কবীরের কথা এবং আনোয়ার জাহান নান্টুর সুরারোপে সৃষ্টি গান। যথারীতি বাংলার দুই কিংবদন্তী শিল্পীর কণ্ঠে পরিবেশিত সিনেমার গানগুলি নিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে ঝিনুকমালা। বাতাসের আগে পৌঁছে গেল সকল শ্রোতার কর্ণকুহরে, মুগ্ধ হলেন বাংলার আপামর জনসাধারণ। মানুষের মুখে ফিরতে লাগলো সেই মিষ্টি সুমধুর সুরের গানগুলো, যা আজও অমলিন হয়ে রয়ে গেছে মানুষের মনের মণিকোঠায়।

তুমি ডুব দিও না জলে কন্যা, শিল্পী ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন, সিনেমা ঝিনুকমালা। ঝিনুকমালা সিনেমাটির একটি বিশেষত্ব হল গ্রাম বাংলার মানুষের মনের কথাগুলো যেন একই সুতোয় গেঁথে পরিচালক তার অভিব্যক্তি প্রকাশ করলেন। তিনি একই সাথে প্রেম এবং প্রকৃতিকে বেঁধে ফেললেন মায়ার বাঁধনে। বাংলার প্রকৃতি ও মানুষের কথা অবলীলায় প্রকাশ পেল এই সিনেমার গল্পকাহিনী এবং সুরারোপিত গানের মধ্য দিয়ে। কথা তুমি আমার মনের মাঝি, শিল্পী ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন, সিনেমা ঝিনুকমালা।

শুরুতেই বলেছিলাম প্রকৃতির রূপে পাগলপাড়া পরিচালক যেন অকৃত্রিমভাবে প্রকাশ করে গেছে নদীর কথা। আর নদী মানেই মাঝি মাল্লা। পৃথিবীতে মানুষের যে অহংকার তা বিলীন করে মানুষে মানুষের সম্প্রীতির কথাও তুলে ধরেছেন তিনি। বোঝাতে চেয়েছেন মানুষের জন্ম নিয়ে দুদিনেই পৃথিবী ছেড়ে যেতে হবে, কেউ আমরা এখানে চিরস্থায়ী নই, তাই আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে জাতি বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি, যেন মানুষের জন্য ভালো কাজ করে যেতে পারি। কথা ভবের এই খেলাঘরে, শিল্পী এন্ড্রু কিশোর, সিনেমা ঝিনুকমালা।

এবারের গানটি শুনলে মনে হবে যেন আমার মনের কথাগুলোই তিনি বলে চলেছেন। দোতারার সুর ঝংকারে যে মাদকতা সৃষ্টি হল তা এই গানের কম্পোজিশন শুনলেই বোঝা যায়। আচ্ছা ভাবুন তো, স্রোতস্বিনী নদীর কোল ঘেঁষে একটি গ্রাম, মৃদু বাতাসে সেই নদীতে বসে একজন ব্যক্তি তার নিজের কথা বলছেন, অথচ সে যেন আপন মনে আপনারই কথা বলে চলেছেন। তখন কেমন অনুভূতি হতে পারে, চলুন গানটি শুনতে শুনতেই অনুভব করে আসা যাক। চোখের জলে আমি ভেসে চলেছি, শিল্পী এন্দ্র কিশোর, সিনেমা ঝিনুকমালা।

মনের মানুষের জন্য অপেক্ষা যা প্রকাশ করা কঠিন, তবুও ভালোবাসার মানুষের পথ চেয়ে অপেক্ষা সে এক অন্য অনুভূতি। আচ্ছা, আপনি কি কখনো এমনিভাবে অপেক্ষা করেছেন? কথা পথের পানে চেয়ে আছি গো। শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন, সিনেমা ঝিনুকমালা।

0: বিরহী মনের ব্যাকুলতা প্রকাশ করা কঠিন, যে আনন্দ কাউকে বলে বোঝানো যায় না, আবার দুঃখটাও প্রকাশ করা সম্ভব নয়। যার বিরহে মন চঞ্চল সে কি বুঝতে পারে শৈল সই কারি কই? ইন্দ্রকিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সিনেমা ঝিনুকমালা।
1: হায় হায় হায় হায়,

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তবে আগামী পর্বে আবারও নতুন কোন সিনেমা এবং গল্প নিয়ে উপস্থিত হব আগামী সপ্তাহের সিনেমা প্রাণ অনুষ্ঠানের আয়োজনে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ, গবেষণা ও গ্রন্থনা ডক্টর দেবপ্রসাদ দে, উপস্থাপনা ABM শাহিনুজ্জামান শিশির ও ইয়োরমা শায়ের জাহান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালা এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী আসগর আলিম। শিল্পী কণ্ঠে শুনবেন বহুদিনের পীড়িত বন্ধু, গীতিকার ও সুরকার কানাই লাল শীল।

আজগর আলিমের কণ্ঠে শুনছেন পল্লীগীতি, শিল্পী কণ্ঠে এবারের গান কেমনে ভুলিব আমি, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালা এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ডক্টর নাশিদ কামাল। গানে কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুরারোপ করেছেন মোহাম্মদ শানিয়াজ। শিল্পীকণ্ঠে প্রথম গান শুনব ও বন্ধুরে তুমি রইলা কোন দূরে।

আমি আনারকলি, এবারের আধুনিক গান শিল্পী ডক্টর নাশিদ কামাল, গানে কথা সাজিয়েছেন সুব্রত সেনগুপ্ত, সুরারোপ করেছেন মোহাম্মদ শানিয়াজ।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময় দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এপারের প্রতিপাদ্য সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। দিবসটি উপলক্ষে আজও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি বিস্তৃত নেটওয়ার্কে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, বহুমুখী সেবা পৌঁছে দেয় এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা মহালয় আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতো এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এই ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ফলপ্রসূ আলোচনা চলছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন ইরান যুদ্ধপন্থে সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল তুর্কমিনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, রাজধানী রিয়াদ সহ অপর একটি শহর লক্ষ্য করে হুতিদের 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ইরান সমর্থিত হুতিদের দাবি, তারা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সরকারি সৈন্যদের 2,100 বেশি অভিযানে 1,840 জন হুতি সদস্য নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্র মাইক্রোসফট এবং অ্যাডোবি সহ কয়েকটি বড় তথ্য প্রযুক্তির আউটসোর্সিংকারী প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ গ্রিন কার্ড কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের চাকরি প্রদান ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে, ফলে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে। রাশিয়ার প্রাণঘাতী হামলায় 2 দিনে 78 জন নিহত এবং 215 জন আহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন। জেলেনস্কি যুদ্ধের মধ্যস্থতা করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার সমালোচনা করেন। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে ইউক্রেনকে স্টার্লিংক স্যাটেলাইট সেবা ব্যবহারের সুযোগ বাড়ানোর জন্য জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অ্যালান বর্ডার ফিল্ডে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মোকাবেলা করছে। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 15 ওভারে 4 উইকেটে 52 সংগ্রহ করেছে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বলে বাংলাদেশ সময় দুপুর 12টায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুরু হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর, শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তি শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন তারেক রহমান, তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর, এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এবং আবেগ ভন ও অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।
3: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত এবং 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গত শনিবার রাজধানীতে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ, উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনাতেও এদেশের অপার সম্ভাবনা রয়েছে।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গত সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়।
2: প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি গত মঙ্গলবার শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তারেক রহমান বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতি সৃষ্টির প্রতিও সদয় হবে।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গত বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গত বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
3: তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গত সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক তথ্য সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রোববার সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস খুমুজিয়াম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
3: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 35টিতে। এ চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহ সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে।
2: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন SRB, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন।
3: আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। তিনি গত বুধবার রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে।
2: যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
3: বেলজিয়ামের পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সিস হালজেন মহাকাশ থেকে আগত কণা শনাক্তের কৌশল আবিষ্কারের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। হালজেন দক্ষিণ মেরুতে 1 ঘন কিলোমিটার বরফের ওপর আলোক সেন্সর ব্যবহার করে নিউট্রিনো নামক কণা শনাক্ত করার গবেষণায় নেতৃত্ব দেন। এদিকে অপ্রতিসম জৈব সংশ্লেষণ এবং দর্পণ প্রতিবিম্ব অণুর উপর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের আরবি কাগন এবং জাপানের কেনসো সোয়াই এবছর রসায়নের নোবেল পুরস্কার লাভ করেছেন।
2: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বুয়েনস আইরেসে গতরাতে বেনিনের বিপক্ষে একটি গোল করে তাঁর গৌরব উজ্জ্বল ক্যারিয়ারের সফল সমাপ্তি টেনেছেন। 39 বছর বয়সী মেসির এটি 208তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং আর্জেন্টিনার পক্ষে এটি তার 126তম গোল।
3: জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গত রোববার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ২০৩০ সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এশিয়ান গেমসে চীন ১৬৯টি স্বর্ণসহ ৩৪১টি পদক নিয়ে শীর্ষস্থান লাভ করে। এছাড়া স্বাগতিক জাপান ৮৩টি স্বর্ণসহ ২৬৯টি পদক নিয়ে দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া ৩৯টি স্বর্ণসহ ১০৫টি পদক লাভ করে তৃতীয় স্থান লাভ করে। উল্লেখ্য, এবারের গেমসে বাংলাদেশ একটিমাত্র ব্রোঞ্জ পদক লাভ করে।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি শিরিন শিলা। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
3: সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
1: হ্যাঁ।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী প্রশান্ত কুমার মণ্ডল।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন প্রশান্ত কুমার মণ্ডল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।
2: তরুণ প্রজন্ম রাষ্ট্রের উজ্জ্বল নক্ষত্র এবং প্রধান চালিকা শক্তি, যাদের উদ্ভাবনী চিন্তা, সাহস ও দেশপ্রেম পরিবর্তনের মূল অনুঘটক। প্রযুক্তি ও নতুন ধারণার মাধ্যমে তারা সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শ্রোতা বন্ধুরা, আমি সাদিয়া ইসলাম লিজা আবারও চলে এলাম তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে নতুন এক ক্যাম্পাসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে। বুয়েট হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত। বুয়েটে বর্তমানে 6টি অনুষদের অধীনে 18টি বিভাগ রয়েছে। তো চলুন শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আজকে এই ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো, জানবো তাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে এবং আরও কিছু শুনবো, সেটা আমাদের সাথে থাকলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমাদের সাথে একজন আপু আছেন, তো চলুন তার সাথে পরিচিত হই। আপু, আপনার নাম?
3: তামান্না, আমি পুরকৌশল বিভাগের ফাইনাল ইয়ার স্টুডেন্ট।
2: আচ্ছা, আপনি এই বিশ্ববিদ্যালয়ের কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
3: জি, আমি বর্তমানে এসসি স্টুডেন্ট চ্যাপ্টার বুয়েটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছি।
2: আপনার কাছ থেকে একটু শুনি তাহলে, এই ক্লাবের আসলে কি কি কার্যক্রম আপনারা করে থাকেন?
3: পুরকৌশল বিভাগের একটি একান্ত ক্লাব, যে ক্লাবে আমাদের পুরকৌশল বিভাগের আমাদের প্রত্যেকটি ব্যাচের স্টুডেন্টরা এখানে আসে, এখানে তাদের দক্ষতা যাচাই করে। তাদের দক্ষতা যাচাই করার মাধ্যমে তারা জাতীয় লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে তারা নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পায় এবং দেশের জন্য সম্মান এবং অ্যাচিভমেন্টগুলো নিয়ে আসে।
2: আচ্ছা, আপনি কি কয়েকটা উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টের কথা বলতে পারবেন আপনাদের ক্লাব থেকে?
3: আমাদের ক্লাবের মূল কার্যক্রমকে যদি আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে আমাদের সাইট ভিজিট হয়, আমরা ওয়েবিনার করি, আমরা ওয়ার্কশপ করি, সেমিনার করি। এর মাধ্যমে আমরা যে বিশেষ কিছু যদি সাইট ভিজিটের কথা উল্লেখ করি, যেমন আমরা গেছিলাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেছিলাম, যেটা চায়নার সাথে আমাদের সরকার একতাবদ্ধ হয়ে একটি কাজ করছে, যার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের দেশ এবং বিদেশের আমাদের সম্পর্কটা কত দিন দিন গভীরতর হচ্ছে এবং তাতে আমাদের তরুণ ইঞ্জিনিয়ারদেরও কতটা অবদান রয়েছে। আমরা এরপরে দেখলাম আমাদের যে হযরত শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল যেটা চলমান রয়েছে, সেখানে গেলাম আমরা। এছাড়াও আমরা গেলাম প্রিমিয়ার সিমেন্টে গেলাম, আমরা সেখানে আমাদের যে একাডেমিক জ্ঞান সেগুলো বাস্তবায়ন দেখতে পেলাম। এগুলো আমাদের অ্যাচিভমেন্ট। এছাড়াও আমাদের দেশে জাতীয় লেভেলে বেশ কিছু ফেস্ট হয়, বেশ কিছু কম্পিটিশন হয়, বেশ কিছু অলিম্পিয়াড হয়, সেখানে আমাদের ক্লাব স্টুডেন্টরা যায় এবং সেখান থেকে পুরস্কার অর্জন করে নিয়ে আসে।
2: খুবই অ্যাক্টিভ আপনাদের ক্লাব বোঝাই যাচ্ছে। এই ক্লাব থেকে আপনাদের এক্সপেকটেশন কি বা কোনো ফিউচার প্ল্যান আছে কি না, যে আরো কিছু করার ইচ্ছা আছে এই ক্লাব থেকে?
3: আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি গত 30 জানুয়ারি আমরা একটি জাতীয় লেভেলের সিভিল ফেস্ট নামিয়েছিলাম, যেটার নাম ছিল সেলেন্সিয়া। এখানে ফেস্টে আমরা হচ্ছে জাতীয় পর্যায়ে নামানোর পর আমাদের প্রায় 30টি ইউনিভার্সিটি থেকে এখানে পার্টিসিপেন্টরা আসেন এবং আমরা একটা ন্যাশনাল লেভেলের এক্সপোজার পাই, যার মাধ্যমে আমরা আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিগুলো তাদের কাছে দেখাতে পারলাম, তারা তাদের দক্ষতাগুলো আমাদের কাছে যাচাই করতে পারলো। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে এরকম আমরা জাতীয় লেভেলের ফেস্ট আমরা নামাতে থাকবো, ট্রেনিং সিস্টেম চালু করব, যেখানে আমাদের স্টুডেন্টরা তাদের যে একাডেমিক জ্ঞান সেটা যেন তারা দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, তাদের স্কিলগুলো যাচাই করতে পারে, যেন তারা চাকরি ক্ষেত্রে বা ভবিষ্যৎ বিদেশে গেলে তাদের যে পড়ালেখার যে দক্ষতাগুলো প্রয়োজন তারা যেন কোথাও আটকে না যায়, তারা যেন তাদের একাডেমিককে প্র্যাকটিক্যাল লাইফে সরাসরি অনুধাবন করতে পারে।
2: ইয়াং জেনারেশনের যারা আছে তারা এই ক্লাব থেকে অনেক উপকৃত হবে, একই সাথে বাংলাদেশও উপকৃত হবে বলে মনে করেন?
3: জি আপু, অবশ্যই। আমাদের ক্লাব আমাদের কেবলমাত্র যে সিভিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটা আমরা চাই না, আমরা চাই এই দক্ষতা এবং তাদের জ্ঞান আমরা যেন সারা দেশে এবং বিশ্ব পর্যায়ে ছড়িয়ে দিতে পারি।
2: জি, অনেক ধন্যবাদ। বুয়েট ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আরেকজন বন্ধুর সাথে, চলুন পরিচিত হই। হ্যাঁ, আপনার নাম?
4: আমি আহমেদুল্লাহ রাফি, বুয়েটে কেমি কৌশল বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এখন দুটো ক্লাবে আছি, নাম দুটো মনে হয় আগে বলে দেওয়াটা ভালো। আমি হচ্ছে বুয়েট মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাব, যেটা পূর্বে বুয়েট সাংবাদিক সমিতি হিসেবে পরিচিত ছিল, সেখানে জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। এবং এখন আমি আমাদের কেমি কৌশল বিভাগের একটি স্টুডেন্ট চ্যাপ্টার আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, সেটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। আমি হচ্ছে দুটো ক্লাবের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলব।
2: তো চলুন, কোন ক্লাবের কথা আগে বলবেন, শুরু করি।
4: আচ্ছা, আমি যেহেতু হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়তেছি, তাই আমি হচ্ছে আমার স্টুডেন্ট চ্যাপ্টারটি নিয়ে আগে একটু বলি। কেমিস্ট্রি শুনলে আমরা হয়তো সবাই ভাবি যে রসায়ন নিয়ে অনেক আলোচনা হয়, আসলে আমরা ওরকম রসায়ন নিয়ে অত বেশি আলোচনা না, আমরা আসলে হচ্ছে মূলত ইন্ডাস্ট্রি ফোকাস কিছু কাজ করি। তো আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার প্রেক্ষিতে আমাদের কার্যক্রমগুলো ইউজুয়ালি বিদেশে যারা হচ্ছে অন্যান্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে জড়িত আছে তাদের সাথে হচ্ছে আমাদের কিছু কোলাবোরেশন, কিছু ওয়েবিনার এবং কিছু মিটিংস হয়, এবং আমরা কিছু মজার প্রতিযোগিতাতেও অংশ নিই, যেমন হচ্ছে কেমিকার, যেখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি গাড়ি চালানোর প্রতিযোগিতা হয়, এছাড়া হচ্ছে ল্যামিনিয়ার, তারপর কেমিকিউব, এরকম আরও কনসেপ্ট বেস অনেকগুলো প্রতিযোগিতা আমরা হচ্ছে অংশগ্রহণ করি। আর সাথে যেহেতু আগেই বললাম রসায়ন মানে হচ্ছে একটু রসকস থাকবে, তাই হচ্ছে আমি একটু অন্যদিকেও স্বাদ নেওয়ার চেষ্টা করেছি। আমি তাই হচ্ছে বুয়েট মিডিয়া কমিউনিকেশন ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছি। তো আমরা মূলত ইঞ্জিনিয়াররা কিভাবে তাদের কর্মক্ষেত্রে কমিউনিকেশনটা ইম্প্রুভ করতে পারে এবং মিডিয়ার সাথে ইনভলভ হয়ে কিভাবে তাদের কার্যক্রম, তাদের অর্জনগুলো শোকেস করতে পারে, সেইটার ব্যাপারে হচ্ছে বিভিন্ন সেমিনার এবং হোপফুলি সামনে প্রতিযোগিতামূলক কিছু আয়োজনের চিন্তায় আছি আমরা।
2: বেশ ভালো পরিকল্পনা আপনাদের। আচ্ছা, এই যে এতগুলো ক্লাবের সাথে আছেন, আপনি কি মনে করেন যে এই ক্লাবের সাথে যারা যুক্ত আছে, আরো তরুণরা আপনার মতো যারা, তারা কিভাবে আসলে বেনিফিটেড হচ্ছে এবং বাংলাদেশকে পরবর্তীতে কিভাবে তারা ডেভেলপমেন্টে হেল্প করবে?
4: আমি মনে করি বুয়েটে যে শিক্ষার্থীরা আছেন তারা সবাই প্রচণ্ড মেধাবী, কিন্তু মেধাবী শিক্ষার্থী হিসেবে আপনার মেধার পরিচয়টা দিতে হবে, কেউ আপনাকে সে মেধাবী হিসেবে চিনবে না। মেধাবী হিসেবে পরিচয় দিতে গেলে আপনার মানুষের সাথে যোগাযোগের অভ্যাসটা থাকতে হবে। এই ক্লাবগুলো হচ্ছে আমাদের এই যোগাযোগের অভ্যাসটা গড়ে তোলে। তাই যারা নতুন নতুন তরুণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন, আমরা তাদেরকে শুধু এই মেসেজটাই দিই যে হচ্ছে তোমরা যখন ক্লাবে আসবা তখন তোমরা ক্লাব থেকে হচ্ছে মানুষের সাথে পরিচিত হওয়া এবং দলগতভাবে কিছু কাজ করার যে দক্ষতাটা, সেই দক্ষতাটা হচ্ছে তোমরা অর্জন করবে। আর যেহেতু হচ্ছে আমার এআইসিসিতে কিছু কাজের সাথে যুক্ত হওয়া আছে, সেখানে হচ্ছে আমরা বিষয়ভিত্তিক কিছু দক্ষতা অর্জন করি, কারণ আমাদের বিভিন্ন ওয়েবিনারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে উঠা বসা করার সুযোগ হয়ে থাকে। আমাদের ক্লাবের কার্যক্রমের মাধ্যমে একজন তরুণ হচ্ছে নিজেকে প্রকাশ করে, নিজের প্রতিভাগুলোকে খুঁজে পাওয়ার একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে।
2: জি জি, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এবারে বুয়েট ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং ক্লাবের একজন সদস্য আছেন আমাদের সাথে, চলুন তার সাথে কথা বলি।
3: আমার নাম তামান্না। আমাদের বুয়েট ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, ডিজাইন দক্ষতা এবং বাস্তব সমস্যা সমাধানে কাজ করে। এখন যে টেকনোলজির যুগ, এখানে ডিজাইন এবং ইনোভেশন একটা মানে টুল হয়ে দাঁড়িয়েছে, হাতের টুল। আমরা পড়ালেখা শেষ করে যে বাইরে যাচ্ছি, চাকরির জন্য দৌড়াদৌড়ি করছি, আমাদের দক্ষতা দরকার, আমাদের স্কিল দেখাতে হয়। সেই জন্য আমাদের ক্লাবের যখন যাত্রা শুরু হয়, আমাদের ধারণা ছিল বা আমাদের স্বপ্ন ছিল যে আমরা আমাদের তরুণদেরকে আমরা এতটা সক্ষম করে তুলব, তারা যেন কোথাও আটকে না যায়, তাদের দক্ষতা যেন তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমাদের যে কার্যক্রমগুলোকে যদি ভাগ করে বলি, তাহলে তার মধ্যে রয়েছে সেমিনার, রয়েছে সফটওয়্যার টুলস ট্রেনিং, রয়েছে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য বা বাকি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আমাদের যে অটোক্যাড দরকার হয়, 3D মডেলিং দরকার হয় বা সিমুলেশন টুল যেগুলো দরকার হয়, আমরা চেষ্টা করি ট্রেনিং দেওয়ার মাধ্যমে বা ওয়ার্কশপ ও ওয়েবিনার করে আমাদের তরুণরা যেন সেই হাতেখড়িগুলো বুয়েটের এখান থেকে শুরু হয়ে যায়, তারা যেন সামনের জীবনে তারা যেন কোথাও ভয় না পায়, এই টুলগুলো যেন তাদের একটা হাতের মুঠোয় চলে আসে। এটাই আমাদের এক লাইনে বলতে গেলে আমাদের অ্যাক্টিভিটি এই ক্লাবের।
2: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শ্রোতা বন্ধুরা, আমাদের তরুণদের কিন্তু অনেক প্রত্যাশা আছে বাংলাদেশের কাছ থেকে। তো এখানে আমার সাথে যুক্ত হয়েছেন এই বুয়েট ক্যাম্পাসেরই কয়েকজন শিক্ষার্থী, চলুন এক এক করে তাদের কাছ থেকে জেনে নিব তারা কেমন বাংলাদেশ চান। আপনারা একটু আপনাদের নাম পরিচয় দিয়ে শুরু করে আপনাদের যে মতামত বা চাওয়া সেটা একটু বলবেন আমাদেরকে।
5: আমি রনক হাসান হিমেল, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে। আমার প্রথম এক্সপেকটেশন হচ্ছে যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, এখন নিরাপদ বলতে কিরকম? এখানে শুধুমাত্র যে আমরা ধর্ম জাতি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তায় আসলে সীমাবদ্ধ না, এদের দেন এই নিরাপদ কথাটার আসলে অনেক ডিপ একটা মিনিং আছে, অনেক নুয়ান্স মিনিং আছে। যেমন আমরা শুধুমাত্র নাগরিকের নিরাপত্তা নিয়ে না, আমরা খাদ্য নিরাপদ চাই, আমরা হচ্ছে একটা নিরাপদ পরিবেশ চাই, দ্বিতীয়ত আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষ একে অপরের মতকে সম্মান করে, প্রত্যেকটা মানুষ তাদের কাজকে সম্মান করে, এবং প্রত্যেকটা মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করে।
2: আপনার প্রত্যাশাগুলো শুনে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
6: আসসালামু আলাইকুম, আমি সুদাদ আহমেদ, বর্তমানে বুয়েটে পুরকৌশল ডিপার্টমেন্টের লেভেল টু টার্ম ওয়ানে অধ্যয়নরত। আমি একটি উন্নত সমৃদ্ধশীল দেশ দেখতে চাই। আমাদের তরুণ প্রজন্ম অধ্যয়ন শেষে বিদেশে পাড়ি জমাচ্ছে, যেখানে আমাদের দেশে মেধার ঘাটতি তৈরি হচ্ছে। তো আমার আশা থাকবে যেন আমাদের দেশে এমন কিছু সম্ভাবনা তৈরি হয় যেখানে মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন পাবে, যেখানে সবাই চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করে নেবে, এবং এটাকে আমরা যেন একটা সমস্যা হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারি, এবং পরিশেষে আমরা যেন একটা সমৃদ্ধশালী সেফ সাস্টেনেবল বাংলাদেশ গড়ে তুলতে পারি, এটাই আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তো এই যে বুয়েটের শিক্ষার্থী, ওনাদের সাথে কথা বলছি, ওনারা কিন্তু শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না, তারা যে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের উন্নয়নকে নিয়ে ভাবছে, এটা কিন্তু আসলে গর্বের বিষয়, আমাদের একটা প্রত্যাশার জায়গা তৈরি করছে তরুণদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে।
7: আমি আতিয়া ফারিহা, পড়ালেখা করছি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষ সবাই নিরাপদে এবং সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবে, এবং আমি চাই তরুণ সমাজ যাতে নতুন করে রিসার্চ এবং গবেষণা উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমরা চাই আমাদের এই তরুণ প্রজন্ম দক্ষ হোক গবেষণা ভিত্তিক পরিকল্পনায় এবং পাশাপাশি আরো সব বিষয়ে।
2: জি, আমরা আশা করি আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ হবে। আমাদের সাথে আছেন আইটি বুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের কয়েকজন সদস্য, কথা বলবো তাদের সাথে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনাদের ক্লাব অ্যাক্টিভিটিসগুলো নিয়ে, আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করুন।
7: আমি আতিয়া ফারিহা, আমি আইটি বুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট। আইটি বুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার্সের একটি স্টুডেন্ট চ্যাপ্টার। আমাদের মূল উদ্দেশ্য হল ট্রান্সপোর্টেশন এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা, রিয়েল লাইফ এক্সপোজার দেয়া এবং এই সেক্টরে কর্মরত স্পেশালিস্টদের সাথে সংযোগ স্থাপন করা। আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং সাইট ভিজিট অ্যারেঞ্জ করি, যেখানে আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব প্রকল্প, নীতি এবং প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাই। এছাড়া আমাদের দেশের চলমান বিভিন্ন ট্রান্সপোর্ট খাতের প্রজেক্ট নিয়ে মাঝে মাঝে আমরা বিশ্লেষণধর্মী আর্টিকেল প্রকাশ করি, যেটি আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশিত হয়।
2: এবারে ভাই, একটু আপনার কাছ থেকে এই ক্লাবের অ্যাচিভমেন্ট এবং ফিউচার প্ল্যান নিয়ে জানতে চাচ্ছি।
6: আমাদের ক্লাব নিয়মিত গবেষণামূলক কার্যক্রমে সক্রিয়। আমাদের প্রকাশিত গবেষণাপত্রগুলোর মধ্যে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশনস রুয়েটে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে। সেই গবেষণায় আমরা কমিউটিং অ্যান্ড নন কমিউটিং ট্রিপস নিয়ে কাজ করেছি, অর্থাৎ কর্মস্থলে যাওয়ার সময় মানুষের ভ্রমণ আচরণ কেমন হয় এবং ব্যক্তিগত বা অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে তাদের প্রবণতা কীভাবে পরিবর্তিত হয় তা বিশ্লেষণ করেছি। এছাড়া আমাদের আরেকটি গবেষণাপত্রের পোস্টার সেলেনসিয়াতে পুরস্কৃত হয়েছে। আমাদের কিছু গবেষণাপত্র ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ড ওয়াশিংটন ডিসিতেও প্রকাশিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই গবেষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, গবেষণা দক্ষতা এবং পেশাগত প্রস্তুতি অর্জন করছে। পাশাপাশি দেশে বিদেশে গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করা আমাদের সম্মানিত অ্যালামনাইদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছে। আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক সংযোগ আরও বিস্তৃত করতে চাই, দেশ বিদেশের গবেষক, ইন্ডাস্ট্রি প্রফেশনাল এবং একাডেমিয়ার সাথে আরও শক্ত নেটওয়ার্ক তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। এই আন্তর্জাতিক গবেষণা ও সংযোগকে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করার জন্য আমরা একটি ম্যাগাজিন চালু করার পরিকল্পনা করছি। এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ট্রান্সপোর্টেশন মডেলিং এর সাথেও আমরা ফ্রি কোর্স চালু করার পরিকল্পনা করছি, যাতে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে। আমাদের লক্ষ্য হল স্মার্ট, দক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নিয়ে সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতের জন্য একটি প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলা।
5: আমরা আমাদের স্টুডেন্ট চ্যাপ্টার থেকে সবসময় চেষ্টা করি যেন কিনা আমরা বাংলাদেশের যে ট্রান্সপোর্টেশন সেক্টরটা আছে সেই সেক্টরটাতে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারি। আমরা যদি দেখি যে আমাদের যে পরিবহন সেক্টরটি রয়েছে, এটি কিন্তু আমাদের অন্যান্য সেক্টরের ডেভেলপমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পরিবহনের সাথে আমাদের স্বাস্থ্যখাত জড়িত, আমাদের শিক্ষাখাত জড়িত, আমাদের হচ্ছে বাসস্থান থেকে শুরু করে আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রাখে। একই সাথে আমাদের যে পরিবহন সেক্টরটা রয়েছে এটা অনেক বেশি পরিমাণে পলিসি ডিপেন্ডেন্ট একটা সেক্টর। এখানে আমরা আমাদের সঠিক পরিকল্পনা, সমন্বিত নীতি এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকলে আমরা পরিবহন খাতের দেশের সার্বিক উন্নয়নকে অনেক বেশি পরিমাণে ত্বরান্বিত করতে পারে। আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের কী ধরনের পলিসিগুলো আমাদের পরিবহন সেক্টরকে আরও বেশি সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাবে সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করি। যেমন আমি যদি বলি যে আমাদের ঢাকা একটা মেট্রোপলিটন সিটি হলেও এখানে গড় গাড়ির যে গতি রয়েছে সেটি হচ্ছে 5-10 মাইল প্রতি ঘন্টার মধ্যে থাকে, যেটা কিনা একটা মেট্রোপলিটন সিটি হিসেবে তুলনামূলকভাবে খুবই কম। এবং একই সাথে হচ্ছে যে আমরা এরকম স্পিড বেস ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট করতে চাই যেগুলো কিনা আমাদের পরিবহন সেক্টরকে অনেক বেশি ত্বরান্বিত করবে। আমরা পাবলিক ট্রানজিটকে অনেক বেশি গুরুত্ব সহকারে প্রমোট করি, যেখানে দেখা যায় যে মেট্রো রেল হচ্ছে আমাদের পাবলিক সেক্টরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে আমরা চাই যে ভবিষ্যতে যেন কিনা আমরা পাবলিক বাস নিয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজিগুলো ব্যবহার করে যেন কিনা একটা আধুনিক বাস ভিত্তিক গণপরিবহনও চালু করা যায়, যে আমাদের পরিবহন খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের সাথে যারা যারা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট চ্যাপ্টারে যুক্ত রয়েছেন প্রত্যেকেই এর মাধ্যমে লিডারশিপ স্কিলগুলো হচ্ছে আমরা গ্রো করি। একই সাথে হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজগুলোকে কিভাবে আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করা যায় সেগুলো হচ্ছে যে আমাদের স্টুডেন্ট চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে তরুণরা শিখতে পারে, যার ফলে কিনা যখনই তারা ভবিষ্যতে পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে যাবে তারা এই ইঞ্জিনিয়ারিং নলেজগুলোকে দেশের পরিবহন সেক্টরটাকে ইমপ্রুভ করার জন্য বা সাস্টেনেবল একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা লিডারশিপের মাধ্যমে নিজেদের ইঞ্জিনিয়ারিং নলেজগুলোকে প্র্যাকটিক্যাল ইউজের মাধ্যমে দেশের জন্য ওভারঅল একটা ডেভেলপমেন্ট হচ্ছে আমরা করতে পারি।
2: এবারে বুয়েট ইউনিভার্সিটির কণ্ঠ ক্লাব থেকে একজন আপু আমাদের সাথে যুক্ত আছেন, কথা বলি তার সাথে, তার ক্লাব সম্পর্কে একটু জানি।
8: কণ্ঠ বুয়েট যাত্রা শুরু হয় বেসিক্যালি মানুষের যাতে কথা বলাটা ইমপ্রুভ করা যায়, সুন্দর কথার চর্চা করা আর হচ্ছে আবৃত্তি, এই দুটো বিষয়কে মাথায় রেখেই কণ্ঠের যাত্রা শুরু হয়েছিল। তো আমি আগে থেকেই আবৃত্তির সাথে ছিলাম, মানে ইউনিভার্সিটিতে আসার আগে থেকে, তো এই কারণে আমি দেখা গেছে যে আমি ইউনিভার্সিটিতে এসেই এই ক্লাবের সাথে যুক্ত হয়েছিলাম। আমাদের সাপ্তাহিক বিভিন্ন আয়োজন থাকে, বিভিন্ন কর্মশালা থাকে যেখানে আমরা বসি, আড্ডা দেই, কথা বলি, উচ্চারণগুলোর দিকে খেয়াল রাখি কথা বলার সময়, আমরা কবিতা পড়ি, আবৃত্তি ছাড়াও শ্রুতি নাটক

0: দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা, এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আবৃত্তি করার জন্য। আসলে আপনার কবিতা শোনার সময় মুক্তিযুদ্ধের সময়ের যে যে স্মৃতি, যে সংগ্রাম, সেগুলো কল্পনা করছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমাদের সাথে আসলে আছে বুয়েট মূর্ছনার কয়েকজন সদস্য, তো চলুন তাদের সাথে কথা বলি এবং গান তো অবশ্যই শুনবো যেহেতু গিটার আছে সাথে।
2: আমি অনুরাগ, মূর্ছনা ক্লাবের প্রেসিডেন্ট। আমরা গান করতে পছন্দ করি, গান শোনাতে পছন্দ করি এবং মাঝে মাঝে গান শেখাতেও পছন্দ করি। আমাদের কর্মকাণ্ডের মধ্যে আছে প্রতি সপ্তাহান্তে, যখন আমাদের একাডেমিক প্রেশার, বিভিন্ন রকম প্রেশারে যখন আমরা খুবই টায়ার্ড, তখন আমরা সপ্তাহান্তে একটা সভার আয়োজন করি। ওই সভাতেই আমরা আমাদের পছন্দের গানগুলো একসাথে বসে করি। প্রতি বছরে আমরা ছোটোখাটো কিছু অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করি, যে অনুষ্ঠানে আমরা ছোট থেকে বড় পরিসরে বিভিন্ন রকমের আর্টিস্টদেরকে ইনভাইট করি এবং আমরা নিজেরাও বিভিন্ন রকমের পরিবেশনা করি। আমাদের অ্যালামনাইদের মধ্যে আছেন, এর মধ্যে আপনারা হয়তো চিনবেন, শিরোনামহীনের প্রাক্তন গায়ক তুহিন ভাই আছেন, হাতিরপুর সেশনস রিসেন্টলি খুবই বিখ্যাত। হাতিরপুর সেশনসে বুয়েটের অনেক অ্যালামনাই আছেন যারা মূর্ছনার প্রাক্তন সদস্য ছিলেন। এখন আমি, ইফাত আর তাওসিফ, আমরা মূর্ছনা ক্লাবের কিছু সদস্যরা মিলে একটা গান পরিবেশনা করবো।

শ্রোতা বন্ধুরা, শুনলেন আমাদের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের কণ্ঠে দুটি চমৎকার গান। অনেক ভালো লাগলো এই বুয়েট ক্যাম্পাস ঘুরে। আর আপনাদেরকে তো দেখাতে পারছি না, তবে আমি এই ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখলাম এই ক্যাম্পাসের পরিবেশ সত্যি মানে খুব প্রশংসা পাওয়ার মতন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি এর পরিবেশ খুব ভালো লাগলো। শুনলাম আমাদের তরুণ প্রজন্মের কথা, তাদের আশার কথা, চাওয়া পাওয়ার কথা। তাদের দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করে, স্বপ্ন দেখায়, আশার বাণী শোনায় যে আজকের তরুণ আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুন্দর একটা বাংলাদেশ তৈরিতে আমরা আশাবাদী। কথা হবে আগামী পর্বে নতুন কোনো ক্যাম্পাসে নতুন কোনো বন্ধুদের সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকায় পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে শামীম আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী খান, আফরোজা ডলি ও মার্জিয়া আক্তার। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সুবহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। দ্বৈতকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজা হক চামেলি। গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট ৪,৩২,৭৮৬ জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী ৩৬,৫৯০ জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময়ে দেশে ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হবে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্র দানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এ ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ফলপ্রসূ আলোচনা চলছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন ইরান যুদ্ধ বন্ধে সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, রাজধানী রিয়াদসহ অপর একটি শহর লক্ষ্য করে হুতিদের ৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র মাইক্রোসফট এবং অ্যাডোবি সহ কয়েকটি বড় তথ্য প্রযুক্তির আউটসোর্সিংকারী প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ গ্রিন কার্ড কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের চাকরি প্রদান ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে, ফলে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে। রাশিয়ার প্রাণঘাতী হামলায় দুই দিনে ৭৮ জন নিহত এবং ২১৫ জন আহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি যুদ্ধের মধ্যস্থতা করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার সমালোচনা করেন। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অ্যালান বর্ডার ফিল্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মোকাবিলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে ৫ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ এখন আফগানিস্তানের মোকাবিলা করছে। এর আগে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌপাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌপাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির মধ্যেই লুকিয়ে আছে দেশের প্রত্যেকটি নাগরিকের উন্নয়ন এবং সমৃদ্ধি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা ২:১৫ পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, FM ১০৬ মেগাহার্স, FM ৯০ মেগাহার্স এবং FM ১০২ মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা ২:১৫ থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. এই সপ্তাহের নাটক বরেন্দ্র গীতিকার খোঁজে শুনবেন বেলা 3:10। রচনা দোলন রহমান, প্রযোজনা রফিকুল হাসান. ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি.

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বারযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। আসুন আমরা সবাই গাছের যত্ন নিই এবং গাছের অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে গাছ দিয়ে রক্ষা করি।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আপনারা কৃষক কাড়ের গানটি শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি, গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন রফিকুল আজিজ।

আধুনিক গান শুনছেন। এবারে শিল্পী অনিন্দিতা সাহা অথি। গানের কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন শেখ সাদী খান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার আয়োজনমালা রয়েছে পল্লীগীতে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন, গানটির সুরকার ও গীতিকার খ্যাপা বাউল।

0: পরপর দুখানি হাসুন রাজার গান শুনলেন। শিল্পী ছিলেন শুক্লা সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল তালবাহানা বা নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারাদেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফেলাটেলিক প্রদর্শনী এবং ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্কে কাজে লাগিয়ে দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এই দিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। ইসরায়েলের বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা গাজায় 8 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এ সময় আরও অন্তত 26 জন আহত হয়েছে। ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অধিকৃত পশ্চিম তীরে অন্তত 45 জনকে জোরপূর্বক আটক করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 167 রানে জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল এখন বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৬ ওভারে এক উইকেটে ১১৯ রান করেছে। এর আগে বাংলাদেশ ৪৯ ওভার চার বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এক উইকেটে ১৪৩ রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক বরেন্দ্র গীতিকার খোঁজে, রচনা দোলন রহমান, প্রযোজনা রফিকুল হাসান, নাট্যানুষ্ঠান বরেন্দ্র গীতিকার খোঁজে।

0: দীপু, কোথায় এলাম রে?
1: খুব তো ঘুমোলি দোস্ত, এখন আর ঘুমানোর উপায় নেই। ওঠ,
2: এসে পড়লাম নাকি?
0: এই মামুন, কবি, ওট ওট, সারা রাত ঘুমিয়েও কি তৃপ্তি মেটেনি?
2: একেবারে যেন বেডরুম পেয়েছে সবাই। এই ওঠ ওঠ ওঠ ওঠ।
3: দারুণ মজার একটা ঘুম হলো।
4: আমার ঘাড়টা ব্যথা করছে রে, সিটে হেলান দিয়ে কি আর ঘুমানো যায় নাকি?
3: খুব তাড়াতাড়ি মনে হয় এসে পড়লাম।
2: মোস্তাক, কবুতর জোড়াকে জিজ্ঞেস করতো আমাদের এখন কোথায় নিয়ে যাবে।
0: এই যে লুবনা, আমরা এখন কি করব?
5: কিছুই করার নেই মোস্তাক, চারটা বাজে, রাত তো প্রায় শেষই, ততক্ষণ এখানেই কাটাতে হবে। আকাশ ফর্সা হলে বাড়ির দিকে রওনা দেব।
6: তাহলে লাগেজ নামিয়ে ওয়েটিং রুমে গিয়ে বসি নাকি?
5: এই ট্রান্সপোর্টের ওয়েটিং রুম নেই জনাব, এখানে বাসেই বসে থাকতে হবে।
1: চল তো মোস্তাক দেখি, চা পাওয়া যায় কিনা কোথাও।
2: চল মামুন, কবি রায়,
5: আমরাও তো চা খাবো।
4: তোমরা কপুত কপুতি মিলে লাগেজ পাহারা দাও।
2: তোমাদের চা তৃষ্ণা এমনিতেই মিটে যাবে।
5: আমি হোস্ট হয়েছি বলে কি সব ঝামেলা আমাকেই পোহাতে হবে নাকি? যত সব। ও বকুল, তুমি তো শ্বশুরবাড়ি যাচ্ছ, সবকিছু তুমি সামলাবে, আমি ওদের সঙ্গে চা খেতে গেলাম।
6: আহা লুবনা, ওরা খেয়ে আসুক না, তারপর না হয় আমরা যাবো। বসো তো।
1: আমরা অল্প দূর সোজা হেঁটে একটা চায়ের স্টলের সামনে গিয়ে দাঁড়াই। রাস্তার পাশে ভাসমান স্টলটির পাশে দাঁড়িয়ে নানান বয়সী কজন চা খাচ্ছে, যাদের প্রত্যেকের ভিন্ন এক চাহনিতে পরখ করে নেয় আমাদের। বিশেষ করে মোস্তাক ও আমার প্রতি ওদের দৃষ্টি ছিল স্বতন্ত্র, কারণ দুজনেরই মাথায় ঝুঁটি করা লম্বা চুল, হাতে বালা, মফস্বল শহরে যা অনেকটা বেমানান। চার তৈরিতে মগ্ন কিশোর কৌতূহল দৃষ্টিতে চেয়ে থেকে বলে,
7: স্যার আপনারা কি খাইবেন?
0: শুধু চা, পাঁচ কাপ দিবি।
1: একটা চিনি কম দিয়ে কড়া করে বানিয়ে আনিস।
7: যে আচ্ছা,
1: কি রাইটারকে ডায়াবেটিসে ধরলো কবে থেকে?
8: ধরতে কতক্ষণ দোস্ত, এখন চিনি কম খাওয়ার উদ্দেশ্য চায়ের কার্যকারিতা বৃদ্ধি করা।
1: জার্নিতে মাথাটা চিনচিন করছে। এই ছেলে, এই জায়গাটার নাম কি?
7: সাত মাথা স্যার। স্যার এই যে আপনার চা, এটাই চিনি কম।
1: যাত্রীরা বিভিন্ন ট্রান্সপোর্টের অপেক্ষা কেন্দ্র, রেস্টুরেন্ট, চায়ের দোকান বা এখানে সেখানে গিচগিচ করছে। তবুও কেন জানি মনে হয় কোলাহল, বাসের হুইসেল, তেল পোড়ার গন্ধ, গাড়ি ও সিগারেটের ধোঁয়া ও কুয়াশার সঙ্গে রাতের নিস্তব্ধতা মিলে ভিন্ন এক পৃথিবী উপহার দিচ্ছে।
0: লেখক গভীর পর্যবেক্ষণে মত্ত নাকি?
2: ভাব দেখে তো মনে হচ্ছে এখনই গ্রেট কিছু একটা করে ফেলবে।
9: লেখকরা সময়কে কাজে লাগায়, আমাদের মতো বৃথা ব্যয় করে না, বুঝলি?
3: আরে ভাব ছাড়, এক পা তো কবরে চলে গেছে, আরেক ভাঙা ঠ্যাং নিয়ে কতকাল বাঁচবি?
2: জানিস তো, যে জাতির সিংহভাগ লোক এখনো জানে না তাদের ভবিষ্যৎ কি, সেই জাতিকে তোর মতো লেখক কতদূর নিয়ে যেতে পারবে?
5: আড্ডা তো ভালোই জমিয়েছিস তোরা।
0: চা খা, এই ছেলে আর এক কাপ চা দে।
1: এই তোরা সাবধানে কথা বলবি, এটা কিন্তু লুবনার এলাকা, কখন মারধর শুরু করে বলা তো মুশকিল।
5: বুদ্ধিজীবী বন্ধু, ঠিকই ধরেছ, এটা কিন্তু উত্তরবঙ্গ, এখানকার মেয়েরা যে কিরকম ডেয়ারিং, এটা টের পাবে কতক্ষণ পরে। বকুলের মনে হয় বিরক্তি ধরে গেছে রে, বেচারা একা একা মশার কামড় খেয়ে লাগেজ পাহারা দিচ্ছে।
2: বিয়ে করলে একটু একটু কষ্ট করতেই হয়, এই দায়িত্ব সে তোর মন রক্ষার্থে পালন করছে তো, বোরিং লাগার কথা না। আর সে এও জানে বিবাহিত পুরুষের প্রথম, প্রধান এবং একমাত্র কর্তব্য স্ত্রী সেবা, সে ওটা করছে এখন।
5: চল আমার চা খাওয়া শেষ, পাঁচটা প্রায় বেজে গেছে, লাগেজগুলো নামিয়ে ফেলি, কতক্ষণ পর বাড়ির দিকে যাওয়া যাবে। চল।
0: এই ছেলে বিল কত?
7: 10 টাকা স্যার।
0: এই নিয়ে যা।
3: আচ্ছা তোদের বাড়ি এখান থেকে কত দূরে লুবনা?
5: তা তো বলা যাবে না, বললে কি আর আকর্ষণ থাকবে?
3: আচ্ছা
9: আর যাই করিস, এই সাত মাথায় ফেরবার রাস্তাটা চিনিয়ে দিস, বলা তো যায় না কোন বিপদে পড়ি।
5: বিপদ ঘটালে কি আর চেনা পথ তোমাকে উদ্ধার করবে বন্ধু?
2: কিরে বকুল, তুই একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছিস, বউয়ের জন্য উদ্বিগ্ন নাকি?
9: না, খুব ভালো লাগছে। মোশতাক, একটা সিগারেট দে তো।
5: কি সিগারেট?
9: হ্যাঁ
5: মোশতাক, জানিস না সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুই ওকে সিগারেট দিবি না, সাবধান।
9: আমি এখন কার কথা রাখি? আচ্ছা লুবনার কথা রাখলাম, মেয়ে মানুষ, সর্বক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। তাছাড়া শুভযাত্রায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখতে যায় না।
2: কিরে বকুল, ছয় মাসেই লুবনা তোর সব নাট বল্টু টাইট করে ফেলেছে নাকি?
10: আরে বেটা, মেরুদণ্ডের হার আছে কিনা দেখেছিস? কদিন পর তো লুবনার কাঁধে ভর করে দাঁড়াতে হবে।
11: আগে বিয়ে থাক করো, তারপর মজাটা টের পাবে। আমি তো ছয় মাসে ধলাই হয়েছি, আর তোমাদের তোমাদের লাগবে মাত্র ছয় দিন।
5: না না প্রিয় সখা,
11: তুমি
5: তো ভুল বলছো। তোমাকে বসে আনতে আমার ছয় বছর লেগেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিয়ের আগে পর্যন্ত প্রেম, এ কি হিসেব হবে না?
1: আমরা উত্তরবঙ্গের একটা গ্রামের দিকে এগোতে থাকি। শহর পেরিয়ে টেম্পো যখন সোজা পূব দিকে পাকা রাস্তা ধরে যেতে শুরু করে, চারদিক তখন বেশ ফর্সা হয়ে গেছে। কুয়াশা স্নাত কনকনে বাতাস গায়ে লাগছে। রাস্তার দুধারে ক্ষেতের পর ক্ষেত, ধান ক্ষেত। আমরা যখন ডান দিক দিয়ে কাঁচা রাস্তার উপর চলতে থাকি, পূব দিক তখন টকটকে লাল।
5: ও বাঁচা গেল বাবা, এই নাম নাম সব।
10: অতঃপর তাহলে এলাম বন্ধুরা, ধীরে ধীরে এবার নামো।
9: হ্যাঁ নামছি।
11: এই লাগেজটা ধরো তো।
10: হ্যাঁ হ্যাঁ, এই যে এটা
11: মামুন, এটা ধর।
5: বাড়িতে দেখছি লোকজনের কোনো সাড়া শব্দ নেই, সবাই ঘুমোচ্ছে নাকি? এই মামুন, ছোট
9: লুবনা, এমন সুন্দর বাড়ি ছেড়ে কিন্তু আমাদের যেতে ইচ্ছে করবে না। সামনে পুকুর, চারিদিকে গাছপালা, আঙ্গিনায় ফুল বাগান।
5: বন্ধু, দুদিন পর সবকিছুই বোরিং লাগবে, রশি দিয়ে বেঁধেও রাখা যাবে না। চলো সবাই আগে ঘরে গিয়ে বসে রিল্যাক্স করে নি।
6: হ্যাঁ চলো
3: চলো।
1: লুবনা আমাদের বসবার ঘরে রেখে অন্দর বাড়িতে যায়। সকালের স্বল্প আলোর ঘরটিতে লোকজন ক্রমেই বাড়তে থাকে। বকুল কয়েকজনকে পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা তাদের সঙ্গে কুশল বিনিময় করলেও আমি তেমন আগ্রহবোধ না করে সোফায় বসে ঝিমোতে থাকি ও কম বয়সী ছেলে মেয়েদের কানাকানি হাসাহাসি প্রত্যক্ষ করে চলি, যার উৎস আমার আর মোস্তাকের মাথার দীর্ঘ চুল। অন্যত্র আমাদের দুজনের প্রতি লোকজনের তাকানো আর এদের দেখার মধ্যে ভিন্নতা খুঁজে পাই আমি। মেয়েলি চুল যেন ওদের কাছে বিনোদনের বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমি মুচকি এসে হাতের ইশারায় ওদের একজনকে কাছে ডাকি। ছোট্ট মেয়েটি লজ্জা হাসি আমাকে ফেরত দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে লুবনা, যার পেছনে পাঞ্জাবি গায়ে এক পৌড়ো।
5: বাবা,
12: তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো?
3: জি না চাচা।
12: এখন তো রাস্তাঘাট ভালো, আগে আমরা গরুর গাড়ি সরে আসতাম, তিন চার ঘন্টা লেগে যেত শহরে যেতে, কেউ কেউ হেঁটে যাওয়া আশা করত। দেশ স্বাধীনের পর এই রাস্তা পাকা হয়। প্রথম দিকে রিক্সা টেম্পো চলাচল শুরু করে, তারপর বাস। তা তোমাদের পরিচয় তো এখনো হলো না, তোমরা কে কি করো?
5: বাবা, ওরা সবাই আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়তো, ওকে তো চেনই মামুন, ঢাকায় আমাদের বাসে দেখেছ, আমার সঙ্গে চাকরি করে। ওর নাম কবির, ব্যাংকার, প্রাইভেট একটা ব্যাংকে আছে। ও হলো মোশতাক, সরকারি কলেজের শিক্ষক। আর ও দীপু, চাকরি শুরু করেনি এখনো, তবে লেখালেখি করে।
12: মামুন সম্পর্কে আমি জানি, তা তোমাদের গ্রামের বাড়ি কোথায়?
9: আমার নরসিংদীর শিবপুর।
10: আমার ময়মনসিংহের ত্রিশাল।
12: আর তোমার বাড়ি?
9: জি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
12: তোমরা সবাই ভালো চাকরি করো, ঢাকায় থাকো, কিন্তু তোমরা আমার ছেলের মতো। এটা গ্রামের বাড়ি, কিছুটা কষ্ট হবে তোমাদের। তোমরা নিজের বাড়ি মনে করে থাকবে কেমন?
3: কি যে বলেন চাচা, আমরা সবাই গ্রামে বড় হয়েছি, কোনো কষ্ট হবে না আমাদের।
12: তোমরা কাপড় চোপড় পাল্টিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা করো, তারপর বিশ্রাম নাও।
3: জি আচ্ছা।
12: মা লুকনা,
5: জি বাবা,
12: তুমি ওদের তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করো।
5: জি বাবা।
1: আমরা কাপড় পাল্টে বাড়ির আঙিনায় টিউবওয়েল থেকে মুখ হাত ধুয়ে আসি। ততক্ষণে পাশের ঘরে নাস্তা দেয়া হয়ে গেছে। আমি ও মামুন কারোর জন্য অপেক্ষা না করে ঘরে গিয়ে দেখি টেবিলে কয়েক জাতের পিঠে, পরোটা, মাংস, মিষ্টি, কলা, ডিম প্রভৃতি শোভা পাচ্ছে। আর টেবিলের পাশে শৈল্পিক ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে দুই রমণী। ওদের মধ্যে শাড়ি পরিহিতার বয়স 30-এর কোঠায় নিশ্চিত হওয়া যায়। সালোয়ার কামিজ পরা অন্যজনের বয়স তার থেকে কিছুটা কম। মামুনকে দেখে কম বয়সী তরুণী বলে ওঠে,
5: পুরনো জনগণ দেখি।
3: হ্যাঁ, মনে রাখবেন পুরনো চাল ভাতে বাড়ে।
5: জি, তা জানি। কেমন আছেন আপনি?
3: এই তো আছি।
1: আমি কিন্তু পুরনো নই, একেবারে নতুন, তাই বলে ওর চেয়ে প্রায়োরিটি কম দেয়া ঠিক হবে না।
3: দীপু, ও হলো লুবনার ছোট বোন সুমনা।
5: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম। তুমি কিসে পড়ো?
5: বলবার মতো কিছু না।
13: ওর কথা, সে বহুমুখী জ্ঞান চর্চা করছে, একসঙ্গে ল, বিএড, মাস্টার্স।
3: দীপু, আসল মানুষের সঙ্গে তোর তো পরিচয় হয়নি। ইনি হচ্ছেন রুকসানা ভাবি, মানে লুবনার বড় ভাইয়ের জীবনের অর্ধেক, বুঝলি?
1: আসসালামু আলাইকুম।
13: ওয়ালাইকুম সালাম। তোমরা খাওয়া দাওয়া শুরু করো, আমি আসছি। হ্যাঁ,
1: না, সবাই আসলে একসঙ্গে খাবো।
3: ভাবি, আমি কিন্তু আপনার বলার পূর্বেই খেয়ে ফেলেছি, ভারী মজার পিঠে তো।
5: পুরনো বলে ক্ষমা করা গেল,
1: আবার কিন্তু নতুন পুরনোর মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না।
5: সরি ভাইয়া, আর ভুল হবে না। তা মামুন ভাইয়ের মতো আপনিও কিন্তু খাওয়া শুরু করতে পারেন।
1: না, আমাদের লোকজন আসুক, পরেই খাই।
5: আচ্ছা, জানতে পারি কি এই টেবিলের কোন খাবারটা আপনার বিশেষ পছন্দ?
1: কেন?
5: না, মানে সেটা আপনাকে বোনাস হিসেবে বেশি করে দিয়ে আমার ভুল শুধরাতে চাই।
1: আমি পৃথিবীর কোনো কিছুকে কখনো আলাদা করে দেখি না, আমার কাছে সবই সাধারণ আবার বিশেষ।
5: আপনার জীবনে কে যদি বিশেষ রূপে আবির্ভূত হয়, কি করবেন তখন? তাকেও কি সাধারণ বানিয়ে ফেলবেন?
1: বিশেষকে নির্বিশেষ করার মধ্যে আমি স্বস্তি ও আনন্দ খুঁজে পাই, কারণ বিশেষের মর্যাদা দিতে হলে আমাকেও তো বিশেষ এক মানব হতে হবে, কিন্তু আমি তো নিতান্ত সাধারণ একজন।
5: দীপু ভাই, এটা মনে হয় আপনার এক ধরনের পলায়নপর মনোবৃত্তি।
1: তাও হতে পারে, কিন্তু কোনো একজনের চারপাশের মানুষগুলো যখন আগেই নিঃশব্দে দৌড়ানো শুরু করে দেয়, তারপর সেও তো পালাবার চেষ্টা করবে, নাকি?
14: কে? তোরা দুজন দেখছি আমাদের রেখেই সব খেয়ে সাবার করে দিচ্ছিস।
3: আরে, সবই তো খেয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারা গেল কই?
13: হ্যাঁ, আমি থাকতে কাউকে ঠকতে দেব না।
3: হ্যাঁ, ভাবি ঠিকই বলে,
14: আমাদের ভাবি তো।
5: মুশতাক, কবির, দীপু, শোন শোন, আমাদের সেবার দায়িত্বে যিনি আছেন তিনি হলেন আমার একমাত্র ভাতৃবধূ, খাবার তৈরিতে বিশেষজ্ঞ, মজার মজার খাবারের বায়না দিতে পারিস। আর এই যে, এই যে আমার কনিষ্ঠা বোন সুমনা, আড্ডায় তার বিশেষ সুখ্যাতি আছে, তবে ওর মেজাজ চড়ে গেলে আড্ডা বিঘ্নিত হতে পারে।
15: আপু, তুমি যে কি না,
14: খাবার এবং আড্ডা দুটোর মানুষ যেহেতু পাওয়া গেছে, আশা করা যায় আমাদের এখানে বেড়ানো সার্থক হবে।
3: অবশ্যই,
16: হ্যাঁ, তা তো অবশ্যই।
13: চলো এখন খাওয়া শুরু করি।
5: এখন সব খাওয়া শুরু করি। আপু, ও কি সত্যি কবি?
17: ও কি নয় সেটা বলেন।
13: দীপু, তুমি কি লেখো?
1: ভাবি, ওসব বাদ দিন তো।
5: দীপু সবকিছুই লেখে, কবিতা, গল্প, নাটক, তরুণ লেখকদের মধ্যে ও যথেষ্ট সম্ভাবনাময়।
13: তাহলে তোমার নাটক আমরা টেলিভিশনে দেখতে পাবো না?
1: না ভাবি, টেলিভিশনে আমার নাটক নাও দেখা হতে পারে। আমি শিল্পের মধ্যে সেই জীবনকে প্রতিফলিত করি যে জীবন মানুষকে প্রেরণা দেয়, নতুন এক জীবন নির্মাণে সাহায্য করে।
13: আমরা তো অত বুঝি না, আমাদের যা দেখানো হয় তাই দেখি, এই সময় কাটায় আর কি। এই তোমরা তো কেউ কিছু খেলে না?
9: না ভাবি, আমি অনেক খেয়েছি।
1: বসবার ঘরে একটা বিছানা থাকায় আমি ও মামুন বাংলা ঘরে বিশ্রাম নিতে যাই। বিছানায় পা এলিয়ে দেবার পরপরই কল্পনায় ভাসে ওর গজদাঁত, টোল পরা কপল, চাউনি, সব কিছু। এত কম সময়ে ও আমাকে আকর্ষণ করল কেন? সেও কি আমাকে বিশেষ দৃষ্টিতে দেখছে? সুমনা যদি আমার প্রতি দুর্বল হয়ে পড়ে আর তা আচরণে প্রকাশ পায়, আমার ভূমিকা কি হবে তখন? আমি তো কখনো কোনো নারীকে সরাসরি এড়িয়ে যেতে পারিনি।
5: দীপু ভাই, দীপু ভাই, আসবো? আসবো নাকি?
1: ও, তুমি এসো, বসো।
5: আপনার বন্ধুরা ঘুমাচ্ছে, আপনি ঘুমালেন না?
1: আমি দিনের বেলায় ঘুমোতে পারি না।
5: কি পড়ছিলেন?
1: একটা উপন্যাস।
5: কার উপন্যাস দেখি তো?
1: তোমার কার উপন্যাস পড়তে ভালো লাগে?
5: আপনি অনুমান করে বলেন না কার উপন্যাস আমার প্রিয়।
1: আপাতত ওটা আমার অনুভবে থাক, সময় হলে না হয় বলবো। তুমি কোন বিষয়ে মাস্টার্স করছো?
5: এটাও আপনার অনুভবে জমা পড়ুক। অনুভব হতে একসময় ভাবনা তৈরি হবে, আর ভাবনার এক প্রান্ত থেকে যদি আমার ব্যাপারে জানবার তীব্র আগ্রহ জন্মে তবে পড়ব।
1: তুমি কি রহস্যময়ী হয়ে থাকতে চাও? ওই রহস্যের জাল ভেদ করতে গবেষণার প্রয়োজন হবে নাকি?
5: না না, তা দরকার পড়বে না। আপনি তো আমার চেয়ে দুর্বোধ্য, দুর্ভেদ্য, তাই নিজেকে গোপন করবার ভান করা।
3: সুমনা, সাহিত্যিকের পাল্লায় পড়েছে নাকি? মনে রেখো, গিনিপিক বানিয়ে ছাড়বে।
5: আপনাকে কেউ ইতিমধ্যে বানিয়ে ফেলেছে মনে হয়?
3: আগে নিজে বাঁচো, তারপর অন্যের নাম। তোমাদের জ্ঞানগর্ভ ক্যাটকাটনি আমার মজার ঘুমটা নষ্ট করে দিল।
5: আর কত ঘুমাবেন? কটা বাজে তা কি খেয়াল আছে? দুপুরে খাওয়া লাগবে না নাকি? দীপু ভাই, দুটো প্রায় বাজে, আপনারা সবাই গোসল করে নিন। পুকুর, টিউবওয়েল, যে যেখানে খুশি যেতে পারেন।
1: হ্যাঁ, পুকুর?
5: হ্যাঁ,
1: পুকুরে গোসল করবো।
3: হ্যাঁ, চল চল।
1: এই মামু, নোট,
3: ভারী মজা,
1: অনেকদিন সাঁতার কাটি না, চল।
3: আমি গিয়ে নদীতে গোসল করবো, অনেকদিন তো নদী দেখা
5: হয়নি। হ্যাঁ, আমি গিয়ে খাবার সাজাই টেবিলে, তাড়াতাড়ি আসবেন কিন্তু, তা না হলে খাবার পাবেন না।
3: আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
1: মধ্যাহ্ন ভোজন শেষে আমরা বাংলা ঘরে তাস নিয়ে বসি। সুমন আমার পাশে বসে খেলা দেখে। সন্ধ্যার পূর্বক্ষণে খেলা ভেঙে আমরা প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত একটা হাটে যাই। সেদিন ছিল হাটবার। হাটের অলিতে গলিতে ঘুরে উত্তরবঙ্গের নানান শ্রেণীর মানুষের সমাগমের দৃশ্যে আমরা একাত্ম হই। সন্ধ্যার পর বাড়ি ফিরে এলে বসবার ঘরে আড্ডা জমে ওঠে।
3: এই, তোরা কি জানিস যে ভাবি সুন্দরী কতগুলো বোন আছে?
9: কই না তো, তাই নাকি? সেটা আগে বলবি তো।
3: ওদের না দেখে গেলে বিশাল একটা কিছু মিস করবি। আহা, আমি সে কবে দেখেছি, এখনো চোখের পাতায় ওদের রূপ বাঁধা আছে।
9: ভাবি, এটা কিন্তু ঠিক করেননি, একবার তো বলতে পারতেন, আমরা সুন্দরের বড় কাঙ্গাল, ওদের না দেখে গেলে মনে আফসোস থাকবে।
11: ভাবি, আপনার বোনদের এখানে আসবার ব্যবস্থা করেন না? বলা তো যায় না, আমার বন্ধুদের ভাগ্যে কোনোটা জুটেও যেতে পারে।
5: এত অস্থির হওয়ার কি আছে? কাল তো তোমরা আমাদের বাড়িতে যাচ্ছই।
11: হ্যাঁ, তা যাচ্ছি,
5: কিন্তু মনে রাখবে আমার বোনরা এক একটা যেন আগুনের ফুলকি।
3: আচ্ছা,
5: তোমাদের চরম ছ্যাঁক খাওয়ার সম্ভাবনা আছে।
9: তাই ভাবিস? ভাবি, অন্তরের ছ্যাঁকা খুবই কষ্টকর, তার চাইতে ফিজিক্যাল ছ্যাঁকায় কষ্টের মাত্রা কম। শোনেন ভাবি, আপনি আপনার সবচেয়ে সুন্দরী বোনটার নাম বলেন, আমি আমি আমি এখন লোহার শিক পুড়িয়ে ওর নাম আমার কপালে খোদাই করে ফেলি। এটা দেখবার পর সে নিশ্চয়ই আমার মনে ছ্যাঁকা দেওয়ার তো দূরের কথা, কোনো আঘাতই দিতে পারবে না, কি বলিস?
3: আইডিয়াটা মন্দ নয়।
11: এই কাজ আমার করা দরকার কিন্তু সবার আগে, কারণ আমার বউয়ের মতিগতি ইদানিং খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কখন কি ঘটে যায় বলা তো যায় না।
5: ও, আমাকে অপবাদ দিয়ে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে না?
1: রে, তোরা তো শুধু বললি, আর আমার কলেজ জীবনের এক সহপাঠী এই কাণ্ড সত্যি ঘটিয়েছিল।
3: সত্যি?
1: সে তার প্রেমিকার নাম এক বাহুতে ব্লেড দিয়ে কেটে লিখেছিল। অবশ্য সেটা চূড়ান্ত প্রতিদান সে পায়নি, শুনেছি কবছর আগেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়েছে।
9: বন্ধু, কোনো কিছুর গ্যারান্টি নেই,
14: তারপরে তো মহৎ কাজ থেমে থাকতে পারে না।
5: দীপু ভাই, আপনি কি সেই দৃশ্য আবার দেখতে চান?
1: বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ?
5: আপনারা তো বোঝার দরকার নেই, শুধু বলুন আগামীকাল সকালে আমার এই বাবাহুর উপর একজনের খোদাই করা নাম দেখতে চান কিনা।
16: ও যা যেদি মেয়ে, পাগলামির ভূত মাথায় চাপলে মহাকাণ্ড ঘটিয়ে ফেলবে।
1: মানুষের ইচ্ছা ও বাস্তব অনেক সময় এক হয় না, এটা বুঝতে না পারার বোধ থেকে তৈরি হয় পাগলামি। সুমনার বোধ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ, সে তো কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে পারে না। সুমনার আচরণে আমি পুরো ভেবাচেকা খেয়ে যাই, তখন আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে সে, আর ওর প্রতি প্রত্যেকের দৃষ্টি একেবারে নিবিড়। আমি নিশ্চিত হই সুমনা আমাকে নিয়ে একটা কাণ্ড ঘটাবে, ওকে এড়িয়ে চলবার পথ খুঁজতে থাকি আমি। রাতে খাবার সময় বকুল ওর কথা জিজ্ঞেস করে, ভাবি জানায় সে ঘুমোচ্ছে। আগে রাতে বাসে কাটিয়েছি বলে খাওয়ার পরপরই বিছানায় যাই আমরা। ডান দিকে দণ্ডায়মান সারি সারি সুপারি গাছের ছায়ার ফাঁক দিয়ে জলের গভীরে চাঁদ মিটমিট হাসে, স্পষ্ট দেখতে পাই আমি সেই দৃশ্য ভেদ করে জেগে ওঠে এক নারী। কি রমণী, আমার ফেলে আসা অতীত নাকি বর্তমান, কিংবদন্তির সৃষ্টির জন্য অপেক্ষমান ভবিষ্যৎ নাকি। মাথাটা ধীরে ধীরে শান্ত হতে থাকে, জলের ভেতরে এখন আর চাঁদের হাসি নেই, সেখান থেকে আর কোনো নারীও জেগে ওঠে না। আঙিনায় সত্যি সত্যি এক নারী, সে সুমনা। কি এখনো ঘুমোনি?
5: ঘুমিয়ে থাকলে কি এখানে আসতে পারতাম?
1: না, তা হতো না, কিন্তু এত রাতে ঘুমোনি কেন?
5: আমারও তো একই প্রশ্ন। আপনার বন্ধুরা নাক ডেকে ঘুমোচ্ছে, আপনি কেন জেগে?
1: এই মুহূর্তে যুক্তিতর্কের উঠতে হলো ঘুম। যাও ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে।
5: যান, আপনি ঘুমিয়ে পড়ুন গে, আমার এখন হাঁটতে ইচ্ছে করছে, রাস্তা ধরে কতক্ষণ হাঁটব?
1: এত রাতে তুমি একা একা রাস্তায় যাবে?
5: আমার সঙ্গে তো আর কেউ যাচ্ছে না, অবশ্য একা গিয়ে বিপদে পড়লে দায়ী হবেন আপনি, কারণ আপনি শুধু দেখেছেন আমি যে রাস্তায় হাঁটতে যাচ্ছি, তাই না? আমি গেলাম।
1: দাঁড়াও, আমার এখন বডিগার্ড হতে হবে নাকি?
5: জানি না, তবে মনে রাখবেন এই গ্রামে বুক ফুলিয়ে চলার মতো সাহস আমার আছে, মেয়ে বলে দুর্বল ভাববেন না।
1: না, তা ভাবছি না, তোমার প্রতি আমার মমত্ববোধ থেকেই যেতে চাচ্ছি। চন্দ্রকিরণ শিশির ভেজা ঘাসের উপরে পড়ে মুক্তবন তৈরি করেছে যেন, অথচ একই চাঁদ একটু আগে পুকুরের জলে কি এক অদ্ভুত রূপে এসেছিল, আমার সামগ্রিক সত্তাকে যেন গ্রাস করে চলেছিল।
5: এই শীতল ভেজা ঘাসের উপর বসতে খুব ইচ্ছে করছে, বসবেন একটু?
1: না, থাক, বাড়ি যাবে না?
5: অনন্তকাল তো থাকবার জায়গা এটা নয় দীপু ভাই। চলে, অনেক রাত হয়েছে, দুজনারই ঘুমের প্রয়োজন।
1: চলো,
5: সকালে দেখা হবে, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
5: সুপ্রভাত।
1: সুপ্রভাত। কটা বাজে এখন?
5: 9টা।
1: আমার মনে হয় আরো কম বাজে।
5: আচ্ছা, প্রতিদিন ঘুম থেকে কয়টায় ওঠেন?
1: 7টা, 8টা, 9টা, কোনো ঠিক নেই, কোনোদিন দুপুর পর্যন্ত ঘুমাই। ঘুমেতে ওঠা নির্ভর করে রাত জাগা আর মনের সুনির্দিষ্ট গতি প্রকৃতির উপর।
5: ঘরটা কেমন যেন অন্ধকার লাগছে, জাস্ট এ মিনিট, পূব দিকে জানালাটা খুলে দিই। ওই তো আপনার বন্ধুরা প্রাতঃভ্রমণ সেরে চলে এসেছে, পুকুর ঘাটের দিকে যাচ্ছে, আমি আসি।
3: কি লেখক, ঘুম ভাঙলো?
9: আমাদের তো ঘুম ভাঙামার কেউ নেই বন্ধু। লেখকের ঘুম ভাঙে সুন্দরীর বাজানো বীণার সুরে। হায় কপাল!
18: রাইটার, নতুন প্লট পেয়েছো নাকি? চালিয়ে যাও।
8: আরে, ভোরের হাওয়া গায়ে লাগিয়ে এসেছিস তো, মুখ দিয়ে এখন কত কথা নির্গত হবে।
1: সেদিন নাস্তার পর লুবনা ও সুমনা আমাদের নিয়ে ওদের গ্রামের পথে বের হয়। আমি গাছের ছায় এই ঘাসগুলোর উপর বসবার লোভ আর সামলাতে পারছি না। বসে পড়লাম, কিন্তু তুমি বসবে না?
19: এরাও হয়তো আমাদের নিবিড় করে পেতে চায়, না বসলে মনোক্ষুণ্ণ হতে পারে। বসি একটু। জীবনের এই পরিবেশ যদি বারবার ফিরে পাওয়া যেত। পূব দিক থেকে আসা এই বাতাস যেন নতুন এক প্রাণ বয়ে নিয়ে আসছে। এতক্ষণ হাঁটার ক্লান্তি সেই প্রাণের ছোঁয়া নিঃশব্দে অদৃশ্য হয়ে গেছে।
1: দেখো দেখো, গাছের পাতার ফাঁক দিয়ে ঠাঁই নিয়ে আর সূর্য রশ্মি তোমার নীল পোশাকের সঙ্গে মিলতে না পেরে কেমন তোল দিচ্ছে।
19: দীপু ভাই, মানুষ বদল হয়, কিন্তু অনুভূতি আকাঙ্ক্ষা স্বপ্ন অপরিবর্তিত থাকে কেন? ঘুরে ফিরে ওরা আবার সত্যার গভীরে স্থান করে নেয় কেন?
1: প্রতিটি জীবন বড় বেশি স্বার্থপর, তাই ওর টিকে থাকবার জন্য অপরিহার্য উপকরণগুলো মৃত্যু, চিরন্তন, মানুষদের ব্যতিক্রম নয়।
19: আপনার মতো সবাই যদি কোনো ঘটনার পিছনে একটা যুক্তি দাঁড় করাতে পারত, তবে কষ্ট বলে কিছু থাকতো না। আপনার জীবনে কি কখনো প্রেম এসেছে?
1: হ্যাঁ, অনেকবার। আমার প্রেমিকরা এখন কেউ শিশির ভেজা দুপা ঘাস অথবা বাঁশ ছাড়, কেউ বা নদী। সুমনা আমার প্রতি তাকাতে যেন লজ্জা বোধ করে। এবড়ো থেবড়ো মেঠো পথের দিকে চোখ করে সামনে এগিয়ে চলে সে। ওর মধ্যে আমি এক গভীর শূন্যতা উপলব্ধি করি। এই প্রথমবার ওর প্রতি আমার সহমর্মিতা বোধ জাগে।
19: কি স্বচ্ছ জল, ও কি ঠান্ডা! শামুক কুড়ায় আমি, হ্যাঁ, একটা শামুক সাদা করে ঢাকায় নিয়ে যাবেন, ওটা দেখলে আমাদের কথা মনে পড়বে।
1: অভিজ্ঞানের দরকার নেই, কারণ আমার স্মৃতির জানালা অবারিত থাকে সারাক্ষণ।
19: আরে আরে, হাতে নিন না একটা, আমাদের বাড়িতে না হয় ফেলেই গেলেন, আমি তো আছি, যত্ন করে রাখবো।
1: আমি আর নিচে যেতে পারবো না, পা বালুতে দেবে যেতে পারে মনে হয়। দাও, ওটা ছুড়ে দাও।
19: আরে আরে, ভিজে বালিতে পা দাববে না, আসেন না।
1: তাই তো, একেবারে পিস ছালা পড়ছেন।
19: শামুকটা নিন এবার।
1: হ্যাঁ দাও,
19: জল ছুঁয়ে দেখবেন না, ভারী ঠান্ডা।
1: সত্যি কি শীতল জল, এত রোদও উত্তপ্ত হয়নি।
19: এই নদীর সঙ্গে বাঙালির এক সভ্যতার সম্পর্ক খুব নিবিড় ছিল। জল নাকি শুকলে সেই সভ্যতার গন্ধ হয়তো এখনো পাওয়া যেতে পারে।
1: হ্যাঁ, তীরে বসে তাই ভাবছিলাম, জীবন আসলেই ক্ষণস্থায়ী, অথচ এই নদী কত উত্থান পতন, কত স্বপ্ন প্রেম প্রতীক্ষা, আনন্দ উচ্ছ্বাস ব্যর্থতা ধারণ করে চলছে কাল থেকে কালান্তরে।
19: এই স্বল্পস্থায়ী জীবনেই নানান টানাপোড়ন জটিলতা, আর তা যদি নদীর মতো নিরন্তর প্রবহমান হতো, তবে দুঃখ কষ্ট যন্ত্রণা হিংসা হানাহানি বিদ্বেষ বেড়ে গিয়ে দুর্বিষহ বিপর্যস্ততায় পরিকীর্ণ হয়ে উঠত এই পৃথিবী।
16: এই সুমনা, সুমনা, দীপু, তাড়াতাড়ি আয়, তোরা রোদে গা পুড়ে গেল, চলে যাচ্ছি আমরা।
19: তোমরা হাঁটতে থাকো, আসছি আমরা। চলুন, কার্তিকের এই দুপুরবেলার রোদ আমাদের আর থাকতে দেবে না।
1: হ্যাঁ চলো। এই তোরা দাঁড়া, আসছি তো। প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের আর সখ্যতা চলে না। ঘর্মাক্ত দেহে ভর দুপুরে লোকনাথের বাড়ি ফিরি ও বাংলো ঘরের সামনে বকুলতলায় শীতল পাটির উপর গা এলিয়ে দিই। দুপুরে খাওয়া শেষে কতক্ষণ বিশ্রাম নিয়ে আমরা পাঁচ বন্ধু মহাস্থানগড় দর্শনে যাবার প্রস্তুতি নিই। লুবনা, তুই হোস্ট, আর তুই মহাস্থানগড় ঘুরতে যাবি না? আমরাও তাহলে যাওয়া বন্ধ করে দিই, তাছাড়া সুমনা তখন থেকে পোশাক পরে বসে আছে।
19: চুপ করেন তো দীপু ভাই, আমার জন্য আপনার কিছু বলতে হবে না। আপনার বান্ধবীর যত জেদ হলো আমার প্রতি, তাই সে নিজে যা বন্ধ করে আমাকে বারণ করেছে, বুঝেছেন? নিজে তো সারা জীবন প্রেম করে বেরিয়েছে, এখন তার সঙ্গে সবাইকে মেলাতে চায়।
16: সুমনা, তুই থামবি? তোর ইচ্ছে হলে তুই যাবি, আমি তোকে নিষেধ করব কেন?
9: চলো সুমনা, আমরা তো লুমনার কাছে এখন বন্দী, তাই একটু ভাব তো সে নেবেই, চলো।
19: না, আপনাদের সঙ্গে ঘুরবার কোনো যোগ্যতা নেই আমার, আমি হলাম মফস্বলের এক সাধারণ মেয়ে, আপনাদের সঙ্গে মানায় না। আপনাদের বান্ধবী সর্বগুণে মহিমান্বিতা, ওকে নিয়ে যান, আমি যাব না।
20: সুমনা, এই সুমনা দাঁড়াও।
19: না না, বলছি তো আমি যাব না।
6: রূপনাথ, তুমি তুমি সব ব্যাপারেই গন্ডগোল লাগাও। তুমি যাবে না তাকে বুঝিয়ে বললেই হতো, আর তোমার না যাওয়ারই বা কারণ কি?
16: তোমার এত বেশি বোঝবার দরকার নেই, চুপ করো।
3: এই দীপু, মোশতাক, চল তো চল, আমরা যাই।
1: একেবারে পড়ন্ত বেলায় মহাস্থানগড়ে পৌঁছি আমরা। সেখানে অবস্থিত জাদুঘরটির প্রবেশদ্বার এর আগে বন্ধ হয়ে গেছে। তখন কটা বাজে বা কখন জাদুঘর বন্ধ হয় তা জানবার আগ্রহ আমার না জন্মালেও সময়ের গতিময়তাকে নতুন করে উপলব্ধি করি। আমরা ভাড়া করা টেম্পোর চালককে নির্দিষ্ট একটি স্থানে অপেক্ষা করতে বলে জাদুঘরের ঠিক উল্টো দিকে হাঁটতে থাকি ও একটি তোরণ পেরিয়ে গোবিন্দ ভিটায় প্রবেশ করি, যা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে নির্মিত দুটি মন্দিরের অস্তিত্ব বহন করছে। এর পাশ দিয়ে বয়ে চলেছে লুবনাদের গ্রামের সেই বিশীর্ণ নদী করতোয়া। এই পরিবেশ যথার্থই মনে হয় নদীটি দেড় হাজার বছর পূর্বে গড়ে ওঠা এই নগরীর অস্তিত্বের ক্লান্তিহীন নীরব সাক্ষী। ধ্বংসপ্রাপ্ত মন্দির দুটির ভেতরে ঢুকে চতুর্দিক ঘুরে ফিরে দেখি।
9: এখানে তো ভাঙা দেয়াল আর তরুণ ছাড়া কিছুই দেখছি না রে।
3: হ্যাঁ বকুল,
6: হ্যাঁ বল,
3: চল তরুণের ওই দিকটায় যাই।
6: লোকজন তো ওদিকে যাচ্ছে, মনে হয় ওদিকে আরো কিছু দেখার আছে।
9: কি আর থাকবে বন্ধু, প্রাচীন ঐতিহ্যময় নগরীর বক্ষে দেখি নতুন ঘরবাড়ি আর আলু ক্ষেত।
6: ওই চল দেখে আসি।
3: এটা তেমন আর কি, এক সভ্যতা শিরে অন্য এক সভ্যতা,
1: এটাই পৃথিবীর নিয়ম। কোনো এক অস্তিত্বের অধঃপতন মানে অন্যটির সূচনা।
20: আমাদের উত্তরবঙ্গের গার্ড তো বাড়িতে রয়ে গেছে, এখানে কি কোথায় আছে কিভাবে বের করি? আরে বেটা বকুল, বিয়ে করেছিস ছয় মাস হলো, একবার শ্বশুর বাড়িতে এসে জায়গাটা ঘুরে গেলেই তো পারতি, তাহলে এখন আমাদের গাইড হতে পারতি।
6: সরি বন্ধু, তোদের গাইড হতে পারলাম না বলে।
9: আমি আর হাঁটতে পারছি না রে। তোরা মৌর্য গুপ্ত যুগের নিদর্শন সন্ধান কর, আমি এই বটগাছের নিচে বসে থাকি। প্রাচীন কোনো বাতাস এসে যদি শরীরটা ঠান্ডা করে যায়।
3: হ্যাঁ সবাই মিলে একটু বসে নেই, ভীষণ টায়ার্ড লাগছে।
6: এখানে না বসে চল ওই তোরণটার নিচে গিয়ে বসি, একটা প্রাচীন প্রাচীন গন্ধ পাওয়া যাবে, কি বলিস বুদ্ধিজীবী?
9: চল, তোদের ইচ্ছাই আমার ইচ্ছা।
1: আহা কি প্রাণ মাতানো বাতাস, চোখ বুঁজে নিজেকে দেড় হাজার বছর পূর্বের এক মানব কল্পনা করে দেখি, অনুভূতিটা কি হয়?
9: ভাবনার মধ্যে এক গভীর শূন্যতা থাকবে রে, কারণ এখানে দেড় হাজার বছরের পুরনো কোনো মানবই পাওয়া যাবে না। একজনকে অবশ্য বানানো যেত, সে তো এখন পাশে নেই বন্ধু। ভাগ্যদেবী কি নির্মম নিষ্ঠুর।
3: কল্পনার দ্বার একটু উন্মুক্ত করে ওকেও ফ্রেমের মধ্যে নিয়ে এসো, সমাধান হয়ে যাবে।
1: এখানেই তো এক নগরী ছিল একদিন, লোকজনের কোলাহল, ব্যস্ততা, ভালোবাসা, প্রতারণা, যন্ত্রণা, একাকৃত্ব সবই তো ছিল। আজ সেসবের অস্তিত্ব কোথায়? দণ্ডায়মান তরুণের উদাসীন চাহনিতে এখানে সেখানে ছড়িয়ে থাকা ইট পাথরের ফাঁকে, নাকি একটু আগে দাঁড়িয়ে নিঃসরিত পাঁচবন্ধুর শরীরের জলধারায় হাসিতে টোল পড়া সুমনার কপলে?
6: ওঠ সবাই, সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে।
3: হ্যাঁ চল, আর কতক্ষণ এদিক সেদিক ঘুরে কেটে পড়ি।
9: লেখক বন্ধু, ধ্যান ভঙ্গ করো।
6: হ্যাঁ চলো।
1: আমরা আরো দক্ষিণ দিকে হেঁটে মাজার ছাড়িয়ে মহাস্থানগড় বাজারে একটা রেস্টুরেন্টের সামনে এসে দেখি টেম্পো চালক আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে তার থাকার কথা ছিল, ওখানে চা খেতে খেতে সন্ধে নামে। অবশেষে মহাস্থান দর্শন পর্বের সমাপ্তি টেনে আমরা লুবনাদের বাড়ির পথ ধরি। পথে সিদ্ধান্ত হয় যে লুবনা ও বকুল ছাড়া আমরা বাকি চার বন্ধু পরের দিন ঢাকায় প্রত্যাবর্তন করব।
16: কিরে মহাস্থানগড় কেমন লাগলো তোদের?
3: ভালো মন্দ টের পাইনি, তবে মহাস্থানগড়ের ভাঙা প্রাচীরের ভিতর যে যেতে পেরেছি সেটাই ভাগ্য।
6: গিন্নি, আমরা তো এতক্ষণ অতীত ইতিহাস নিয়েছিলাম, তা তোমাদের দুই বোনের সর্বশেষ ঠান্ডা যুদ্ধের ফলাফল কি? সুমনা কি এখনো বাড়িতে আছে নাকি হোস্টেলে চলে গেছে?
16: সব বিষয়ে এত বেশি নাক গলানো ভালো না তো, চুপ করো। তোমরা এসে পড়েছ?
20: ভাবি আপনি এতক্ষণে খোঁজ নিতে এলেন, না আসলেই পারতেন। আমরা ধরে নিতাম যে এ বাড়িতে আপনার কোনো অস্তিত্বই নেই।
13: সত্যি তাই, রান্নাঘরে ছিলাম, রান্না না হলে তো আবার তোমাদের উপোস থাকতে হবে।
17: ভাবি, মেহমানদের না খাইয়ে রাখা কোনো ক্রমেই ঠিক নয়। এ যাত্রা আপনাকে ক্ষমা করা হলো, তবে মনে রাখবেন

0: আপনি একনিষ্ঠ সেবাকর্মী ও আমাদের সবার প্রিয় ভাবি।
1: হয়েছে হয়েছে, আর বলতে হবে না। পুরুষ জাতিকে চেনা আছে আমার। নারীদের প্রশংসা করে শুধু নিজেদের সুবিধা আদায় করে নেওয়ার মতলব আর কি না?
2: পুরুষশাসিত সমাজ ব্যবস্থা এটা অনুধাবন করা মঙ্গলজনক। তবে এটা সত্যি যে নারীরা প্রশংসাকে গুরুত্ব দেয় বেশি, বিশেষ করে সুন্দরীরা।
3: লুবনা, ওরা আগামীকাল রাতে ঢাকায় ফিরে যেতে চাইছে।
4: না, তোদের কাল যাওয়া হবে না।
1: দুদিনও হয়নি এসেছ, যেতে চাইলে তো আর আমরা মেনে নিতে পারি না। আমাদের ইচ্ছারও তো গুরুত্ব দিতে হবে, নাকি?
5: ভাবি, আপনাদের আর জ্বালাতে চাই না, বিরক্তি তৈরি হওয়ার আগেই যাওয়া শ্রেয়।
1: আমরা ভাই শহরে মানুষ নই যে কদিনই বিরক্ত বোধ করব। তোমরা চলে গেলে বরং কদিন খালি খালি লাগবে।
0: ভাবি, বকুলা লোভনা তো থেকেই যাচ্ছে, ওরা আমাদের শূন্যতা পূরণ করবে।
1: দীপু, তুমি বলো তো, কাল যাওয়াটা কি তোমাদের ঠিক হবে?
2: হ্যাঁ, কারণ এখানে যত বেশি দিন থাকবো, আপনাদের প্রতি আমাদের মায়া মমতা ভালোবাসা ততই বাড়বে, একইভাবে আমাদেরও। আকর্ষণ গভীর হওয়ার অর্থ কষ্টের দিকে কয়েক ধাপ এগিয়ে যাওয়া, এটা আমার নিজস্ব যুক্তি। আর যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো পরশুদিন ওদের অফিস করতে হবে, আগামীকাল না গেলেই নয়। হঠাৎ সুমনার উপস্থিতি এক নীরবতা আনে। সুমনা কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বিছানার একপাশে বসে, ও চোখ বুঁজে ডান হাতের আঙুল দিয়ে কপাল মেসেজ করে চলে। আমি কবার ইতস্তিত করি ওকে কিছু জিজ্ঞেস করবো কিনা, কিন্তু হৃৎকম্পন বেড়ে উঠে। আর স্বাভাবিক হওয়ার জন্য সোফা থেকে উঠে একটু দূরে থাকা বেতের চেয়ারটায় গিয়ে বসি।
3: সুমনা, তুমি কি ঘুমিয়েছিলে?
0: আচ্ছা, সুমনা কি মাথা ব্যথা করছে?
3: আমি ভেবেছি তুমি রাগ করে হোস্টেলে চলে গেছো।
6: আমার তোর তো ওই পর্যন্তই, আজ না হয় কাল যেতে তো হবে।
4: ভাবি, চলো ওদের খাবার দিয়ে দিই এখনই।
1: হ্যাঁ চলো। সুমনা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি মন এখনো ভালো হয়নি?
6: চুপ করো তো ভাবি, তুমি মন নিয়ে যারা খেলা করে তাদের কি মনের খবর নেওয়া শোভা পায়?
2: কারো মনোযন্ত্রণার সঙ্গে একাত্ম হওয়ার অর্থ এই নয় যে তাকে অধিকতর কষ্টের দিকে এগিয়ে দেয়া।
4: ভাবি, চলো।
6: জানেন, সুপ্ত ব্যথার পুনর্জাগরণ নতুন কষ্টের ভিত্তি নির্মাণ করে দেয়, কিন্তু কষ্টের কোনো প্রতিষেধক নেই, কেউ এর ভাগও নিতে চায় না, যেমন আপনি, তাই না দীপু ভাই?
2: সুমনা আমার দিকে একবার তাকিয়ে ধীর পথে ঘর থেকে বের হয়। রাতের খাবারে বসেছি আমরা, সেখানে সে নেই। তাকে দেখতে না পেয়ে আমার মন নতুন করে হোঁচট খায়। বন্ধুদের গল্পগুজবের মধ্যে আমি নিঃশব্দে খেয়ে চলি। খাবার পর ঘুমানোর জন্য নির্দিষ্ট স্থান বাংলা ঘরের বিছানায় চার বন্ধু আড্ডা জমাই। রাত বাড়তে থাকে। হঠাৎ এ ঘরে সুমনার আকস্মিক উপস্থিতি আমাদের সবাইকে চমকে দেয়।
6: দীপু ভাই, আপনারা তো আজ রাতে চলে যাবেন, আর দেখা নাও হতে পারে।
2: তোমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু
6: আপনি আবার উত্তরবঙ্গে এলে তো দেখা হবে, যদি না আসেন তবে হবে না দেখা।
2: আর কোনোদিন তোমাদের এখানে আসা হয় কি না? তুমি ঢাকায় গেলে বকুল লোভনাকে বলো যেন আমাকে জানায়।
6: আমি ঢাকায় খুব কম যাই, ওই স্বপ্নের নগরী আমার জন্য নয়। তাছাড়া ঢাকায় গেলে আমি আপনাকে খুঁজব না। ভালো থাকবেন, আসি।
2: সুমনা, আমি ওই পাকা রাস্তা পর্যন্ত তোমাকে এগিয়ে দিয়ে আসবো।
6: দীপু ভাই, ওই পাকা রাস্তা পর্যন্ত এগিয়ে দেবার ক্ষমতাটুকুই আছে আপনার? আমাকে বাড়ি ফিরিয়ে নেবার সাহস তো নেই? আমার প্রতি আপনার যে টান তা এক প্রকার করুণা, দয়ার শরীর যন্ত্রণাকর, অসহ্য।
2: আমি আবারও ব্যর্থ হলাম। সুমনা বাড়ি ফেরেনি, সন্ধ্যা হয়ে গেছে, আটটাও বেজে গেছে। শেষবারের মতো আমাদের খাওয়া হয়েছে, আমি এখানে সেখানে দেখছি কিছু ফেলে গেলাম কিনা। এসবের উদ্দেশ্য সময় নেয়া, আর এরই মধ্যে সুম

0: আপনার যদি আসে, একবার যদি দেখা হয়। না, সুমনা এলো না। রাত 9টায় আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দূর আকাশে আবছা কুয়াশা, রেশমি জালে আটকা পড়ে পূর্ণিমার চাঁদ, মেঘ রঙা যুক্ত জানালার কাছের এই পাশ থেকে আমি তা দেখে চলি। স্পষ্ট দেখতে পাই বরেন্দ্রভূমির এক রমণী কুয়াশার জাল ভেদ করে চাঁদের প্রদীপ থেকে নেমে আসে।
1: তুমি সবার মাঝে লেখার উপাদান খোঁজো, তাই না লেখক? আমি জানি তুমি আমাকে নিয়ে একটা কিছু লিখবে, আমার যন্ত্রণার পরশ দেবে তোমার পাঠককে, আর তুমি নিজে কুড়াবে প্রশংসা। কিন্তু মনে রেখো, তোমার মতো যারা শুধু অন্যের কষ্টকে পুঁজি করে শিল্প নির্মাণে প্রতি হয় এবং পলায়ন পর জীবনকে স্বেচ্ছায় বরণ করে নেয়, আমি তাদের ঘৃণা করি। তুমি আর কোনো দিন আসবে না, আসবে না, আসবে না।
0: আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে থাকে। আমি চোখ দুটো দু হাত দিয়ে চেপে ধরি, সেট থেকে উঠে দাঁড়াই, হাত দুটো সরিয়ে চোখ মেলে সামনে তাকাবার চেষ্টা করি। বাসটি তখন হেডলাইটের তীব্র আলোর পেছনে হিসির শব্দে দক্ষিণে এগিয়ে চলছে এক স্বপ্ন নগরীর দিকে। আমিও তো সামনে যাচ্ছি, কিন্তু কোথায়?

0: এতক্ষণ বরেন্দ্র গীতিকার খোঁজে নাটকের অভিনয় শুনলেন। রচনা দোলন রহমান, অভিনয়ে অংশগ্রহণ করেছেন মাহবুব হাসান, আলামিন শেখ, ফিরোজ শাহী, মাহমুদুল ইসলাম সেলিম, মোহাম্মদ আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, কাজল রহমান, বক্তারুন্নেসা আজিজ, জাফর সাদেক, কাজী রফিক ও খন্দকার আবু জাফর। সুমনা ও দীপুর ভূমিকা অভিনয় করেছেন আফরোজা হাসান ও সাইফুল ইসলাম রেজা। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন রফিকুল হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, গানের কথা লিখেছেন মোহাম্মদ আশরাফ হোসেন, সুর করেছেন জালাল আহমেদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, তালবাহানা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এই উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আঙ্গারগাঁওয়ে ডাকভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়, সঞ্চয়, ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হচ্ছে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোর গোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়েই শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার প্রিয় পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভানেথেম নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। খেলা খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 2 উইকেটে 202 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 25 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মাদক বিরোধী গান। গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন বাবুল রেজা ও চম্পা বণিক। গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

আপনারা মাদক বিরোধী গানটি শুনলেন। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

0: আপনালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজনডালিতে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন।

ভক্তিমূলক নজরুল সঙ্গীতটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবার আমাদের আয়োজন ডালিতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন রুমা রানী সাহা।

রুমারানী সাহার কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মামুনুল সিদ্দিক, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুস সামাদ, সুর করেছেন মোহাম্মদ আলাউদ্দিন।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ, মাফ করবেন, রওশন আরা সোমা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শানশা।

0: আপনারা বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said to achieve the goal of doubling Bangladesh's economy by 2034, young people must be developed as skilled, capable and internationally market-ready human resources. He made the remarks while speaking as the chief guest at a program held at the University of Liberal Arts, Bangladesh, in the capital today. The State Minister mentioned that merely obtaining an institutional degree is not enough. Students must acquire English communication skill, technological knowledge and the ability to solve problems in real workplaces. A student must be prepared in such a way that they can apply the knowledge gained in the real life and face the challenges of the workplace, State Minister added. Highlighting the efficiency in English language skills, he said that there are still major challenges in teaching and learning English in Bangladesh's education system. Dhaka North City Corporation DNCC Administrator Muhammad Shafiqul Islam has said the ongoing eviction drive to free footpaths from illegal occupation will continue overcoming all the barriers. He said this while launching a campaign titled Let's Remark July Graffiti. To repaint graffiti commemorating the July uprising on Metro Rail pillars in Medpur today. Shafiqul Islam said the next step was to replace the posters with July graffiti to honor those who sacrificed their lives and contributed to the country's history. At the time, he invited all residents of the city to take part in the initiative and said it will never be politicized. The World Post Day 2026 has been observed in the country as elsewhere in the world today. The theme of this year is Integrated Postal Network, Limitless Possibilities. The Department of Posts has undertaken various week-long programs across the country marking the day. A discussion was organized today at the Postal Building in Agargaon in the capital by the Department of Posts. Meanwhile, as part of the World Post Day 2026 program, regular postal services, excluding savings bank operations, are being provided today and tomorrow at the office of the Postal Department at all levels. Alongside this, Postal Services Week is being observed across the country from today till 15 October. To mark Postal Service Week, a special letter festival has been organized at Cox's Bazar Sea Beach. Besides letter festivals, philatelic exhibitions and postal services fairs have been organized at various universities across the country. Meanwhile, World Egg Day 2026 is being observed in country as elsewhere across the globe today to raise awareness about the nutritional benefit of eggs. The theme of the day is protein that powers the protects. Marking the day, the Department of Livestock Services and Bangladesh Poultry Industry Central Council have jointly undertaken initiatives to raise awareness about the nutritional value of eggs. The countdown for Durga Puja, the largest religious festival of the country's Hindu community, will begin with celebration of Mahalaya across the country tomorrow. Mahalaya marks the ending of Pitrupakho and beginning of Devi Pakho. The Hindus will remember the pay homage to their late ancestors by performing puja and offering robes to Brahmans. Various religious and cultural ceremonies will be organized at temples, including the capital Dhaka, marking Mahalaya that heralds an advent of goddess Durga. The Dakshineshwari National Temple will host a series of cultural and religious programs in the dawn of the day. Meanwhile, the government extended the Durga Puja holiday to 3 days in executive order in response to long-standing demands from the Hindu community. Bangladesh's gross foreign exchange reserve has risen to $36.16 billion. Bangladesh Bank informed this, releasing a latest data. Our data said reserves calculated under the IMF's BPM6 methodology stood at $31.35 billion. Nathem Navi Pillai has been announced as the winner of the Nobel Peace Prize 2026. She has owned the prize on her efforts to promote peace and international law. The Norwegian Nobel Committee announced this award today. Navi Pillai started off as a lawyer in South Africa, confronting deep discrimination. Cricket and Bangladesh were 226 for 5 wickets against Afghanistan in the lone test match in the United Arab Emirates when the reports last came in. Meanwhile, the host Australian women team defeated the Bangladesh women team by 7 wickets in the first match of the 3-match ODI series at Brisbane in Australia today. Batting first, Bangladesh was all out for 166 runs, sparing 2 balls in reply. Australia reached the victory target, scoring 168 for 3 in 25 overs, 4 balls. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gust or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Kumilla and Sylhet. River poles in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Bitar. বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম কাইরুল আলম। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিউ মোরিং টার্মিনাল পরিচালনা চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। তিনি বলেন, এ চুক্তির কারণে বন্দরে কোন কর্মী চাকরি হারাবেন না, বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে। আজ সিলেট সিটি কর্পোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নিউ মোরিং টার্মিনাল পরিচালনা চুক্তির ফলে বন্দরের কার্যক্রমে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে। সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউস বাস্তবায়নের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময় দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলার বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এই ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। দেশে চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম 3 মাসে আয় হয়েছে 1,057,85,000 ডলার, যা গত বছর একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া, চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য, ওষুধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় 5 দিনব্যাপী বিসিক শরৎমেলা 2026 চলছে। দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে আয়োজিত এ মেলার আজ তৃতীয় দিন। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় একই ছাদের নিচে মোট 60টি স্টলে উদ্যোক্তারা তাদের নান্দনিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আগামী রোববার পর্যন্ত মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকার বৈদেশিক মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 139.77, করে 137.23, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 96.99, করে 95.20, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.99, করে 95.20। বাণিজ্য সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।

এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মারুফা তানজিনা নসীন, বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথম গীত শোনাব দেশের গান, গানটির শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরওয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান। শ্রোতা বন্ধুরা, আমরা পাঁচমিশালি গানের আয়োজন এখানেই শেষ করছি। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 90 MHz, FM 102 MHz এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় SM আসাদুজ্জামান এবং আহসান হাবিব বাপ্পি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, অধিবেশন তত্ত্বাবধানে চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থন উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
3: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু সতর্কতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর বিপদ সংকেত নিয়ে। ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই বুঝতে পারি না ডেঙ্গু কখন হয়ে ওঠে সত্যিকারের বিপদ, কখন একটি জ্বর একটি সাধারণ ডেঙ্গু জ্বর পরিণত হয় প্রাণঘাতী অসুখে। আর এই তথ্যগুলোই বাঁচাতে পারে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন। প্রিয় শ্রোতা, তাই আজ আমরা আলোচনা করব ডেঙ্গুর কি কি বিপদ সংকেত আছে, কোন কোন লক্ষণগুলি দেখলে আপনাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে এবং কিভাবে আপনি বাড়িতে এই বিপদ সংকেতগুলি চিনতে পারবেন। এই তথ্য জানা থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের ও প্রিয়জনদের জীবন বাঁচাতে পারবেন। ডেঙ্গু জ্বর হলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা নিতে হবে, তবে সবারই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। বাড়িতে থেকেও কিছু রোগীর চিকিৎসা সম্ভব। ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হবে কিনা বা কতদিন পরপর রক্ত পরীক্ষা ফলো আপ করতে হবে, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি কোনো জটিলতা না থাকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে কোন কোন বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে স্বজনদের তা জানতে হবে। ডেঙ্গু রোগের বিপদ সংকেতগুলো জানার আগে আমাদের সকলের বোঝা উচিত ডেঙ্গুর পর্যায়গুলো সম্পর্কে। আমরা জানি ডেঙ্গু রোগের 3টি পর্যায় রয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ের আলাদা আলাদা কিছু ঝুঁকি রয়েছে। যেদিন প্রথম জ্বর আসে সেদিন থেকে 3 দিন পর্যন্ত, এটাকে আমরা সাধারণত প্রথম পর্যায় বলে থাকি। হঠাৎ করেই দেখলেন জ্বর চলে এলো এবং তীব্রভাবে, এই জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এবং এই সময়ে রোগী অত্যন্ত দুর্বলতা অনুভব করেন। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, হাড়ে জয়েন্টে ব্যথা হয়। 3-4 দিন পর আবার শরীরে র্যাশও চলে আসতে পারে। এই সময়ে রক্তপাত হওয়ার ঝুঁকি কম থাকে, কিন্তু রোগীর শরীরের অভ্যন্তরে এই সময়টাতেই ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। আর এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেটাকে আমরা সাধারণত সংকটকাল বলে থাকি। এটি জ্বরের 4th থেকে 6th দিন পর্যন্ত সময়টাকে বোঝানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখানে জ্বর হঠাৎ করেই কমে যায় এবং অনেকেই মনে করেন তিনি সুস্থ হয়ে গেছেন। পরিবার, রোগী সকলেই সুস্থ হয়ে গেছে ভেবে অনেক সময় চিকিৎসাও বন্ধ করে দেন, কিন্তু এটি সবচেয়ে মারাত্মক সময়। এই সময়ে ভাইরাস রোগীর শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। রক্ত জমাট, রক্তক্ষরণ, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যাওয়া এবং শরীরে হঠাৎ করে রক্তচাপও কমে যেতে পারে। তাই এই সময়টি সবচেয়ে বিপজ্জনক। এবার আসি তৃতীয় পর্যায়ে, জ্বরের 7th থেকে 10th দিন বা এর পরের পরবর্তী যে সময়টুকু, যেটাকে আমরা সাধারণত পুনরুদ্ধার পর্যায় বলে থাকি। এই সময়ে জ্বর সম্পূর্ণ চলে যায়, রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে দ্বিতীয় পর্যায়ের গুরুতর জটিলতা হয়ে থাকে, তাহলে এই পর্যায়টাও জটিলতার মধ্যেই থাকবে। সেজন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের সবসময় বেশি সতর্কতার প্রয়োজন। প্রিয় শ্রোতা, এবারে জানব বিপদ সংকেতগুলো সম্পর্কে। ঠিক লক্ষণগুলো কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে রোগীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম বিপদ সংকেত হলো রক্তপাত। যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির নাক থেকে রক্ত পড়ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে, এমনকি দাঁত ব্রাশ করছে রক্ত আসছে দাঁত থেকে, মাড়ি থেকে, মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে রক্তপাত হচ্ছে, কাশির সাথে রক্ত আসছে, এমনকি পায়খানা সাথে রক্ত, যেটা অনেক সময় কালো রক্ত দেখে থাকি আমরা, তাহলে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া যদি রোগী বলেন পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং এটি ধীরে ধীরে বাড়ছে। পেট ফুলে গেছে বা কঠিন হয়ে গেছে, পেট শক্ত হয়ে গেছে, ক্রমাগত বমি হচ্ছে এবং কিছুই খেতে পারছে না, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আরও আমরা অনেক সময় দেখতে পাই রোগী হঠাৎ করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ ফ্যাকাশে লাগছে, শ্বাসকষ্ট অনুভব করছেন, দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, এমনকি খিঁচুনিও হতে পারে। অথবা রোগীকে যদি দেখেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, তাহলে কোনোভাবেই বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে, না হলে এই এই সময়ে যে কোনো সময় এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গু হলে চিকিৎসক সাধারণত নিয়মিত কিছু রক্ত পরীক্ষা করান, যেমন CBC, এটি সবসময় খুব গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দেন নির্দিষ্ট সময় পরপর এই পরীক্ষাটি করতে, তাহলে অবশ্যই পরীক্ষাটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করবেন, কারণ এই CBC পরীক্ষার মাধ্যমে চিকিৎসক সাধারণত প্ল্যাটিলেট মনিটর করে থাকেন। প্ল্যাটিলেট হলো আমাদের রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বদ্ধ করতে সাহায্য করে। যেমন ধরুন আপনি কোথাও কেটে ফেলেছেন, তারপর রক্তটা দেখবেন নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। এই প্ল্যাটিলেট এই কাজটুকু করে আমাদের জীবন রক্ষা করে। কিন্তু ডেঙ্গুতে যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যায়। সাধারণ প্ল্যাটিলেটের সংখ্যা থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত। এখন যখন এই সাধারণ লেভেল থেকে প্ল্যাটিলেট কমতে শুরু করে, তখন একটি নির্দিষ্ট অবস্থায় চিকিৎসক হাসপাতালে রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এই কারণে ডেঙ্গু সন্দেহ হলে অবিলম্বে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করতে হবে। চিকিৎসকের ফলো আপে থাকতে হবে এবং বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাই এই যে বিপদ সংকেতগুলি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, সেগুলো আপনি, আপনার পরিবার, এমনকি প্রতিবেশীকেও জানান, কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ করুন। ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আপনার ঘর ও পরিবেশ পরিষ্কার রাখার কথা বলেছেন। তাই সরকারের পাশাপাশি আপনিও আপনার চারপাশে যে সকল মশার প্রজননস্থল রয়েছে সেগুলো ধ্বংস করুন। মশার প্রজননস্থল ধ্বংস করলে আমরা ডেঙ্গু হতে রক্ষা পাব। এই মুহূর্তে আমরা সারা দেশ থেকেই ডেঙ্গু রোগীর পাশাপাশি ডেঙ্গুর মৃত্যুর খবরও পাচ্ছি। এই মৃত্যু ঠেকাতে হলে সঠিক সময়ে আপনাকে হাসপাতালে যেতে হবে, কারণ হাসপাতালে সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, তাহলে আমরা ডেঙ্গুর মৃত্যুগুলো ঠেকাতে পারি। এছাড়াও সরকার ডেঙ্গুর প্রজননস্থল নির্ণয়ের জন্য সারা দেশে কীটতত্ত্ব গবেষণা জরিপ পরিচালনা করছে। সেই গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি আপনাদের বাড়ির পাশে দইয়ের হাঁড়ি, আইসক্রিমের কাপ, এমনকি ডাবের খোসা, যা আমরা অনেক সময় খেয়ে পাশে ফেলে রাখছি, সেখানের পানিতে এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। এই লার্ভা কিছুদিন পরেই পানির সংস্পর্শে থাকতে থাকতে অ্যাডাল মশায় পরিণত হবে। তো এই মশা যদি একটি অসুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন এই তার থেকে এই রোগ পাশের সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হতে পারে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রজনন ক্ষেত্র আমাদের বাড়ির চারপাশে। সরকার যতই নালা বা চারপাশের পরিবেশ পরিষ্কার করুক না কেন, এডিস মশা ধ্বংস হবে না, কারণ এডিস মশা ভালোবাসে নির্জন ঘরের মধ্যে বদ্ধ কোণা এবং ঘরের মধ্যে আটকে থাকা পানিগুলোকে। তাই নিজের ঘর নিজে পরিষ্কার করুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানবজাতির বিকাশ ও অস্তিত্ব রক্ষার ইতিহাসের সঙ্গে অরণ্য বা বনের ইতিহাস এক অবিচ্ছেদ্য সুতোয় গাঁথা। আদিম মানুষ যখন গুহাবাসী ছিল তখন বনই ছিল তার

0: এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। প্রিয় শ্রোতা, এবারের সবুজ বাংলায় উদ্ভিদ ও প্রাণীর জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের করণীয়, এই বিষয়ে শুনবেন একটি কথিকা। কথা বলবেন শাকিলা নার্গিস, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্য প্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, ঢাকা।
1: জীববৈচিত্র্য বলতে আমরা বুঝি জল, স্থল ও সামুদ্রিক ইকোসিস্টেমে বসবাসকারী সকল প্রাণী, উদ্ভিদ প্রজাতি বা উপপ্রজাতি সমূহের মধ্যে জেনেটিক ও প্রজাতিগত ভিন্নতা অথবা তাহাদের ইকোসিস্টেমের ভিন্নতাকে বুঝতে পারি আমরা। অথবা আমরা যদি আরো একটু বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে বলতে পারি যে প্রজাতিগত বৈচিত্র্যটা, যেটাকে বলি আমরা স্পেসিস ডাইভার্সিটি, হল বিভিন্ন প্রজাতির সংখ্যা এবং তাদের প্রাচুর্য, যেমন বাঘ, হরিণ, গাছ, ব্যাং ইত্যাদি। এছাড়া জিনগত বৈচিত্র্যটা বা জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে একই প্রজাতির ভিতরে জিনগত পার্থক্য, যেমন বিভিন্ন জাতের ধান বা আম। অথবা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, যেমন হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটিকে যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র বা পরিবেশ, যেমন জঙ্গল, নদী, পাহাড়, হাওর, বিল ইত্যাদি। জীব বৈচিত্র্য হল পৃথিবীতে বিদ্যমান সব ধরনের জীবের বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক সম্পর্ক। এটি শুধু প্রাণী বা উদ্ভিদের সংখ্যার উপর নির্ভর করে না, বরং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং টিকে থাকার নির্ভরযোগ্যতা এর উপর নির্ভর করে। বর্তমানে পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে জীববৈচিত্র্য আজকে হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। জীববৈচিত্র্য প্রাকৃতিক ভারসাম্যের মূল ভিত্তি। জীববৈচিত্র্য যদি না থাকে, তাহলে পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়বে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হবে, আর মানুষের ঝুঁকি, জীবনও হচ্ছে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই আমরা বলতে পারি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। জি, আমরা যদি এখন হচ্ছে উদ্ভিদের বৈচিত্র্যতা সম্পর্কে, যে উদ্ভিদের বৈচিত্র্যতা রক্ষায় আমাদের কি করণীয় সেটা যদি আসলে বলতে চাই, তাহলে বলতে পারি যে উদ্ভিদ বৈচিত্র্যতা আমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্রের একটি মৌলিক ভিত্তি। বন, পাহাড়, জলাভূমি, উপকূলীয় এলাকা ও কৃষিজ পরিবেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, মাটি, পানি জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, কৃষি সম্প্রসারণ, দূষণ, অবৈধভাবে উদ্ভিদ সংগ্রহ বিভিন্ন কারণে হচ্ছে বর্তমানে অনেক প্রজাতি আমরা জানি যে আজ হুমকির সম্মুখীন। তাই উদ্ভিদ জীব বৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগটা গ্রহণ করা প্রয়োজন। উদ্ভিদের বৈচিত্র্যতা রক্ষায় প্রাকৃতিক বন এবং হচ্ছে প্রাকৃতিক হচ্ছে উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে। শুধু নতুন গাছ লাগালেই হবে না, বিদ্যমান প্রাকৃতিক বন, পাহাড়ি বন, জলাভূমি, উপকূলীয় বন ইত্যাদি বাস্তুতন্ত্রগুলোকে রক্ষা করতে হবে আমাদের। এছাড়া বনভূমি দখল, নির্বিচারে গাছ কাটা এবং বনভূমির হচ্ছে যে অনিয়ন্ত্রিত যে ব্যবহার, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। এছাড়া দেশীয় এবং হচ্ছে স্থানীয় উদ্ভিদ প্রজাতিকে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কারণ আমরা জানি যে হচ্ছে অগ্রাসী এবং বহিরাগত উদ্ভিদ প্রজাতির বিস্তার আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে অনেক সময় দেখা যাবে যে তাদের প্রাদুর্ভাবটা আমাদের দেশে বেড়ে যাবে। তো আমাদেরকে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও আমরা যদি আরো বলি, তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে শুধু উদ্ভিদ বৈচিত্র্যতা রক্ষা করলেই হবে না, বরং মাছ এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং বন্যা এবং জলোচ্ছ্বাস ভূমিক্ষয় মোকাবেলায় সহায়তা করে উদ্ভিদ। তাই উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এসব প্রাকৃতিক আবাসস্থল যাতে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে উদ্ভিদ সংরক্ষণ করতে হবে। বন্যপ্রাণী বৈচিত্র্যতা রক্ষায় আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। বন্যপ্রাণী বৈচিত্র্যতা আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য, খাদ্য শৃঙ্খল এবং প্রাকৃতিক পরিবেশের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আবাসস্থল ধ্বংস ও খণ্ডিতকরণ, অবৈধ শিকার, বন্যপ্রাণী পাচার, দূষণ, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত সম্পদ আহরণ এবং মানুষ বন্যপ্রাণী সংঘাতের কারণে অনেক বন্যপ্রাণী আমরা জানি আজ হুমকির মুখে। তাই প্রাণী বৈচিত্র্যতা রক্ষায় সমন্বিত এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন। বন্যপ্রাণী প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে অবশ্যই আমাদেরকে। বন, পাহাড়, নদী, হাওর বাওর সহ বিভিন্ন উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র হচ্ছে বন্যপ্রাণীদের খাদ্য এবং আশ্রয় এবং প্রজননের জন্য আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আবাসস্থল দখল, ধ্বংস ও অপরিকল্পিত বন্যায় পরিবর্তন রোধ করতে হবে। সংরক্ষিত এলাকা এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী আবাসস্থলের ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে। রক্ষিত এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আবাসস্থলের নিয়মিত পর্যবেক্ষণ, চলাচলের হচ্ছে যে টহল কার্যক্রম যেটা, তারপর কার্যকর ব্যবস্থাপনা, এগুলো নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্ন আবাসস্থলের মধ্যে ওয়াইল্ড লাইফ করিডোর বা বন্যপ্রাণী চলাচলের পথ সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ, যাতে প্রাণীরা নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। অবৈধ শিকার, পাচার, এছাড়া হচ্ছে বন্যপ্রাণীর হচ্ছে যদি আমরা বলি অবৈধ বাণিজ্য, এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিপদাপন্ন যে প্রাণীগুলো আছে তাদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তাদের জন্য প্রজাতি ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষ বন্যপ্রাণীর যে সংঘাত আছে

0: এটাকে কমাতে হবে, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে হবে। এসব ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। যারা বন, নদী এবং হচ্ছে পাহাড় এবং উপকূলীয় এলাকার উপর নির্ভরশীল তাদের জন্য হচ্ছে বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে এবং তাদের যে বন্যপ্রাণী রক্ষায় তাদের সহযোগিতা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। তাদের সহযোগিতা ছাড়া বন্যপ্রাণীর বৈচিত্র্যতা আসলে রক্ষা করা সম্ভব। একই সাথে বলা যায় যে বিভিন্ন বন্যপ্রাণী সংক্রান্ত বিভিন্ন শিক্ষা, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রাণীদের হচ্ছে সংখ্যা বৃদ্ধি, বিস্তৃতি, রোগ, আবাসস্থল এবং হুমকি সম্পর্কে নিয়মিতভাবে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক গবেষণা হওয়া প্রয়োজন। জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা আসলে অনেক বেশি। জীববৈচিত্র্য সংরক্ষণ আসলে শুধুমাত্র সরকার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটার সাথে হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং অংশগ্রহণ জড়িত। সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের উপর পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর আসলে সরাসরি একটা প্রভাব ফেলে। যেমন অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং স্থানীয় বা দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। বন, পাহাড়, জলাভূমি এবং প্রাকৃতিক এলাকা দখল বা ধ্বংসের বিষয়ে সচেতন থাকতে হবে এবং এসব সম্পদ রক্ষায় সামাজিকভাবে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। বন্যপ্রাণী শিকার বা অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে আমাদেরকে সহযোগিতা করতে হবে। বন্যপ্রাণীর প্রতি আমরা সবাই জানি সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি, সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে।
1: প্রিয় শ্রোতা, এই পরিবেশকে নিয়েই কিন্তু আমাদের জীবন। আর এখন শুনবেন পরিবেশ বিষয়ক চমৎকার একটি গান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন। শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা। গানে কথা লিখেছেন কল্পনা সরকার, সুর করেছেন শাহিন রেজা।

0: শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোসাম্মদ বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর,
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: শরতের নীল আকাশ, সাদা মেঘ আর সবুজ শ্যামল মাঠ, প্রকৃতি যেন সাজে নতুন রূপে। এই ঋতুতেই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা, ফসলের পরিচর্যা আর নতুন আশার স্বপ্ন। গ্রামীণ মা বোনদের কৃষিকাজে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দিতে আপনাদের পাশে রয়েছে আমাদের প্রিয় অনুষ্ঠান কিষাণী। তবে ফসলের যত্নের পাশাপাশি নিজের ও পরিবারের সুস্থতার দিকেও আমাদের রাখতে হবে বিশেষ নজর। বর্ষা পেরিয়ে শরৎ এলেও কোথাও কোথাও জমে থাকা পরিষ্কার পানিতে অ্যাডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা আশেপাশের পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল রাখুন। পানি জমতে দেব না, অ্যাডিস মশার বংশবিস্তার রোধ করব এবং ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখব। সচেতনতার ছোট একটি উদ্যোগকে মাথায় রেখে শুরু করছি আজকের কিষাণী অনুষ্ঠান। আমাদের দেশে প্রচলিত ফলের পাশাপাশি নানা ধরনের অপ্রচলিত ফলের চাহিদাও দিন দিন বাড়ছে। পরিচর্যার মাধ্যমে এসব ফলের বাগান থেকেও ভালো ফলন পাওয়া যায়। আজকের কৃষিকতা পর্বে থাকছে অপ্রচলিত ফলের বাগান স্থাপনে আধুনিক চাষ পদ্ধতি ও করণীয় সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পরিকল্পিতভাবে অপ্রচলিত ফলের বাগান গড়ে তোলা যায়। আর এ সম্পর্কে জানাবেন ফারহানা হক, উপপরিচালক, কোঅর্ডিনেশন সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
3: তো অপরিচিত ফল যেগুলি আছে আমাদের, সেটা আমরা আসলে অপরিচিত ফল বলতে কি বুঝি? আমরা এমন সব ফলকে সাধারণত চাষ করে থাকি, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলির বাইরে আমরা যে সমস্ত ফল মানে বাণিজ্যিকভাবে ওভাবে চাষ করা হয় না, সেটাই হচ্ছে আমাদের অপরিচিত ফল। আর এই ফলগুলি হচ্ছে যে যেমন দেওয়া, বিলম্বি, চালতা, কাউ ফল, তারপরে গোলাপ জাম, কদবেল ও বেল আছে কিছু, তারপর লটকন, আশফল, করমচা, গাব ও বিলাতি গাব, তারপর শরীফা, পানি ফল, লুকলুকি বা আমরা যেটা বলি যে টিপা ফল, সেটাও অপরিচিত ফল হিসেবে ব্যবহার হয়ে থাকে সাধারণত। তো এই অপরিচিত ফল বাগানটা আমরা কিভাবে চাষাবাদ করব বা এটার জন্য আমরা জমিটা কিভাবে নিব বা পরিকল্পনায় বা কিভাবে করব, সেটা যে আমরা যেহেতু অপরিচিত ফল চাষের জন্য উঁচু এবং মাঝারি এবং উঁচু জমি নির্বাচন করতে পারি, সবসময় আমাদেরকে দেখতে হবে যে জমিটা যেন জলাবদ্ধতা এড়িয়ে নেওয়া যায়। মাটি যদি জলাবদ্ধ হয় বা সেক্ষেত্রে গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আমরা মানে গাছটা চারাটা লাগানোর আগে আমাদেরকে মাটি পরীক্ষা করে নিতে হবে, কারণ মাটির পিএইচটা 6.8 থেকে 8.5 বা অন্যান্য যে পুষ্টিগুণগুলি এগুলো আমাদেরকে আগেই পরীক্ষা করে নিতে হবে। সবচেয়ে ভালো দেখা যায় যে আমরা যে উর্বর বেলে দোয়াশ বা দোয়াশ মাটিটাই ফলনের জন্য ভালো হয়। প্রথমে আমাদেরকে একটি পরিকল্পনা করে নিতে হবে যে বাগানটা আমরা কিভাবে স্থাপন করব। সেক্ষেত্রে এটা গাছের থেকে গাছের দূরত্ব কিংবা যে অন্যান্য অবকাঠামো যেটা রয়েছে এগুলো আমাদেরকে আগেই অন্তর্ভুক্ত করে নিতে হবে, যে এটা যদি আমরা আগে একটা প্ল্যান করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফল বাগানটা স্থাপন করতে সুবিধা হবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাগানে সেচের জন্য যেন পর্যাপ্ত পানির একটা উৎস থাকে। যখন আমরা একটা চারা নির্বাচন করব আর তখন দেখব যে রোগমুক্ত ভালো মানের যেন চারাটা আমরা নির্বাচন করি। ফলন এবং গাছের স্বাস্থ্যের জন্য যেটা গুরুত্বপূর্ণ এগুলো আমাদেরকে ভালোভাবে দেখে তারপরে চারাটা নির্বাচন করতে হবে। আর যেগুলি হচ্ছে আমাদেরকে স্থানীয় আবহাওয়া, মাটির জন্য উপযুক্ত এবং বাণিজ্যিকভাবে লাভজনক হয় এরকম জাত আমাদেরকে আগে নির্বাচন করে নিতে হবে। আর চারা রোপণের ক্ষেত্রে দেখা যায় যে 15-20 দিন আগে নির্ধারিত দূরত্বে গর্ত তৈরি করে নিতে হবে এবং এই গর্তে জৈব ও রাসায়নিক সার ভালোভাবে মিশিয়ে মানে গর্তগুলি ভরাট করে দিতে হবে। চারা যখন আমরা রোপণ করব সেক্ষেত্রে গর্তের মাঝখানে সাবধানে চারাটা রোপণ করতে হবে। আর চারা রোপণের জন্য উপযুক্ত সময় সাধারণত দেখা যায় যে জ্যৈষ্ঠ আষাঢ় মাস এবং ভাদ্র আশ্বিন মাসটা। আধুনিক চাষ পদ্ধতি যেটা আমরা সাধারণত সচরাচর বলে থাকি যে গাছের নিয়মিতভাবে আমাদেরকে সার প্রয়োগটা করতে হবে, সুনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যেমন দেখা যায় যে আমরা যদি মাটির পরীক্ষা অনুযায়ী সারটা প্রয়োগ করি তাহলে অতিরিক্ত সারটাও আমাদেরকে লাগছে না। আবার ঠিক তেমনই যে আমরা যদি সেচের ক্ষেত্রে চিন্তা করি যে সেচটা যদি আমরা প্রয়োজন অনুযায়ী সেচটা দিতে হবে, মানে বর্ষাকালে যাতে করে বেশি পানি আমাদের না থাকে জমিতে, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, নালা তৈরি করে দিতে হবে। আর আমাদেরকে একটা জিনিস আধুনিক চাষ পদ্ধতিতে করতে পারি যে আমরা প্লাবন সেচের পরিবর্তে আমরা যে সমস্ত আধুনিক চাষ পদ্ধতি আছে যেমন স্প্রিংলার, ড্রিপ ইরিগেশন, এই সমস্ত আমরা চাষাবাদের জন্য নিতে পারি। আর যেগুলো হচ্ছে যে আমরা মালচিং, যেমন আগাছা দমনের ক্ষেত্রেও আমাদের এই মালচিংটা কাজে লাগে, যে আগাছা দমন ও জলের সঠিক ব্যবহারের জন্য আমরা প্লাস্টিক মালচিং ব্যবহার করতে পারি। আর কখনো কখনো দেখা যায় যে আমরা আধুনিক মানে এই অপরিচালিত ফলের জন্য আমরা পলিনেট হাউস ব্যবহার করতে পারি, আর আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করা যায় যে ক্ষেত্রে। আর গাছগুলি যদি আমরা সঠিকভাবে ছাঁটাই করে নেই, আকারটা ঠিক মতো রাখি ডালপালা ছাঁটাই করে, তাহলে দেখা যাবে যে আমাদের ফল বাগানটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফলনও খুব ভালো হচ্ছে। আর রোগ ও পোকামাকড়ের ক্ষেত্রে অপরিচিত ফলে কিছু কিছু রোগও দেখা যায়, নিয়মিতভাবে মাঠ পরিদর্শন করতে হবে যাতে করে মানে ওই পোকাটা বিস্তার লাভ না করতে পারে বা রোগটা যাতে বিস্তার লাভ না করে, সেই জন্য আমাদেরকে এই সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন পোকা এবং রোগটা যেন যদি কোন জায়গায় দেখা যায় সেক্ষেত্রে আমাদেরকে দেখা যাবে যে জৈব এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। আর যখন আমরা ফলটা সংগ্রহ করব, তখন সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যে মানে যখন ফলটা সংগ্রহ করবো পরিপক্ক হয় ফলটা, যাতে করে ফলের গুণাগুণটা বজায় থাকে, এবং আমরা যখন এটা প্যাকেট করব বা প্যাকেজিং এর ব্যবস্থা করব এবং পরিবহন করব, তখনও যেন মানে সঠিকভাবে এটা প্যাকেজিং করা হয় যাতে করে এর কোনো গুণাগুণ বা নষ্ট না হয়। এতে করে দেখা যায় যে ভালো দামটাও পাওয়া যাবে এবং এটা হচ্ছে আমাদেরকে পুষ্টিগুণও ঠিক থাকবে। আর আমাদের এখানে যে অপরিচিত ফল বাগান স্থাপনের একটি সম্ভাবনা, কারণ এখান থেকে আমরা অনেক অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি এই ফল বাগান স্থাপন করার মাধ্যমে। তাই আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করে এবং এর ফলন এবং লাভ দুটোই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে অপরিচিত ফল বাগান স্থাপনে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।
2: সুপ্রিয় কিষানি মা ও বোনেরা, আপনারা শুনছেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষানি। কথার ফাঁকে এবার একটু গানের সুরে মনটাকে ভিজিয়ে নেওয়া যাক। মধুর সুর আর সুন্দর কথার এই গানটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যখন থামবে কোলাহল, শিল্পী রুনা লায়লা, চলুন শুনে আসি গানটি।

0: ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া মুশকিল। ফুল শান্তির প্রতীক, আর বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও বিশেষ দিবসে ফুলের চাহিদা প্রচুর। এই ফুল শুধু সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক নয়, ফুল চাষ ও বিক্রির মাধ্যমেও গড়ে উঠতে পারে একটি সুন্দর আয়ের পথ। এখন শুনবেন ডাইফুল মুক্তা, প্লাস্টিকের বোতল দিয়ে ফুল তৈরি করে সফলতা অর্জন সম্পর্কে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শাম্মী সুলতানা। চলুন শুনি সাক্ষাৎকারটি।
1: প্রিয় কিষানী মা বোনেরা, আজ একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম রোকসানা পারভীন দীপু। দীপু ঢাকার মিরপুরে বাস করে দীর্ঘদিন ধরে। আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। আপনি কি ধরনের কাজ করেন?
2: আপা, আমি তো মূলত অনেক ধরনের কাজ করি, তবে বেসিক্যালি ফুল তৈরির কাজটা বেশি করি। এছাড়াও আমি কাজ করি যেমন ড্রাই ফুল, তারপর ব্লক বাটি, দেশীয় কিছু চাইনিজ রান্না, তারপর হস্তশিল্প, ব্লক বাটি, টেইলারিং ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি, যেগুলো মেয়েদের রিলেটেড, যেগুলো আমার কাজগুলো মূলত মেয়েরাই করে থাকে।
1: এই যে কাজগুলো করেন, এই কাজগুলো শুরু করেছিলেন কিভাবে?
2: এই কাজগুলো মূলত আমি যখন শুরু করি, আসলে অনেক আগে, অনেক ছোটবেলা থেকে শুরু করেছি। ছোট থাকতেই আমি এই কাজগুলো শুরু করেছি। তো যখন আমি দেখলাম যে আমার কিছু করতে হবে, প্রথমে আমি আসলে অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। যখন আমি দেখেছি যে না, চাকরি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমাকে অনেক লং টাইম থাকতে হয়, তখন আমাকে চাকরির পাশাপাশি পড়াশুনো করা যাবে না, তো আবার আমার বাল্য বিয়ে হয়ে যায়। তো সেই কারণে আমি ভেবেছি যে না, আমি এমন কাজ করব যেটা আমি বাচ্চাও টেক কেয়ার করতে পারবো, ঘরেও থাকতে পারবো, নামাজ পড়তে পারবো, পাশাপাশি একটা ইনকাম করতে পারবো। সেই দেশ ধরেই আমি কিন্তু কাজটা শুরু করেছি। এটা আমার বয়স যখন 13 বছর 3 মাস, তখন আমার বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আমি কাজটা শুরু করি।
1: তার মানে অনেক ছোট থেকেই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেছেন আপনি। এই যে ফুল তৈরি করেন, উপকরণ হিসেবে কি ব্যবহার করেন?
2: এটা মূলত ম্যাডাম আমি সাধারণত বোতল, পানির যে রিসাইকেল পানির বোতলগুলো, সেগুলো আমি কেটে তৈরি করি। পাশাপাশি ভুট্টার খোসা যেটা রয়েছে, যেটা দিয়ে আমি ড্রাই ফুল তৈরি করি। এছাড়াও ধরেন আমাদের এই যে অনেক ফুল আছে, যেমন গোলাপ ফুল, আর অনেক গাছের অনেক সুন্দর পাতাগুলো রয়েছে, এগুলো শুকিয়ে নিয়ে আমি কাজ করি। এর পাশাপাশি আমি সাধারণত পুরাতন কাপড়, তারপরে সুতা, তারপরে বুতাম, টিস্যু, তারপরে মোজা, তারপরে এর পাশাপাশি আমি অনেক মানে যেগুলো রিসাইকেল এবং পুরানো জিনিস, যেগুলো খুব দাম না, খুব মূল্যবান না, এবং কিন্তু প্রোডাক্ট তৈরি হয়ে গেলে যেগুলো অনেক মূল্যবান হয়ে যায়, শোপিসগুলো আমি এটা দিয়ে তৈরি করি।
1: ড্রাই ফুলের কথা বলেছেন, কিভাবে করেন এই কাজটা?
2: ড্রাই ফুলটা মূলত ম্যাডাম আমি গাছের পাতা, তারপর হচ্ছে গিয়া ফুল, ফুলের পাপড়িগুলা শুকিয়ে নিয়ে বইয়ের ভিতরে রেখে, তারপরে সিলিকন জেল দিয়া শুকিয়ে নিয়ে, এর পাশাপাশি ধরেন আমি ভুট্টার পাতাগুলো এমনি কিনতেই পাওয়া যায়, সেগুলো কিনে এনে সেগুলো আমি কেচি দিয়ে কেটে ড্রাই ফুলগুলো তৈরি করি। পাশাপাশি গাছের পাতাগুলো তো আফসান বা রং ব্যবহার করে, গাছের ডালপালাগুলোর রং ব্যবহার করে স্টিক তৈরি করি, যেটা একদম বড় লোকদের বাসায় বা অনেক অনেক ডেকোরেটিং হিসাবে অনেক জনপ্রিয়। এগুলো বিভিন্ন মেলাতে আমি দেখেছি, দেখে আমি ওইভাবে নিজে আবার চেষ্টা করে করে অনেক কিছু আরই তৈরি করি,
1: মানে আকর্ষণীয় করার চেষ্টা করেন। রঙিন মোজা আর প্লাস্টিকের বোতল দিয়ে যে ফুলগুলো তৈরি করেন, সেগুলো সম্পর্কে একটু বলবেন কি?
2: সাধারণত আমি মোজার কথা বলেছিলেন, এটা সাধারণত মেয়েদের পায়ের যে স্কিন মোজাগুলো বলি, সক্স হিসাবে যেগুলো জনপ্রিয়, এগুলো আমি কালার করে নেই, আবার কালার কিনতেও পাওয়া যায়, একটু পুরান হয়ে গেলে আমরা কালার করে নেই, আবার কিনেও নিয়ে আসি, এনে ওগুলো দিয়ে স্কিন মোজা আবার তারের সাহায্যে পাপড়ি তৈরি করি, তারপরে সেগুলো ফুল তৈরি করে, তারপরে সেগুলো ডেকোরেটিং টেবিল শোপিস, ওয়াল শোপিস, কর্নারের শোপিস, এগুলো তৈরি করি। এছাড়াও ব্রুস পিন, ব্যান্ড, মাথার ব্যান্ড, তারপরে কোট পিন, এগুলো তৈরি করে থাকি, বা ফ্রিজের চুম্বক শোপ,
1: অনেক কিছু তৈরি করা যায়। এই যে কাজটা করেন, পুঁজি কেমন লাগে?
2: অ্যাকচুয়ালি বোতল দিয়ে যখন করি, এগুলো তো বোতলগুলো তো পুরান, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিই, তত একটা খরচ লাগে না। আর মোজাটা মূলত আমরা একটু কিনে নেই, কারণ পুরান মোজাও তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো এইটাতে যা খরচ আর তার তেমন একটা বেশি খরচ না,
1: কম পুঁজিতেই কাজটা করা যাচ্ছে,
2: খুবই কম পুঁজি।
1: বাজারজাত করেন কোথায়?
2: মূলত বাজারজাতটা করি আমরা বিভিন্ন জায়গায় মেলা করি, এছাড়াও আমরা ঘর থেকে পেজ খুলে অনলাইনে সেল করি, আবার হচ্ছে ঘর থেকেও অনেকে নিয়ে যায়। আসলে ওই যে একটা জিনিস যখন জনপ্রিয় হয়ে যায়, মানুষ জানাজানি হয়, অনেকের থেকে অনেকে শুনে এসে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন সরকারি অফিসগুলাতে দেই, তাছাড়া বেসিক্যালি আমি আরঙেও দিয়েছি কিছু শোপিস ড্রাই ফুলের, ওনাদের ওখানেও আমার সেল হয় খুব ভালো, তো মূলত মেলাতেই বেশি সেল হয় ম্যাডাম।
1: এই যে কাজগুলো করেন, কাজ করতে যে কোনো স্মরণীয় ঘটনার মুখোমুখি হয়েছেন?
2: স্মরণীয় ঘটনা আসলে অনেক, তো দুই একটা না বললেই নয়। যেমন আজকে আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি, তো এরকমই আমি বিটিভিতে একটা সাক্ষাৎকার দিতে গিয়েছিলাম। তো আসলে আমি তো এত কাজ করি, জাতীয় পুরস্কার পেয়েছি চারবার, তারপর MBA করেছি, অনেক কিছু করি, কিন্তু তারপর আমার চলা টলা অনেকটাই সাধারণ দেখা যায়। ওখানে আমি যখন গিয়েছি সাক্ষাৎকার দিতে, ওখানের একজন আপা এরকম রিসেপশনে বারবারই বলছে, আপনি রিসেপশনে বসেন, আমাদের একটা লাইভ টেলিকাস্ট আছে, ওই ম্যাডাম আসবে, তারপর আপনার সাথে আমি কথা বলবো। আমি যতই বলছি আমার 11:30টায় লাইভ প্রোগ্রাম আছে, উনি বলছে আমার কথাই শুনছে না। তখন যে এই প্রোগ্রামটা নেয়, তিনি আমার কল দিয়ে বললো যে এখন আসেননি দীপু? আমি বললাম জি স্যার আসছি, আমি তো এখানে বসে আছি, আমাকে তো যেতে দিচ্ছে না। পরে উনি এসে নিজে এসে নিয়ে গেল এবং যাকে দায়িত্ব দিছে তাকে অনেক বকা দিল। তখন ওই মেয়েটা বললো যে আমি ভাবছি জাতীয় পুরস্কার পেয়েছে, এত কাজ করে এত কিছু, সে না যে কত বড়, কত গাড়ি দিয়ে আসবে, কত হাইওয়ে, কত মোটা খানা, মানে এটা একটা হাসির ইয়ে ছিল। পাশাপাশি আমি যখন এই কাজগুলো করি, আমার একটা মেয়ের কাছে কাজগুলো শিখতে চেয়েছিলাম, পুতির কাজ, ওর নাম শান্তা বা ড্রাই ফুল, ও খুব ভালো মানে এনে সেল করতো, আমি দেখতাম বিসিকে। তো ও আমাকে, আমি অনেক ওর চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে শিখায়ও না আর ওর সাথেও নেয় না। পরে আমি অনেক কষ্ট করে ওর কাছে গিয়েছি, গিয়ে আমি ওই কিছু সংগ্রহ করে নিয়ে এসে ওগুলো আমি আবার নিজে তৈরি করেছি। কিন্তু পরবর্তীতে ওর কোনো একটা বিপদ হয়েছে, এখন সে আমার একজন সফল উদ্যোক্তা, আমার কাছে সেরা উদ্যোক্তা হয়ে এখন অনেক ভালো টাকা আয় করে। আর আমার বাসায় যখন পুতির ব্যাগ বা শোপিস দেখে বলে, আপু এগুলো আপনি কোত্থেকে শিখলেন? এগুলো না প্রথমে আমি বাংলাদেশে এনেছি, এরকম গল্প বলে। আমি বলি হয়তো তোমার কোনো ছাত্রী থেকে শিখছি।
1: আপনার প্রশিক্ষণার্থী চেয়েও আপনি এখন ভালো করছেন।
2: আমি মূলত প্রশিক্ষণ প্রথমত নিয়েছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, SME ফাউন্ডেশন, মহিলা অধিদপ্তর, তারপর হচ্ছে গিয়ে ইউসেফ বাংলাদেশ, জার্মান টেকনিক্যাল, এগুলোতে ছোট ছোট কিছু ট্রেনিং নিয়েছি, সেলাই, ব্লক বাটিক, টেইলারিং, ফুড, যেগুলো এখন বর্তমানে আমি মিরপুর ছয়ে আমার প্রতিবেশী কুটির শিল্পে শিখাই। এ পর্যন্ত প্রায় আমি 30,000 মেয়েকে শিখিয়েছি মিরপুর ছয়ে আমার নিজের প্রতিবেশী কুটির শিল্পে। তো এখানে অনেক মেয়েরা আসে, মিরপুর ছয় নাম্বার টবলক বললেই ওরা চলে আসে, এসে ওরা শিখে আবার নিজেরা প্রোডাক্ট তৈরি করে আমাকে দেয়, সেল করে। ওরাও আমার মতো অনেক স্বাবলম্বী উদ্যোক্তা।
1: লাভবান হওয়া যায় মনে করেন আপনি
2: এই কাজগুলোর মতো? যে কতটা লাভ এটা আসলে অনেক অনেক, কারণ এই পুঁজি খুব কম, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এগুলার কোনো লস নেই আর পচনশীল না, এবং হচ্ছে কি আপনি চাইলে গিফটও করা যায়, বাচ্চার জন্মদিনে বা নিজের বিভিন্ন অকেশনও গিফট করা যায়, অনেকটা খরচ বেঁচে যায়। তো এখানে আমি মনে করি খুবই লাভবান হয়, যারা আমার সাথে কাজ করছে প্রত্যেকেই লাভবান হয়।
1: কিষানি মা বোনেরা, ফেলে দেওয়া উপকরণ থেকে বিভিন্ন জিনিস তৈরি করা একটি সৃজনশীল, একই সাথে পরিবেশ বান্ধব প্রক্রিয়া। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কিছু তৈরি করার মাধ্যমে আমরা পরিবেশের উপর চাপ কমাতে পারি, সেই সাথে পারি নতুন কিছু সৃষ্টি করতে।
3: নাতি তোমারে কি দিয়া গেল নাতবো?
4: এক শিশি কালিজিরার তেল
3: খাইতে না সবজিতে মিশাইতে?
4: খাটি সরিষার তেলে মিশাইয়া আপনার দুই পায়ের গোড়ালি আর কোমরে মালিশ করতে।
5: কও কি মেনু, ওই তেল মালিশ করবা কে?
4: দাদিমার আর্থ্রাইটিস রোগ সাইরা যাবে দাদু।
6: কি ব্যাপার, এতক্ষণও তেল মালিশ শেষ করো নাই মিনু? আমি তো এরই মধ্যে 10-12 জন রোগী বিনা পয়সায় দেখে এলাম।
5: তোমার দাদির পায়ে কোমরে কালিজিরা তেল মালিশ করতে বুঝছো কেন?
6: কালিজিরা এক ধরনের মহৌষধ দাদু, আমরা তো কালিজিরার অবাক করা আরোগ্য ক্ষমতা জানি না।
5: আমি কিছু কিছু জানি দাদু ভাই।
4: আমিও জানি, লোকমান হেকিমের বাংলা কবিরাজি চিকিৎসা নামের বই পড়তেছি দাদু, সেখান থেকে জানছি কালিজিরা হইল সব রোগের ঔষধ। পাক কোরআনেও লেখা আছে মরণ ব্যতীত সকল রোগের ঔষধের নাম কালিজিরা।
6: হ্যাঁ ঠিক, আর কালিজিরায় হরেক রকম ভিটামিন সহ অ্যামনোসিড, ফলিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ক্রুড ফাইবারের মতো দামি দামি রাসায়নিক আছে, জীবন বাঁচানোর মতো দামি ওষুধ তৈরির কাজে তা লাগে।
5: কালিজিরা কিভাবে সেবন করা যায় জানো?
6: কালিজিরা ছেঁচে মধু বা লেবু পানিতে মিশিয়ে রোজ খালি পেটে এক চামচ খেলে ডায়াবেটিস পালিয়ে যায়।
4: আর গরম ভাতে কালিজিরার ভর্তা কিংবা পাউডার করে খাইলে সর্দি কাশি হাঁপানি বাপ বাপ কইরা পালায়।
3: তোমাকে মতো আমিও কিছু কিছু জানি, কালিজিরা বাইটটা খাইলে বাচ্চা হওয়ার পর মায়ের বুকে দুধ বাড়ে।
6: হ্যাঁ, লিভার ও কিডনি রোগের বড় ওষুধ এই কালিজিরা। অনেকেই আবার রূপচর্চার কাজেও কালিজিরার তেল ব্যবহার করেন।
5: কালিজিরার তেল মাথায় মালিশ করলে চুল পড়াও কমে যায়।
3: কালিজিরার যখন এতই গুণ, আমাকে পাশের জমিতে কালিজিরা চাষ করবেন, নিজেরাও খাইতে পারুম প্রয়োজনে আত্মীয় স্বজনেরা বিলাইতে পারুম। বেশি হইলে ওষুধি গুণে ভরা এই কালিজিরা বিক্রিও করতে পারবেন।
5: হ, এতে আমাকেও লাভ হইব, জনগণের উপকার হইব।
6: ঠিক বলেছেন।
0: প্রিয় শ্রোতা, আমরা কিষাণী অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের অনেক আনন্দ দিয়েছে, তেমনি দিয়েছে কিছু প্রয়োজনীয় তথ্য ও উপকারী পরামর্শ। তাই আগামী পর্বের কিষাণীর সঙ্গে থাকবেন, শুনবেন নতুন নতুন তথ্য, কথা ও বিনোদনের আয়োজন। যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের কিষাণী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সানজিদা হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং কিষাণী অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা।
7: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
8: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্ব দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজের স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস করে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষা দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে সরাপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল তালবাহনা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির 8ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসেব করা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভানেথেম নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 5 উইকেটে 283 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 25 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন উচ্চাঙ্গ সংগীত। এতে ছায়ানটের আগে খেয়াল শুনবেন শিল্পী মঙ্গলচন্দ্র মণ্ডল। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুমন কুমার বিদ, তানপুরায়

এতক্ষণ ছায়ানট রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মঙ্গলচন্দ্র মণ্ডল, তবলায় ছিলেন সুমন কুমার বিদ এবং তানপুরায় সাইফুল ইসলাম। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: বাংলাদেশ বেতার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68%, সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 53 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 37 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালারিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন ও থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি অর স্কোয়ালি উইন্ড ফ্রম ওয়েস্টার্ন অর নর্থ ওয়েস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 45 to 60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইসড টু ওয়েস্ট কশনারি সিগনাল নাম্বার 1। আই রিপিট, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at some places over Rongpur and Mamasing division, one or two places over Rajshahi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silet division. Moderately heavy shower may expected at places of the country. Day and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded at Kutubdiya 33.5 degree Celsius, lowest at Tetulia 20.5 degree Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 31.6 degree Celsius, minimum 24 degrees. Humidity recorded in air at 9 a.m. 68%, at 6 p.m. 96%. The sun rises over Dhaka tomorrow at 5:53 a.m. sets at 5:37 p.m. That's the end of the weather report for this time.
3: বাংলাদেশ বেতার এখন শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং

কুড়ি সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ ২২ ডিগ্রি ২৩ মিনিট ৩০ সেকেন্ড উত্তর থেকে ৩৩০ ডিগ্রি বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪৫ মিনিট ৪৩ সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ ২২ ডিগ্রি ২০ মিনিট ৪৫ সেকেন্ড উত্তর থেকে ২৮০ ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১২,০০০ গজ অথবা ৬.৮ মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং ২২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম এ অধিবেশনের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। মাদক আসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবে সহায়তা করুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের আজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যত বাধাই আসুক, ফুটপাথ দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে বলে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাথ দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, তালবাহানা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাসী মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্র দানের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রাজবাড়িতে জেলা পুলিশ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং বাইকে দুইজন করে টহল পুলিশ থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোর প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব ডাক দিবস পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারাদেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী এবং ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ আজ অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেম বোধ সমৃদ্ধ মানুষ গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নরসিংদীতে ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল এবং ৭০টি রিং জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। আজ ভোরে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এবং নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। পরে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উল্লেখ্য, গতকাল থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮% এবং সন্ধ্যা ৬টায় ৯৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৫৩ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: একটু নীরবে বসি, এখন তো পবিত্র এশার নামাজের আজানের সময় হয়েছে, আজানের পর আমরা কথা বলবো নাই।
3: আচ্ছা আচ্ছা।
2: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ, আমরা পবিত্র এশার নামাজের আজানের পর আবার আমরা ফিরে আসলাম। এখন আমরা আসর শুরু করি, কি কও?
4: রাজা ভাই, ওই যে আমি নাতিটা নিয়ে ঘুরতে গেলাম, আমার জয়গুণ রে নিয়ে দেখি যে ইলিশ মাছ রানতেছে, আবার ডিমটাও আসতেছে।
3: বুঝছো তুমি, তাহলে শোনো আজকে। এই যে গত 8 অক্টোবর থেকে আগামী 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষেধ।
4: ঠিক ঠিক,
3: এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। এই যে তুমি যে খাইলে ইলিশ, তো বলবা যে যা খাওয়াইছে খাওয়াইছ, এই আগামী 29 অক্টোবর পর্যন্ত
4: বন্ধ, একদম
3: কোন ইলিশ ধরা চলবো না, তোমরা খাইবে না। হ্যাঁ, কেন এটা যদি জানতে পারে
5: না,
3: হ্যাঁ
5: না,
3: আবার এখানে আছে আইন অমান্যকারীদের কিন্তু মা ইলিশ সংরক্ষণ আইনে কিন্তু শাস্তিমূলক
4: ব্যবস্থা আছে।
3: এই শাস্তির কথা মাথায় রেখে কিন্তু আমরা
4: সাবধান
3: থাকতে হবে। তাহলে চলো
5: সবাই সবাই একক সচেতন করা।
3: তাহলে তোমরা তো সবাই শুনলা,
5: আমাকে
3: 29 আগামী 29 অক্টোবর পর্যন্ত আমরা ইলিশ ধরবো
5: না,
3: যারা যারা, হ্যাঁ তাদেরকে জানিয়ে দেবো। তাহলে আসো আমরা আসরে কাজ শুরু করি। আজকে কিন্তু আলু চাষের আধুনিক প্রযুক্তি, আমরা তো আলু তো চাষ করি, আলু তো খাই, হ্যাঁ, কিন্তু যে এই আধুনিক প্রযুক্তিতে,
4: হ্যাঁ সেটা তো জানার দরকার,
3: আমাদের খুব একটা ধারণা নাই, তাই না? তাহলে আসো আজকে আমরা শুনি আলু চাষে আধুনিক পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা। আর এই বিষয়ে বলতেছেন ডক্টর আকলিমা খাতুন, উপপরিচালক প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো তার কাছ থেকে আমরা এই বিষয়ে শুনি, না পরে কথা বলি।
4: আচ্ছা শুনি।
6: কৃষিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আজ আমরা আলোচনা করব আলু চাষের আধুনিক প্রযুক্তি ও রোগ ব্যবস্থাপনা বিষয়ে। প্রথমেই আসুন আমরা জেনে নেই আলু কি রকমের খাদ্য, এর পুষ্টি উপাদান ও ব্যবহার সম্পর্কে। যে সকল ফসলের কাণ্ড বা শিকড় শর্করা জমা হওয়ার কারণে মোটা হয়ে রূপান্তরিত বা পরিবর্তিত হয় সেগুলোকেই কন্দাল ফসল বলে। আলু আসলে এক রকমের কন্দাল ফসল। বাংলাদেশে আলু, মিষ্টি আলু, কচু, গাছ আলু, মেটে আলু, কাসাবা এসব কন্দাল ফসল হিসেবে বেশি চাষ করা হয়ে থাকে। বেশি পরিমাণে শর্করা থাকার কারণে অনেক দেশে এসব খাদ্য প্রধান খাদ্য বা পরবর্তী খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কন্দাল ফসল অন্যান্য প্রধান খাদ্য শস্য থেকে বেশি শক্তি ও আমিষ তৈরি করে থাকে। আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের মতে 2000 সালে দৈনিক আলু গ্রহণ ছিল 58 গ্রাম, 2020 সালে তা হয়ে যায় 77 গ্রাম, এবং 2024 সালে এটা বিভিন্ন উৎস থেকে যেটা আমরা পাই সেটা দৈনিক গ্রহণ 100 থেকে 145 গ্রাম। আলু তরকারি হিসেবে খাওয়া যায়, প্রক্রিয়াজাত করে চিপসও তৈরি করা যায়। এখন আসুন আমরা আধুনিক যে আলু চাষ সেটা বাড়ানোর যে উপায়গুলো সেটা সম্পর্কে জেনে নেই। প্রথমত, প্রধান প্রযুক্তির মধ্যে রয়েছে জাত প্রযুক্তির অবলম্বন, সুষম সারের ব্যবহার, যান্ত্রিক চাষ পদ্ধতি, এলাকা ও ডিজিটাল আবহাওয়ার ভিত্তিক ফসল পরিচর্যা এবং আধুনিক বালাই দমন পদ্ধতি। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আলুর ফলন বাড়ানো সম্ভব। দ্বিতীয়ত, আলুতে সুষম সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে এর মধ্যেই আলু রোগে ডিজিটাল মনিটরিং পরিচর্যা অনুশীলন করা হচ্ছে। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আলুর ফলন বাড়ানো সম্ভব। এরপরে আসলে আমরা জেনে নেই যে আলুর কি জনপ্রিয় জাতগুলো রয়েছে। সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানোলা, অ্যাস্টেরিক্স এগুলো। এছাড়াও বিভিন্ন উচ্চ ফলনশীল এবং দেশি জাতও রয়েছে, যেমন লালপাকড়ি, লালশিল, চল্লিশা, শীল বিতালি, দোহাজারি এবং বেসরকারি বিভিন্ন কোম্পানি থেকেও বিভিন্ন হাইব্রিড আলু চাষ হয়ে থাকে। এখন জেনে নেই কোন মাটিতে আলু ভালো হয় এবং কিভাবে বীজ বপন করতে হয়। আলুর জন্য বেলে দোয়াশ ও দোয়াশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। আর নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তরাঞ্চলে এবং নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহে দক্ষিণাঞ্চলে আমরা আলু চাষ নর্মালি করে থাকি এবং প্রতি একরে এর বীজের হার হচ্ছে 600 কেজি করে। রোপণের দূরত্ব যদি বলতে চাই তাহলে 60 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত, যেটাকে আস্ত আলু রোপণ করতে হয়, এবং 45 থেকে 15 সেন্টিমিটার দূরত্ব সেটা হচ্ছে কাটা আলুর ক্ষেত্রে আমরা করতে পারি। এখন জেনে নেই সার ব্যবস্থাপনা সম্পর্কে। সারের পরিমাণটা আমরা যেটা এখন বলছি সেটা হচ্ছে একর প্রতি কেজি, অর্থাৎ যখন আমরা ইউরিয়া সার দিব তখন 100 কেজি পার একরে, এবং টিএসপি দিব 60 কেজি, এমওপি বা লাল সার যেটা আছে সেটা দিব 100 কেজি, জিপসাম দিব 52 কেজি, জিঙ্ক সালফেট যেটাকে আমরা মুক্তা প্লাস বলে থাকি সেটা 6 থেকে 7 কেজি, ম্যাগনেশিয়াম সালফেট দিব 40 কেজি, এবং বোরন দিব 4 কেজি, গোবর যদি আমরা দিই তাহলে দিব 4000 কেজি। এখন জেনে নিই কিভাবে সেটি প্রয়োগ করতে হবে। গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সালফেট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়াটা রোপণের 30 থেকে 35 দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। যদি মাটিটা অম্লীয় হয় তাহলে মাটির জন্য 40 কেজি পার একর ম্যাগনেশিয়াম সালফেট এবং বেলে মাটির জন্য বোরন 4 কেজি পার একর প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। এবং সময় সময় আমাদের অবশ্যই আগাছাটা দমন করতে হবে, এবং সেটা যদি আমরা ফলো করতে পারি বা যদি আমরা পরিচর্যা করতে পারি সঠিক নিয়মে তাহলে এর ফলন পাবো আমরা 25 থেকে 30 টন পার হেক্টর। এখন আমরা জেনে নিই এই আলুতে প্রধান কি কি রোগ হয়ে থাকে। প্রধান যে রোগগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নাবি ধসা, যেটাকে আমরা লেড ব্লাইট বলে থাকি। এটি একটি মারাত্মক ফাঙ্গাল রোগ। পাতার উপরে জলছাপের মতো দাগ পড়ে এবং দ্রুত সমস্ত গাছ পচে যায়। প্রতিকার হিসেবে আমরা মেনকোজেব বা প্রোপিনজেব নিয়ম অনুযায়ী যদি আমরা স্প্রে করতে পারি তাহলে এই নাবি ধসা থেকে মুক্ত হতে পারি। এছাড়াও রয়েছে ঢলে পড়া রোগ, অর্থাৎ ব্যাকটেরিয়াল উইল্ট বলা হয়। এক্ষেত্রে গাছগুলো মাথা নিচু করে নিচের দিকে ঢলে পড়ে এবং হলুদ হয়ে যায়। এক্ষেত্রে আমরা সার্টিফাইড বা রোগ মুক্ত বীজ ব্যবহার করতে পারি। অনেক বেশি যখন আক্রমণ করবে তখন আমরা কীটনাশক ব্যবহার করতে পারি এবং জমি পানি জমা থেকে বিরত রাখতে পারি। এছাড়াও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ রোগ, সেটাকে বলি আমরা ড্রাই রট বা শুকনো পচন। সংরক্ষণের সময় সাধারণত আলু পচে যায় এই রোগের জন্য। প্রতিকার হিসেবে তোলার সময় আলু যেন কাটা বা আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সংরক্ষণের আগে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা এবং ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিলেই এই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি।
3: হ্যাঁ, শুনলা তো
4: আলুর কথা শুনলাম।
3: আলু জনপ্রিয় কি কি জাত আছে, তারপরে কেমন মাটিতে আলু ভালো হয় এইগুলো শুনলাম আমরা, তাই না?
5: আর কি কি রোগ হয়। এই যে আলুর কথা শুনি একটা কথা মনে পড়ে গেছে, সেটা হলো যে ওই যে আমার নানি ছিল, নানি তো হলো আলুর আবাদ করত। মনে করো যে আমার ছোটবেলাতে আমি কিন্তু ওই যে ওই আলু তুলতাম, গাছ ধরে টান দিলে নিজে আবার ছোট ছোট ছোট ছোট এরকম কত আলু, ওইটার কথা মনে
7: পড়ে।
5: দেখতে কি ভালো।
4: একটা গান শোনাও রাজা ভাই, একটা গান
3: শোনাও।
7: আমি তো শুনতেই চাই।
3: আর এই যে আমার বকুলিবু, হাস্যকর। তা আসো আমরা সবাই নিয়ে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী রাশেদুল ইসলাম তাপস আর গানের কথা লিখছেন খন্দকার আব্দুল মোতালেব। আসো আমরা কৃষি বিষয়ে গানটা শুনি।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, কেমন লাগলো?
1: ভালো লাগলো
2: তো, অনেক ভালো লাগছে।
0: হ্যাঁ, আমরা গান তো শুনলামই, এখন আসো আরেকটা বিষয়ে আমরা আলোচনা শুনবো। এই বিষয়টা হলো মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা।
1: মাছ চাষ
0: যারা করি তাদের পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে,
1: তাই না?
0: তো আসো এই বিষয়ে আমাদের বলতেছেন মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসো তার কাছ থেকে আমরা শুনি মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে।
1: আচ্ছা শুনি।
3: আপনারা জেনে খুশি হবেন, আপনাদেরকে আমরা আজকে আধুনিক মাছ চাষের যে পুকুর ব্যবস্থাপনা সেটি সম্পর্কে আলোচনা করব। কারণ একটি পুকুর যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা শুরুতেই না নেওয়া হয়, তাহলে চাষকালীন সময়ে মাছ কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়, যেটি প্রতিরোধ করা বা প্রতিকার করা চাষির পক্ষে কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়ে এবং চাষিকে ভাই কিন্তু লোকসানের সম্মুখীন হতে হয়। তো আসুন আমরা জেনে নিই আমাদের আধুনিক মাছ চাষের পুকুর ব্যবস্থাপনা কিভাবে করতে হয়। শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে মাছ হলো একটি প্রাণী, সেই প্রাণীর জন্য ঠিক যে যে প্যারামিটারগুলো প্রয়োজন, যেমন পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া, কোনটার লেভেল কত রাখা প্রয়োজন এটি আমরা জানতে হবে, না হলে কিন্তু আমরা তার পরিবেশ যথাযথ দিতে পারবো না। মাছ একটি প্রাণী, তার জন্য সেইভাবে চিন্তা যদি করি আমরা, তাহলে আমরা চাষকালীন সময়ে বিভিন্ন ধরনের বিপদাপদ এড়িয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, যেটি আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহায়ক হবে। শুরুতে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরটি সাধারণত চাষের পুকুর যদি আমরা 50% মধ্যে হয় এটি মোটামুটি একটি আদর্শ পুকুর, চাষের পুকুর ধরে নেওয়া হয়, এবং এই পুকুরটি বাসা বসত বাড়ির নিকটে এরকম হলে সেটি আমরা আদর্শ পুকুর বলছি না, কারণ এটি যদি বসত বাড়ির নিকটে হয় তাহলে বিভিন্ন ধরনের বসত বাড়ির বর্জ্য সেই পুকুরে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত একটু খোলামেলা জায়গায় যদি হয় সেটি ভালো হবে, এবং এখানে চিন্তা করতে হবে দিনের কমপক্ষে 1/3 সময় যেন সূর্যের আলো পায় এরকম একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের তলদেশের কাদা সেটি যেন দোআঁশ বা বেলে দোআঁশ হয়, সেটি চাষের জন্য খুবই উপযোগী। তো এরকম একটি পুকুর নির্বাচন করার পরে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে পুকুরের আগাছা নির্মূল করা। পুকুরের পাড়ে বা পুকুরের অভ্যন্তরে যদি কোনো ধরনের আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলা। দ্বিতীয়ত, পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে বা অবাঞ্ছিত মাছ থাকে, রাক্ষসে মাছ কোনগুলি, যে মাছগুলি আপনি চাষ করতে চাচ্ছেন না বা যে মাছগুলো আপনার মাছের পোনা খেয়ে ফেলতে পারে, যেমন রাক্ষসে স্বভাবের, যেমন শোল, বোয়াল, এই জাতীয় মাছগুলো যদি পুকুরে থাকে তাহলে সেটিকে আপনাকে জাল টেনে তুলে ফেলতে হবে, অন্যথায় আপনাকে রোটেনন, এটি এক ধরনের পাউডার যেটি প্রয়োগ করলে মাছের শ্বাসরোধ করে মাছ মারা যাবে, যে মাছটি খাওয়া যাবে এটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে আপনাকে পুকুর থেকে এই অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ নিধন করতে হবে। পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে, পুকুরে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। সাধারণত মাছ চাষের জন্য আমরা 5-6 ফিট কমপক্ষে পানির একটা লেভেল যেন থাকে, এটি আমরা পরামর্শ প্রদান করে থাকি। তো এটি আপনার করতে হবে। করার পরে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করবেন সাধারণত 1/100 পুকুর প্রস্তুতির সময় 1 কেজি করে এবং পুকুরের চাষকালীন সময় 1/2 কেজি করে প্রতি মাসে একবার। তো যদি বেলে দোআঁশ মাটি হয় বা দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতির সময় 1 কেজি চুন ব্যবহার করবেন 1% প্রতি, আর যদি এঁটেল মাটি বা যদি লাল মাটি হয় সেক্ষেত্রে আপনি 2 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। এরপরে আপনি দেখবেন পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য আপনাকে কিছু সার প্রয়োগ করতে হবে। সেই সার হিসেবে আমরা সাধারণত ইউরিয়া, যেটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটি ব্যবহার করার পরামর্শ প্রদান করি। ইউরিয়া সাথে আমরা টিএসপি ব্যবহার করি। ইউরিয়া 350 গ্রাম প্রতি শতাংশে এবং টিএসপি 350 গ্রাম প্রতি শতাংশে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। তো আমরা সার দেওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যে আমরা পুকুরে পানি পরীক্ষা করে থাকি। একটি গ্লাসের মধ্যে নিয়ে কাঁচের গ্লাসে সূর্যের আলোর দিকে বিপরীত দিকে ধরে আমরা দেখি এখানে সবুজ কোনো দানা বা কোনো প্রাণীকোনা দেখা যায় কিনা। যদি মনে হয় পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয়েছে, তখন আমরা মাছ ছাড়ার জন্য পুকুরটি বা মজুত করার জন্য উপযুক্ত বলে মনে করি। ঠিক তখনই আমরা একটা ভালো হ্যাচারি থেকে বা ভালো নার্সারের কাছ থেকে যে মাছটি আমি চাষ করতে চাচ্ছি সেই মাছের গুণগত পোনা সংগ্রহ করে আমাকে পুকুরে মজুত করতে হবে। এভাবে যদি আমি পুকুর প্রস্তুত করে থাকি তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে আমাদের চাষকালীন সময়ে আমার কিন্তু পুকুরে আগে থেকে প্রতিরোধ নেওয়ার কারণে আমার পুকুরে কিন্তু রোগবালাই, মাছে কিন্তু রোগবালাই কম হবে, যে ক্ষেত্রে আমি আমার যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি পাবো এবং কাঙ্ক্ষিত লভ্যাংশ বা মুনাফা পাবো, এবং যেটি আমার জন্য আমার যে এই প্রজেক্ট সেটি সফল হতে অনেকাংশে ভূমিকা রাখবে।
0: কে শুনল তো?
2: শুনলাম তো।
0: মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা, কিভাবে পুকুরের ব্যবস্থাপনা মাছ চাষের জন্য ব্যবস্থাপনা করতে হবে,
1: বিশদভাবে
0: আমাদের বুঝে বললো আর কি। তা আমরা সেইভাবে কাজ করব, আমরা নিজেরা করব
1: এবং
0: যারা আছে আশপাশের লোকজন তাদেরও আমরা বলবো, বুঝছো?
4: হ্যাঁ, আমরা তো জানাই, মনে করো যে আমাদের তো সবার সাথে সবার বন্ধুর মতোই সম্পর্ক, যে জায়গাতে বসি সেই জায়গাতে বসি, মনে করো সবাই এগুলাই আলোচনা।
0: শুনো আরেকটা কথা, এখন কিন্তু এই যে এডিস মশা কিন্তু খুব একটা অত্যাচার চালাইতেছে, বুঝছো? এখন এই এডিস মশারে দমন করতে গেলে কষ্টে আমাদের কি কি করা উচিত? তোমার যে গাছে কাটছিল গাছের গুড়িটা, ওটা দেখলাম পয়সার মধ্যে,
1: ওর মধ্যেই তো সমস্যা হয়, ওটা উঠায় ফেলান লাগবো।
0: উঠায় ফেলাইছো?
1: উঠায় ফেলাইছি আমি, সুপারি গাছের সব উঠায় ফেলাইছি।
0: আচ্ছা, তোমরা ভালো কাজ করছো জরিনাবু। তোমার ছোট মামু, তুমি তো হের বাজার গেছিলা দাওয়াত খেতে, এই হের কার্যক্রম দেখছো, এ কি করতেছে না করতেছে?
2: সে তো যেটা করে আমি তো নিষেধ করি।
0: মানে তোমার কথা মানে?
2: হ্যাঁ মানে, একটু বলতে হয় মানে।
0: আবার তো যে হারুন ভাই কয় যে হে আবার বেকাজে করে ফেলায়, তার বিষয় কিন্তু তুমি কিন্তু আসর আইসা অনেক কথা শুনো, তাই না? তার জন্য যদি তোমার কথা শুনতে না হয়, আর আমরা হ্যাঁ ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমরা এডিস মশা দমনে সবাই
1: সাবধান থাকি
0: ভূমিকা পালন করবো। আসো, এই প্রত্যাশায় আজকের মতো আমরা উঠি,
1: ঠিক আছে?
0: তো জানিয়ে দিই, আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো যাই আমরা একসাথে উঠি।
1: হ্যাঁ হ্যাঁ, চলো চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্বারে আজ আপনাদের শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সৈনিক ভাইরা, দুরবারে প্রথমে গিয়েছেন নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার দীপক কুমার দে। সোনার বরণ রোধ এসেছে আমার দেশের গায়।

চলি ভাইয়া, দূরবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গানের গীতিকার এবং সুরকার কবির বকুল, শিল্পী বশিরুজ্জামান সাব্বির।

সৈনিক ভাইরা, দরবার অনুষ্ঠান শুনছেন উদ্দীপন, উদ্দীপনে শুনছেন দেশের গান। এবার গানটি শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশিদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরকার ফুয়াদ নাসির বাবু।

উদ্দীপনে এবারে আমরা শুনব শমনুর মনির কোনালের কণ্ঠে গান, গীতিকার সিদ্দিক আবু বকর, সুরকার আজাদ মিন্টু।

শৈলী ভাইরা দুবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে সূর্য কিরণে যেখানে সকাল সন্ধ্যা গড়ায়, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের কথাগুলো সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

0: সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা পপি পালের গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ কথায় জানিয়ে যাই, আজকের দুর্বার উপস্থাপনায় ছিলাম আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, এস এম আসাদুজ্জামান এবং আহসান হাবিব বাপ্পি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ 10-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। বাংলাদেশ দলের পেহেলি চাকমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা সম্ভব না হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ পুরুষ দলের উবাচিং মারমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন। উল্লেখ্য, গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংস এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া নারী দল 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 168 রান করে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 9:50 দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 14 অক্টোবর তৃতীয় শেষ একদিনের ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের ষষ্ঠ ম্যাচে আজ পাকিস্তানকে 9 উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 110 রান করে। জবাবে শ্রীলঙ্কা 15 ওভার 2 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের সপ্তম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় ম্যাচটি শুরু হবে। নরসিংদীর রায়পুরায় আজ 4টি ক্যাটাগরিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা পরিষদের সামনে থেকে আরশিনগর সড়ক পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় 42, 25, 10 ও 1 কিলোমিটার এই 4টি ক্যাটাগরিতে দৌড়বিদরা অংশগ্রহণ করেন। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে ম্যারাথনের উদ্বোধন করেন। গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী ম্যাচে সাভারচালা শান্তিসংঘ জয়লাভ করেছে। স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় সাভারচালা 1-0 গোলে খিলপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। 3 বছর পর আগামীকাল থেকে প্রথম বিভাগ হকি লীগ শুরু হচ্ছে। মালানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এবারের আসরে 11টি ক্লাব অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারি ক্লাব খেলবে ঢাকা ইয়াং স্টারের বিপক্ষে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর 2 প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বার্সেলোনা ঘরে মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত 2টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30টায় ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং একই দিনে রাত 8:00টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতে আমরা শুনব জয়ন্ত কবর ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও আসিফ।

শুনছেন বন্ধুরা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে আপনাদেরকে শোনাব তুফান ছায়াছবির গান, শিল্পী প্রীতম।

বন্ধুরা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। আয়োজন শেষ গানটি আমরা শুনব তার কাটা ছায়াছবি থেকে, শিল্পী আরফিন রুমি এবং পূজা।

0: তারকাটা ছায়াছবি থেকে আরফিন রুমি এবং পূজার গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং
1: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী। খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। এবং আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ 8 উইকেটে 317 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর। যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে 25টি উড়োজাহাজ কেনার চুক্তির পর ইউরোপের এয়ার বাসের সঙ্গেও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। দীর্ঘমেয়াদী এই উদ্যোগে নতুন 35টি উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। এতে বাড়বে যাত্রী পরিবহনের সক্ষমতা, তৈরি হবে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আন্তর্জাতিক রুট বাড়ানো, যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি আর এভিয়েশন খাতে দেশের অবস্থান শক্ত করা, এই লক্ষ্য সামনে রেখে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বোয়িং এর পর ইউরোপের এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। সব মিলিয়ে নতুন 35টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাড়বে বিমানের ফ্লাইট পরিচালনার সক্ষমতা। বিমানের বহরে বর্তমানে রয়েছে 17টি সচল উড়োজাহাজ। পুরনো উড়োজাহাজের পরিবর্তে নতুন বিমান যুক্ত করা এবং বাড়তি যাত্রী চাহিদা সামলানো, দুই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার লক্ষ্য শুধু বহর বড় করা নয়, বরং আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
3: আমাদের যে এয়ারক্রাফট গুলি আছে 19টা, তার মধ্যে দুটো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো, তার মানে 17টা আপনি ধরতে পারেন। এই 17টিও আপনার আগামী 10 বছরের মধ্যে অ্যাবসলিউট হয়ে যাবে। তার মানে আপনি তো প্লেন কিনতে হবে। আপনার যদি ফার্স্ট সাইটনেস না থাকে তাহলে আপনি দেশকে আগাবেন কি করে?
2: তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। বোয়িং এর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ আসার কথা 2031। সবগুলো উড়োজাহাজ সরবরাহে লাগতে পারে আরো 1 দশকের বেশি সময়। এয়ারবাসের উড়োজাহাজও আসবে ধাপে ধাপে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো 10টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে সরকার। দীর্ঘমেয়াদী এই ক্রয় পরিকল্পনায় এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না বাংলাদেশকে। উড়োজাহাজ সরবরাহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে দাম।
3: চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া তা কিন্তু না। এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রথম এয়ারক্রাফটটি আসবে 2031 সালে। তারপরে এই 25টি আসতেও কিন্তু আমাদের 35-36 সাল পর্যন্ত লাগবে।
2: নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য সহ চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে বিমানের। তবে এই পরিকল্পনার সুফল নির্ভর করবে সময় মতো উড়োজাহাজ সরবরাহ, রুট সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নগর জীবনে যানজটের চাপ কমানো, শরীরচর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হলো বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।
5: যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে, তাই না? আমরা সকলের জন্য, এই সরকারের নীতি হচ্ছে প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে, এবং সাইকেলিস্টরা সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে, তারা সাইকেলের মাধ্যমে অনেক অফিসে যায়। এটা কিন্তু যানবাহনের একটা বড় অংশ। সাইকেল হচ্ছে আমার শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
4: মন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালের দুই পাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।
5: সাইকেল তো রাস্তায় চলতে হবে, তাই না? তাদের জন্য একটা স্পেস আমরা দেওয়ার জন্য এই চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য আমি ওনার সাথে অনেকবার আলাপ হয়েছে। আজকের এই সাইকেলিস্টদের জন্য যেটা হয়েছে, এটা মাত্র শুরু। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য যেতে পারে, এক্সারসাইজের জন্য যেতে পারে, অনেকগুলো ট্র্যাক করা হবে ক্রমান্বয়ে।
4: মন্ত্রী আরো বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থ সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর 85টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে 40,000 টাকা করে মোট 34,00,000 টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জে এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। এ সময় তিনি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্যে অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাথ দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাথ দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, টালবাহানা ও নতুন কোনো ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, প্রযুক্তির বিকাশ ও ই কমার্সের প্রসার সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। এদিকে আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। চিঠি পোস্টকার্ড ছিল একসময় মানুষের আবেগের বিষয়, আর এক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাকঘর। সময়ের সঙ্গে বদলেছে যোগাযোগের ধরন, এসেছে ইমেইল, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম। তবুও দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও মানুষের আস্থা ও প্রয়োজনের জায়গা ধরে রেখেছে ডাক বিভাগ। বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার উদ্যোগ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: চিঠির যুগ পেরিয়ে এখন ডিজিটাল যোগাযোগের সময়, তবে পণ্য পরিবহন, ই কমার্স ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ডাক বিভাগের। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাক বিভাগ প্রচলিত সেবার পাশাপাশি নতুন সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করছে বলে জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
8: ব্যক্তিগত বা দাপ্তরিক দুই ধরনের চিঠিপত্রের সংখ্যা এখন অনেক কম এবং এটা হয়তো আর বাড়ার সম্ভাবনাও খুব কম। এখন ই কমার্সের সময় আসছে, আমরা দেখছি যে আমাদের পরিবারও প্রত্যেকটা পরিবারই এখন আমরা ই কমার্সের মাধ্যমে বিভিন্ন পণ্য বা দ্রব্য আমরা আদান প্রদান করছি। আমরা এই বাজারটাতে আমরা একটু অংশগ্রহণ করছি এখন, আগে হতে একটু অল্প পরিমাণে করতাম।
7: ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডাক বিভাগকে মানবিক ও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে
8: এবং আমরা চেষ্টা করছি একটি মানবিক ডাক বিভাগ গড়ে তোলার জন্য। আপনাদের আগে যে লিখিত চিঠি আমরা খামের মধ্যে করে আবেগটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, এখন বাস্তবতার কারণেই সেই চিঠির যেহেতু প্রয়োজন নাই, আপনাদের প্যাকেট পার্সেল বা পণ্য আমাদেরকে দেন, আমরা আপনাদের স্বজনের কাছে নিরাপদে অল্প খরচে নিশ্চিতভাবে আমরা তাদের কাছে পৌঁছে দিয়ে আসব।
7: ডাক সেবার পরিধি বাড়িয়ে ডিজিটাল অর্থনীতিতে আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব ডিম দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য শক্তি যোগায় ও সুরক্ষা দেয় যে প্রোটিন। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সুষম খাদ্যাভ্যাসে ডিমের গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক কার্যক্রম। বাংলাদেশ সৌদি আরবের সম্প্রতি বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামোর উপর হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সৌদি সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপরও গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তালোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিভিন্ন পূজা করা হবে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1242 জন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান নাভানেথেম লাভি পিল্লাই এবছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শান্তি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সে সময় দেশটিতে গভীরভাবে প্রথিত বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। পুরস্কার ঘোষণা করে নাইজেরিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়ানচন ফ্রিডনেস বলেন, নাভি পিল্লাই আন্তর্জাতিক আইনের পরিধি ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী তেসরা নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো হামলা চালাবে না। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় আজ তেলের দাম কিছুটা কমেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারজি জানান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত থাকায় ইরান আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে জবাব দেবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ব্রিসবেনে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া নারী দল 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 168 রান করে। টার্গেট বল চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ 10-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। বাংলাদেশ দলের পেহেলি চাকমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ পুরুষ দলের উবাংচিং মারমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বিবেচিত হন। উল্লেখ্য, গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ বাণিজ্য ও শিল্পমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। এবং আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ 8 উইকেটে 317 রান। খবর শেষ হল।
10: তরুণ বয়স। এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মনির আক্তার। শিশুকাল, শৈশব ও তরুণ বয়স জীবনের সেরা সময়, জীবন গড়ার ভিত্তিকাল। এটি শুধু পড়াশোনা করার সময় নয়, মানসিক ও শারীরিক বিকাশের জন্য জীবনের এই পর্যায় অতীব গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবতা হচ্ছে দেশে শিশু কিশোর তরুণদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। রাজধানীর বাইরে যদিও বা চারপাশে কিছু খেলার মাঠ মেলে, কিন্তু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে শিশুদের খেলার মাঠের অভাব একটি বড় সংকট। গবেষণা মতে বাংলাদেশের 10,740 স্কুলে কোনো খেলার মাঠ নেই। জনবহুল ঢাকা শহরে মানদণ্ড অনুযায়ী আরও 795টি খেলার মাঠের ঘাটতি রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী মাঠ রয়েছে মাত্র 42টি। রাজধানীসহ বড় শহরগুলোর খেলার মাঠগুলো গ্রাস করেছে প্রভাবশালীরা, আর পার্কগুলো মাদকসেবীদের দখলে। এর ফলে খেলা ও বিনোদনের সুযোগ হারিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় দেশব্যাপী খেলার মাঠের স্বল্পতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়া বান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে 1000 খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার মতে আরও রয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করা। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু করা। এছাড়া দেশের 4599টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে 27টি জেলায় খেলার মাঠের জন্য 403টি খাস জমি চিহ্নিত করা হয়েছে। মাঠগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন সহ 10টি ক্রীড়া ইভেন্টে প্রায় 14 লাখ কিশোর কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে দেশের 503টি উপজেলায় এই

0: মিনিটে।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গীতিকার ফজল এ খোদা।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ, বেতার ম্যাগাজিন।

0: দিনকে পেরিয়ে পেয়েছি তো রাত,
1: অন্ধকারও তার বাড়িয়েছে হাত,
0: চাই সময় মনকে তবু করুক মাত,
1: উত্তরণ শোনাবে তার মন ধারাপাত।
0: মনে পড়ছে ফেলে আসা দিনের কথা, যখন চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম, তখন ডাক বিভাগও ছিল সরগরম, এখন এক মোবাইল এসে কেড়ে নিয়েছে চিঠির আবেগ, নেই আর চিঠির ভাষা।
1: মোবাইলের SMS চিঠিকে করেছে পরাজিত, তবু সেই পুরনো অতীতকে ভাবলেই কেমন যেন করে মন। আর আজ এসব কথা বলার কারণ হল আজ বিশ্ব ডাক দিবস।
0: 1874 সালের আজকের দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে আন্তর্জাতিক এক সম্মেলনের মাধ্যমে বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়। আর 1969 সালে জাতিসংঘ আজকের দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্ব ডাক দিবস দিয়ে চলেছে ডাক।
1: এদিকে আমাদের বাংলাদেশ ডাক বিভাগও তাদের বিশাল নেটওয়ার্ক এবং অবকাঠামোকে কাজে লাগিয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের প্রক্রিয়ায় ব্যস্ত। বিশ্ব ডাক দিবস এমনই সব আশা জাগানিয়া খবরকে মনে করিয়ে দিচ্ছে।
0: আজও স্মৃতিকাতর মনে উকি দিচ্ছে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার আবেগী কথাগুলো। সব কথাকে মনের পাশে রেখে কামনা করি বিশ্ব ডাক দিবসের সার্বিক সফলতা।
1: এবার জানিয়ে যাই আজকের উত্তরণের সূচি পরিচিতি। আজ আমরা শোনাব বিশ্ববিচিত্রা, বই পরিচিতি, আপনার লেখা, এ সময়ের সিনেমা এবং নির্বাচিত একটি গান।
0: প্রথমেই সবাইকে নিয়ে যাব বিশ্ববিচিত্রার বিস্ময়ের ঘরে, যেখানে থরে থরে সাজানো আছে বিস্ময়ের কিছু খবর,
1: যে খবর বিস্ময় সৃষ্টি করবে মনে। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আফসানা আক্তার, পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
2: দশ দিন পর ধ্বংসস্তূপের নিচে জীবিত উদ্ধার। আজকের বিশ্ববিচিত্রার প্রথম খবরে থাকছে এমনই একটি অবাক করা অবিশ্বাস্য খবর। মানুষ কতটা কঠিন পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকতে পারে, নেপালের চন্ডিকা কুমারী শ্রেষ্ঠার ঘটনা তারই অবিশ্বাস্য উদাহরণ। দেশে ভয়াবহ বন্যার পর পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন চন্ডিকা আর বেঁচে নেই, এমনকি পরিবার তাঁর মৃত্যুর জন্য শোকের আনুষ্ঠানিকতাও শুরু করে দিয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রায় দশ দিন পর ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের কাছে উদ্ধারকারীরা হঠাৎ একটি ক্ষীণ আওয়াজ শুনতে পায়। কেউ একজন সাহায্যের জন্য ডাকছিলেন। উদ্ধারকারীরা দ্রুত সেই জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করেন এবং শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে একটি সরু জায়গায় জীবিত অবস্থায় চন্ডিকাকে খুঁজে পান। দুই পা হারিয়েও সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত জয়। পৃথিবীর সবচেয়ে কঠিন পর্বতগুলো জয় করার স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু নেপালের হরি বুধা মাগার যে কৃতিত্ব অর্জন করেছেন সেটি সত্যিই অবিশ্বাস্য। 2010 সালে আফগানিস্তানে ব্রিটিশ গুর্খা বাহিনীতে দায়িত্ব পালন করার সময় একটি বিস্ফোরণে তার দুই পা হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর শুরু হয় দীর্ঘ পুনর্বাসন, কিন্তু থেমে যাননি তিনি, বরং ঠিক করলেন বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বত, যাকে বলা হয় সেভেন সামিটস, তিনি জয় করবেন। দু পা না থাকলেও তিনি 2023 সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস তৈরি করেন। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে উঠতে সাধারণত দীর্ঘ প্রস্তুতি, অভিযোজন এবং কয়েক সপ্তাহের পরিকল্পনা প্রয়োজন হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের টাইলার অ্যান্ড্রুজ 2026 সালের মে মাসে এমন একটি গতি দেখিয়েছেন যা পর্বত আরোহণের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর দলের তথ্য অনুযায়ী তিনি সম্পূরক অক্সিজেন ব্যবহার করে মাত্র 9 ঘন্টা 55 মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান।
1: বিশ্ববিচিত্রার বিস্ময়কর খবর শোনা হলো। এবার বই পরিচিতি পর্বে যাবার আগে একজন বই পড়ুয়া মানুষের কথা জানাতে চাই।
0: আর তিনি হলেন সাহিত্যিক, শিক্ষাবিদ, দাবাড়ু, সঙ্গীতজ্ঞ এবং বিজ্ঞানী ডক্টর কাজী মোতাহার হোসেন। কবি কাজী নজরুল ইসলামের প্রাণের বন্ধু ছিলেন।
1: 1981 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবার শোনাব উত্তরণের বই পরিচিতি পর্বটি। উপস্থাপন করবেন অধ্যাপক তারিক মঞ্জুর।
3: কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্রের ডাকনাম ছিল বুলবুল। বুলবুল মারা যায় চার বছর বয়সে। কবি পুত্রের মৃত্যুশয্যায় বসে অনুবাদ করেন ইরানি কবি হাফিজের বেশ কিছু কবিতা। সেগুলো রুবায়েতি হাফিজ কাব্যে সংকলিত হয়েছে। কিন্তু যে পুত্রের শোক কবি ভুলতে পারেননি, যার মৃত্যু কবিকে ব্যথাতুর করে রেখেছিল চিরদিন, সেই পুত্র বুলবুলের নামে দুটি গানের বই রচনা করেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল খুব পরিচিত একটি গান। এটি বুলবুল কাব্যের প্রথম গান। গানটির রাগ ভৈরবী, তাল কাহারবা। এই গানের মধ্যে কবির দরদ ভরা বেদনা লুকিয়ে আছে। বুলবুল প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে। এতে মোট ৪২টি গান অন্তর্ভুক্ত হয়। বইটির দ্বিতীয় সংস্করণ বের হয় ২ মাস পরে। তখন নতুন করে আরও ৭টি গান যুক্ত হয়। দ্বিতীয় সংস্করণে অমলেন্দু দাশগুপ্ত বুলবুলের কবি শিরোনামে একটি আলোচনা লেখেন। এটি কাব্যের শুরুতে সন্নিবেশিত হয়। বুলবুল কাব্যে রয়েছে অসংখ্য বিখ্যাত গান, যেমন বসিয়া বিজনে কেন একা মনে, ভুলি কেমনে আজও যে মনে, কে বিদেশী বন উদাসী, এত জল ও কাজল চোখে ইত্যাদি। নজরুলের গানে রয়েছে বৈচিত্র্যময় সুর এবং তাল, যেমন রুমঝুম রুমঝুম কে এলো নূপুর পায়। এই গানটি লেখা হয়েছে পিলু রাগে, দাদরা তালে এটি গাওয়া হয়। বুলবুলের বিভিন্ন গানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকম রাগ। এর মধ্যে আছে ভৈরবী, সিন্ধু, সিন্ধু ভৈরবী, ভীম পলশ্রী, বিহাগ, বিহারী, পিলু, মালকৌশ ইত্যাদি। আর তালের মধ্যে আছে দাদরা, কাহারবা, কাওয়ালি, গীতঙ্গি, পোস্তা, ঠুংরি ইত্যাদি। এত রাগ ও তালের ব্যবহার বাংলা গানের জগতে আর দেখা যায় না। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন মোটা দাগে দুটি ভাগে বিভক্ত। প্রথম দশকে তিনি কবিতার পর কবিতা লিখে গেছেন, দ্বিতীয় দশকে গানের পর গান। সুতরাং নজরুলের কবিসত্তা ও গীতিকার সত্তা তাঁর অপরাপর সাহিত্যিক পরিচয়কে অতিক্রম করে গেছে। বুলবুলের দ্বিতীয় খণ্ডে আছে বুলবুলি নীরব নার্গিস বনে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাকে দেব না ভুলিতে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, কিংবা শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে, এরকম অসংখ্য জনপ্রিয় গান। বুলবুলের গানে আছে প্রেম ও প্রকৃতির সন্নিবেশন। প্রথম যৌবনে নজরুলের লেখায় আছে তেজোদ্দীপ্ত বিদ্রোহের সুর, আর পরের অসংখ্য গানে আছে প্রেমের আকুল মায়া। প্রণয়িনীকে পাওয়ার জন্য কবি এখানে ভিক্ষা মাগেন, নিজেকে সমর্পণ করেন, তবু আকাঙ্ক্ষিত প্রেমকে পান না। এই অর্থে নজরুল চিরবিরহী কবি। কবির ব্যথাতুরা হৃদয়ের বাণী বুলবুলের অনেকগুলো গানের চরণে চরণে ধ্বনিত হয়েছে, যেমন ভুলি কেমনে আজও যে মনে। গানে কবি স্মরণ করেছেন তাঁর পুরানো প্রেয়সীকে, যার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তাকে না পাওয়ার বেদনা আজ কবিকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। কবি এখনও সেই প্রেয়সীর কথা ভেবে দিন রজনী পার করেন। কবি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন সেই প্রেয়সীর কাছ থেকে, তবু দায় নিজের কাছে রাখেন না। অভিযোগ করে সেই প্রেয়সীকে বলেন, আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি, এত শঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। কবির কাছে সেই না পাওয়ার বেদনার মধ্যেও আছে মধুর তৃপ্তি। বুলবুল কাব্য কবি উৎসর্গ করেন সুরকার দিলীপ কুমার রায়কে। নজরুলের অনেক গানে দিলীপ কুমার সুর করেছেন। তার উদ্দেশ্যে বইয়ের উৎসর্গপত্রে লেখেন, আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান, তুমি তারে দিলে রূপরঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ।
1: প্রিয় শ্রোতা, শোনা হলো বই পরিচিতি পর্বটি। এবার শোনাতে চাই সিনেমার কথা, যে সিনেমা এ সময়ের সিনেমা। এখানেও পাব ভিন্ন স্বাদের তথ্য।
0: আমাদের মনের বিশ্বে দৃশ্যমান হবে সিনেমার কিছু গল্প। এ সময়ের সিনেমা পর্বটির গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন নওশিন ফারহানা।
4: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এবং দারুণ দারুণ সব আন্তর্জাতিক চলচ্চিত্র দেখছেন। আচ্ছা, সিনেমা কখনো কখনো কিন্তু শুধুমাত্র একটা গল্প বলে না, বরং মানুষের অজানা জগৎকে দেখার চোখটাকে প্রশ্নের মুখে দাঁড়ায়। করিয়ে দেয়। অচেনা কোনো কিছুই মুখোমুখি হলে মানুষ কি করে সেটা বোঝার চেষ্টা করে, নাকি ভয়কে সত্যি বলে মেনে নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। আর যখন সেই অজানা জগতের সাথে মানুষের সংঘাত শুরু হয়, তখন শত্রু আসলে কে, এর প্রশ্নটি হয়ে ওঠে সবচেয়ে বড় রহস্য। প্রিয় শ্রোতা, আজ এই সময়ের সিনেমাতে আমরা জানব এই সময়ের অন্যতম আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র সাউথ কোরিয়ান মুভি হোপ নিয়ে। একটা প্রশ্নকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং জিং নিয়ে এসেছেন তার দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র হোপ। দ্য চেজার, দ্য ইয়েলো সি অ্যান্ড দ্য ওয়েলিং এর মতো নির্মাতা হিসেবে না হং জিং বরাবরই মানুষের ভেতরের অন্ধকার, আতঙ্ক, নৈতিক দ্বন্দ্বকে অসাধারণ নির্মাণ শৈলীতে পর্দায় এনেছেন। দশ বছর পর তার নতুন এই ছবি আবারও সেই অস্বস্তিকর জগতের দরজা খুলে দেয়। তবে এবার অপরাধী বা অশুভ শক্তির জায়গায় এসেছে মহাজাগতিক এক অজানা উপস্থিতি। গল্পের পটভূমি দক্ষিণ কোরিয়ার উত্তর সীমান্তের কাছাকাছি একটি প্রত্যন্ত গ্রাম হোপ হারবার। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই গ্রামে হঠাৎ এমন এক অজানা প্রাণীর উপস্থিতি দেখা যায় যার প্রকৃতি সম্পর্কে কেউ কিছুই জানে না। এদিকে আশেপাশে এলাকায় আগুন নিভানোর কাজে জরুরি বাহিনী ব্যস্ত এবং গ্রামের সাথে বাইরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে গ্রামবাসীরা কার্যত নিজেদের ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। পুলিশ কর্মকর্তা বামসুক চরিত্রটি হোয়াং সং মিন এবং তরুণ পুলিশ কর্মকর্তা সাং ইয়ে চরিত্রে হোনিয়ং এবং গ্রামের বয়স্ক মানুষদেরকে রক্ষা করার চেষ্টা করেন। অন্যদিকে সং কে চরিত্রে জো ইন সং কয়েকজন গ্রামবাসীকে সাথে নিয়ে পাহাড়ে যায় সেই অজানা প্রাণীটিকে খুঁজে বের করতে। কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলে যায়। শিকার করতে যাওয়া মানুষগুলো নিজেরাই শিকারে পরিণত হয়। কিন্তু হোপের আসল শক্তি শুধুমাত্র কাহিনীতে নয়, সিনেমাটি ধীরে ধীরে বোঝায় আমরা যাকে দানব বলছি তাকে কি আমরা সত্যি দানব বলতে পারি। অজ্ঞতা থেকে জন্ম নেয় ভয়, ভয় থেকে সন্দেহ, আর সন্দেহ থেকে সংঘাত। একটি স্থানীয় ঘটনা ক্রমে এমন একটি বিপর্যয়ের দিকে এগিয়ে যায় যার ব্যাপ্তি মানুষের কল্পনারও বাইরে। না হং জিনের পরিচালনার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তিনি দর্শককে খুব সহজে উত্তর দেন না, তিনি রহস্যকে ধরে রাখেন, তথ্য গোপন করেন এবং দর্শককে চরিত্রগুলোর সীমিত জ্ঞানের মধ্যে আটকে রাখেন। আর এখানেই খুব সাধারণ সায়েন্স ফিকশন ব্রেক রিচের মুভি থেকে আলাদা হয়ে ওঠে। এখানে অজানা প্রাণীটি কেবল ভয়ের বস্তু নয়, বরং মানুষের অজ্ঞতা, আতঙ্ক আর নিজের দৃষ্টিভঙ্গিতে একমাত্র সত্য বলে ধরে নেওয়ার প্রবণতার প্রতীক হিসেবেও ভালোই কাজ করেছে। ওয়াং সং মিনের অভিনয় এই সিনেমাটির অন্যতম প্রধান শক্তি। বাংসুক চরিত্রটি কোনো ট্রেডিশনাল অ্যাকশন হিরো নয়, তিনি এমন একজন মানুষ যিনি নিজের সীমাবদ্ধতা জেনেও পরিস্থিতির সামনে দাঁড়াতে বাধ্য হন, যেমনটা আমি, আপনি, আমরা অনেকেই করি, তাই নয় কি? তার অভিনয়ে আতঙ্ক, দায়িত্ববোধ এবং সিদ্ধান্তহীনতার সূক্ষ্ম টানাপোড়েন একসাথে কাজ করে। জো ইন সান এবং সাংখি চরিত্রটি আবার একেবারেই ভিন্ন, তার মধ্যে রয়েছে এক ধরনের তীব্রতা এবং শিকারীকে অনুসরণ করার প্রবল আকাঙ্ক্ষা। কিন্তু পরিস্থিতি যখন উল্টে যায় তখন সেই আত্মবিশ্বাসের ভেতরের ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে। ওনিয়নের সাংয়ে চরিত্রটি রয়েছে আরেক গুরুত্বপূর্ণ ভারসাম্য। একজন নারী পুলিশ কর্মকর্তা হিসেবে তার চরিত্রটি শুধু অ্যাকশনের অংশ নয়, বরং সংকটের সময় মানুষের প্রতি দায়িত্ব এবং ব্যক্তিগত মূল্যবোধের প্রশ্নটিও সামনে আসে। এবং আন্তর্জাতিক কাস্টে কে রয়েছে জানেন? আমার, আপনার, আমাদের সবার প্রিয় অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দার, টাইলার রাসেল অ্যান্ড ক্যামেরন ব্রিটন এই ছবিটিকে আরও আন্তর্জাতিক বৃহৎ পরিসর দিয়েছে। বিশেষ করে মাইকেল ফ্যাসবেন্ডার এবং অ্যালিসিয়া ভিকান্দারের উপস্থিতি ছবিটির এলিয়ান মিথোলজিকে শুধু ভিজুয়াল স্পেক্টাকলে না রেখে রহস্যের এক অন্যরকম মাত্রা জুড়ে দেয়। হোপের সিনেমাটোগ্রাফি করেছেন হং কিয়ং পি, যিনি অস্কার জয়ী বিশ্ববিখ্যাত চলচ্চিত্র প্যারাসাইট এবং বার্নিং এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। সিনেমাটি মিউজিক করেছেন মাইকেল এবলস আর সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন চান্স অফ কিং। অনেক সময় দর্শকরা কিছু দেখার আগে শব্দের মাধ্যমে বিপদের উপস্থিতি বুঝতে পারেন। বিশ্বাস করুন, এটাই এই চলচ্চিত্রের অন্যতম প্রাণ। হোপ এখানে শুধু বেঁচে থাকার ইচ্ছা নয়, মানুষ অজানাকে বুঝতে না পারলেও নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে। সেই বিশ্বাস কখনো তাকে বাঁচায়, আবার কখনো ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটি অজানা প্রাণীকে মানুষ প্রথমে দেখে হুমকি হিসেবে, তারপর তাকে স্বীকার করার চেষ্টা করে। কিন্তু যখন দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকে তখন প্রশ্ন ওঠে, প্রথম আক্রমণকারী কে ছিল, কে কাকে ভুল বুঝেছি। এই প্রশ্নের কোনো সহজ উত্তর পরিচালক দেন না। দর্শক হিসেবে আপনি পর্দার এপারে বসে ভাবতে একেবারেই বাধ্য। আর এই কারণেই হোপ শুধুমাত্র এলিয়েন ইনভেনশনের সিনেমা নয়, এটি ফিয়ার, মিসআন্ডারস্ট্যান্ডিং, সার্ভাইভাল এবং হিউম্যান ইনস্টিংক্টের সিনেমা। প্রিয় শ্রোতা, হোপ এমন একটি চলচ্চিত্র যা শেষ হওয়ার পরও তার প্রশ্নগুলো মাথায় থেকে যায়। এবছরে অনেকগুলো চলচ্চিত্র এমন কিন্তু মুক্তি পেয়েছে যার কথা খুব সহজে আপনি ভুলবেন না। হোপ ঠিক তেমনই একটি চলচ্চিত্র।
0: এতক্ষণ এ সময়ের সিনেমার কিছু কথা শোনা হলো, এবার এ সময়ের লেখালেখির কিছু কথা শোনাতে চাই। আমরা
1: শোনাতে চাই আপনার লেখা পর্বটি। আজকের বিষয় শরতের শেষ খেয়া, আর আগামীর পর্বের বিষয় হলো কার্তিকের কুয়াশা।

0: প্রথমে শিকদার ইসাহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ গ্রাম ডাক আড়াইসিধা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে লেখা আপনার লেখা থেকে পড়ছি। মেঘের বাড়ি ছড়িয়ে দিয়ে শরৎ এসেছিল, ফুল ফোটালো পাখির গানে হৃদয় ভরে দিল, সবুজ বনে দোল দিয়েছে উদাস সমীরণ, দর্পণ হয়ে প্রকাশ পেল প্রভাতের কিরণ, কাশের বনে বক পাখিরা মেলে দীঘল ডানা, যেমন খুশি উড়ে বেড়ায় কেউ করে না মানা, শেষ খেয়াটি ভাসে যখন শরতের বিদায়, এমন করে ধরার বুকে সময় বয়ে যায়।
1: এবারে পড়ছি আব্দুল ওহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতাবন্ধন ক্লাব কুকিবাজি বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে লিখেছেন আপনি। শরতের শেষ খেয়া। গধুলি আকাশ সারি সারি মেঘমালা ভাসে, শুভ্র কাশ দোদুল দোলে ঝিলমিলি জলে, কবিতার ছন্দ যেন ওই শিশির ভেজা শিউলি, ফুটেছে আজি জুই চামেলি আরো কত কি, মুগ্ধতা এসে ছুঁয়ে গেল বিকেল ফুরিয়ে গেলে, মায়ায় ভরা সন্ধ্যা নামে জোনাকগুলো নাচে, হেমন্ত এলো বুঝি ওই প্রকৃতিতে আনাগোনা, বিদায়ে তাই যায় মিলিয়ে শরতের শেষ খেয়া।
0: কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখেছেন মনোয়ারুল ইসলাম। নদীর ঘাটে ভিড়ল তরি শরৎ যাবে চলে, কাশের বনে বিদায় জানায় হাওয়ার কানে বলে, শিউলি ঝরে ঘাসের বুকে শিশির ভেজা ভরে, মেঘের ভেলা ভেসে চলে দূর আকাশের ঘরে, মাঝি বলে উঠো সবাই শেষ খেয়াটা ছাড়ে, পাল তুলে দেয় শরৎ রানী দূর নদীটার পাড়ে, শাপলা দোলে দিঘির জলে বিদায় ব্যথা জাগে, বিদায় বেলায় শরৎ হাসে আবার ফেরার তরে, হেমন্ত সে দেয় যে উকি কুয়াশা গায় গান, ফিরব আবার বলে শরৎ শেষ খেয়াতে যায়।
1: এবারে যার লেখা পড়ছি নাম কিন্তু দেননি, লিখেছেন উত্তর বাসাবো ঢাকা থেকে। শরৎ মানে শিউলি ফুলের গন্ধ, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে, আর নদীর চরে কাশের দোলা, ধীরে ধীরে ফুরিয়ে আসে শরতের দিনগুলো, বিদায়ের ঘণ্টা বাজে হেমন্তের আগমনে, এই শরতের শেষ বিকেলে নদীর ঘাটে নেমে আসে এক অন্যরকম বিষণ্ণতা ও স্নিগ্ধতা, দিনের আলো যখন নিভে আসে পশ্চিম আকাশে সোনালি রোদের রেখা মিলিয়ে যায়, তখন নদীর বুকে ভেসে ওঠে দিনের শেষ খেয়া, ঘাটের কিনারায় দাঁড়িয়ে থাকা ক্লান্ত পথিকের মনে তখন একটাই আকুতি, এই বেলা শেষের শেষ তরণী কি তাকে পার করবে, নদীর জল তখন শান্ত, বাতাসের ভেতর শীতের হাওয়া আমেজ, শরতের ওই বিদায় বেলা প্রকৃতির রূপকে আরো গভীর ও সুন্দর করে তোলে, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের চিরন্তন সত্যকে। এবার আমরা শুনব নির্বাচিত একটি গান, শুনব ব্যান্ডের গান।
0: এক সময় এই ব্যান্ডের গানেরও ছিল দারুণ রকম জনপ্রিয়তা।
1: এখন শুনব মনিটর ব্যান্ডের একটি গান।

0: এখন আমাদের যাবার যত ব্যস্ততা, বিদায় হবে নিতে।
1: জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাসেল খান,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন অঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
0: আমাদের দিনগুলো হোক শুভ দিন,
1: রাতগুলো ভালো কাজে হোক অমলিন।

0: এতক্ষণ লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। গবেষণা ও

0: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীতের একক আলাপচারিতামূলক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান দোলন চাপা থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নজরুল বর্ষে নজরুলকে নিয়ে, নজরুলকে আলোচনায়, নজরুল গান সবকিছু মিলিয়ে বোধ করি বাংলা ভাষাভাষী মানুষ সবাই ভালো আছেন। আমরা চাই যে নজরুলের এই বিস্ময়কর প্রতিভা, তার এই প্রতিভাদীপ্ত, তার সৃষ্টিকর্মকে সবার সামনে নিয়ে আসতে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই আমরা, যে বিশেষ করে এই বছরটাকে নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। সুতরাং বাংলাদেশ বেতার আরও বেশি উদ্যোগী হয়ে নজরুল চর্চা করছে, নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী তৌহিদুল ইসলাম, আমাদের এই প্রজন্মের একজন শিল্পী। সে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র। তৌহিদুল ইসলাম, কেমন আছো তুমি?
1: জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার?
0: তো আমাদের এই অনুষ্ঠানে এবারই বোধহয় তুমি প্রথম এসেছো।
1: জি স্যার, আমি এবারই প্রথম করতে পেরেছি, আর আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ বেতারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: তো তুমি এখানে প্রথম এসেছো, এরপরে তুমি নিশ্চয়ই আরো আসবে, কিন্তু তার আগে একটু বলি যে তুমি নজরুল সঙ্গীতে কিভাবে এসছো সেটা একটু বলো।
1: স্যার, আমার আসলে সঙ্গীতের হাতেখড়ি হয় নরসিংদীতে, সেখানে জনাব আসাদুজ্জামান স্যারের কাছে আমার সঙ্গীতের হাতেখড়ি। তো সেখানেই আমি স্যারের কাছে বেশ কিছু নজরুল সঙ্গীত শিখি, এবং তখন থেকে আমার নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসা, ভালো লাগা কাজ করে।
0: সুতরাং তোমার ভাবনা, ভালো লাগাটা তোমার পেশাগত জীবন বা শিক্ষকতা জীবনের সঙ্গে মিলে গেছে, তাই তো?
1: জি স্যার।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: স্যার, আমি প্রথম করছি রাগ জয়জন্তীর উপর রচিত মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ।
0: শ্রোতা মন্ডলী, নজরুলের শ্রেষ্ঠতম রাগ প্রধান গান এই মেঘে মেঘে অন্ধ। এটা সূত্র আমরা পেয়েছি নজরুল গীতি অখণ্ড যে বইটা, তাতেই প্রথম আমরা ছাপাক্ষরে দেখেছিলাম। রেকর্ড হয়েছে এইচএমবি থেকে জুলাই 1940 সালে। শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, রাগ জয়জয়ন্তী, স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে ষষ্ঠ খণ্ডে এটি বেরিয়েছে। আমরা শুনি গানটি।

0: খুব ভালো, খুব ভালো লাগলো। তুমি চেষ্টা করেছো এই গানটিকে তোমার দাপট, তোমার শিক্ষা এবং ভালো লাগা থেকে এটা মিলেমিশে একাকার করার জন্য, এবং আমার মনে হয় আমাদের প্রিয় শ্রোতাবৃন্দও তোমার গান আনন্দের সঙ্গেই শ্রবণ করবে। তো এবার আমি একটু অন্য জায়গায় আসি। তোমরা গতানুগতিক আমাদের যেসব শিল্পী গান শিখে আসে তাদের সাথে তোমাদের একটু পার্থক্য আছে, যে নজরুলের পারিপার্শ্বিকতা সবকিছু সম্পর্কে জেনে পড়াশোনা করে তোমরা গান শিখছো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি এইটুকু তোমার কাছে জিজ্ঞেস করব যে তোমাদের নজরুল সঙ্গীতের প্রতি যে ছাত্রছাত্রী তোমরা আছো তাদের আগ্রহ বা ভালো লাগাটা কেমন?
1: স্যার, সত্যি কথা বলতে গেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সঙ্গীতে যেই আমাদের শিক্ষকগণ আছেন এবং যে স্টুডেন্টরা আসেন, আমি দেখেছি আমাদের নজরুল সঙ্গীত বিভাগে যারা আমরা অনার্স করি এবং মাস্টার্স করি তাদের গুণগত মান খুবই ভালো।
0: যে নজরুল সঙ্গীত গাইতে গেলে তোমাকে সঙ্গীত শাস্ত্র রপ্ত করে প্রপারলি সঙ্গীত শিখে আসতে হবে, নাহলে নজরুল সঙ্গীত গাওয়া সম্ভব না। তো এই বিষয়টি আছে বলেই তোমরা সেভাবে তৈরি হয়েই তোমরা আসছো।
1: জি স্যার, এটা
0: আমাদের ভালো লাগার একটা জায়গা।
1: জি স্যার,
0: আরেকটি গান শুনি আমরা। এবার কোন গান শুনবে?
1: স্যার, এবার আমি গাইছি নজরুলের একটি গজলাঙ্গের গান, এত জল ও কাজল চোখে।
0: পাশানি আমলে বলকে, অত্যন্ত জনপ্রিয় যেসব গান তার মধ্যে অন্যতম গানটি, বুলবুল গ্রন্থে গ্রন্থিত হয়েছে। এটা নজরুলের যে বই, সে বই লেখা আছে মান্দ এবং কাওয়ালি। কাওয়ালি দুই রকমের আমরা জানি, আট মাত্রাও হয়, একটা ষোলো মাত্রারও চল আছে আমাদের মধ্যে। তো এখানে আট মাত্রার তাল আমরা কাহার বা নর্মালি বলতে পারি। আর পরবর্তীতে এই গানটি এত জনপ্রিয় হয়েছিল যে আরেকটি বই নজরুল গীতিকা যেটা, সেখানেও এটি লিপিবদ্ধ হয়েছিল। রেকর্ড হয়েছে HMV থেকে জুলাই 1928 সালে, একেবারে রেকর্ডিং সিস্টেম ভারতবর্ষে চালু হওয়ার প্রথম দিকে একবার, এবং প্রথম দিক থেকেই নজরুল ইসলাম কিন্তু একেবারে রেকর্ড কোম্পানিতে উনি রাজত্ব করা শুরু করে দিলেন একদম। তো সেই প্রথম দিকের গান 1928 সালের, শিল্পী ছিলেন আঙ্গুরবালা। পরবর্তীতে এটা এত জনপ্রিয় হলো যে একই শিল্পীকে দিয়ে আবার এটা গানো হলো টুইন থেকে 1936 সালে। রচনাকাল ছিল 1927, আমি আগেই বলেছি, স্বরলিপি নজরুল ইনস্টিটিউটের পঞ্চম খণ্ডে এটি হয়েছে। শুনি আমরা গানটি।

0: খুব সুন্দর, খুব ভালো লাগলো। তহিদুল ইসলাম, তোমার গলা, তোমার গান গাওয়ার যে দক্ষতা শুনে আমি একজন শিল্পী এবং শিক্ষক হিসেবে আমি বুঝছি যে তুমি গানটাকে ধারণ করার চেষ্টা করছো এবং গান শিখে গান গাওয়ার যে মানসিকতা সেই ব্যাপারটা তোমার মাথায় এসেছে। আমি দোয়া করি তোমার আগামী দিন যেন তোমার এই আশা বা উদ্দেশ্যটা সফল হয়। তো তোমাদের এই যে নজরুল সঙ্গীত এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা শিখছো এবং আগ্রহের সঙ্গে গাইছো, এটাকে পেশা করার ব্যাপারে তুমি কি আগেই ভেবেছিলে নাকি গান শিখতে শিখতে মনে হলো যে না এটা পেশা হয়ে যাবে?
1: ভালো লাগা থেকে গান শেখা শুরু, তবে আস্তে আস্তে এটার প্রতি ভালোবাসা তৈরি হয়। তারপর কিভাবে যেন আমি হচ্ছে এটার ভেতরে ঢুকে যাই আমি নিজেও বলতে পারি না আসলে। তবে এখন চিন্তা করি যে নজরুল নিয়ে কাজ করব, নজরুলের গান নিয়ে কাজ করব, এবং আমাদের সঙ্গীত বিভাগেও হচ্ছে নজরুলের গান নিয়ে অনেক বিশদভাবে আমাদেরকে উৎসাহিত করা হয় এবং আদি রেকর্ড থেকে শুরু করে স্বরলিপি এই সব কিছু ফলো করে হচ্ছে নজরুলের গানগুলো আমরা শিখে থাকি এবং আমাদেরকে সর্বোচ্চভাবে এবং সর্বাত্মকভাবে ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে যাতে নজরুল সঙ্গীত নিয়ে ভালোভাবে কাজ করতে পারি।
0: খুবই ভালো কথা, এটা আমার জীবনেও এই একই ব্যাপারটা এসেছে। সেটা হচ্ছে যে ভালো লাগা থেকে গান করতে করতে গানের মধ্যে ডুবে যাওয়া, পরবর্তীতে আমার ভালো লাগা এবং পেশা যখন এক হয়ে যায় তখন বরং সেই চর্চাটা আরো বেগবান হয়। এবার তুমি কোন গানটি গাইবে?
1: এবার আমি নজরুলের ঝুলনঙ্গের একটি গান গাওয়ার চেষ্টা করছি, দোলে বন তোমালের ঝুলনাতে কিশোরী কিশোর।
0: অসাধারণ গান, যেমন তার ছন্দ তেমনি তার স্বরবিন্যাস, এবং সেই সঙ্গে আমাদের সনাতন ধর্মীয় যে ধর্মীয় উৎসব ঝুলন, সেই ঝুলনে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট গান হতে পারে বোধ করি এইসব গান শুনলে এবং বাণী সুরের সম্মিলন দেখলে আমরা বুঝতে পারি। দোলে বন তোমালের ঝুলনাতে কিশোরী কিশোর এখন খুবই জনপ্রিয় গানটি, এটা সূত্র আমরা রেকর্ড বুলেটিন থেকে পেয়েছি। রেকর্ড হয়েছে এইচএমভি থেকে আগস্ট 1937 সালে। বেতার গীতিচিত্র একটু ঝুলন বলে অনুষ্ঠান হয়েছিল, সেখানেও গানটি ব্যবহার করা হয়েছিল, শিল্পী ছিলেন মানিকমালা। বেতার যে প্রচার হয়েছিল এই অনুষ্ঠানটি সেটা 29/8/1939 সালে স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে পঞ্চম খণ্ডে তালকাহারবা। শুনি আমরা গানটি।

0: খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে। তুমি কম বয়স তোমার, কিন্তু তোমার গানের রুচি এবং গান গাওয়ার যে ক্ষমতা সেটা নিঃসন্দেহে ভালো এবং আশাপ্রদ। আমরা আশা করব তোমার গান আরো বেশি বেশি করে আমাদের শ্রোতাদের সামনে আসুক, তারা ভালো লাগার সঙ্গে তোমার গান শ্রবণ করুক। আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে নজরুলকে উপস্থাপন করার জন্য এই অনুষ্ঠানে। তো তুমি আজ প্রথম এসেছো এই অনুষ্ঠানে, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে।
1: শ্রোতাদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে নজরুল আমাদের জাতীয় কবি, নজরুল প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, আমাদের বিদ্রোহী কবি। নজরুলকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে, নজরুলকে আমাদের কর্মের মাধ্যমে, আমাদের গানের মাধ্যমে, তার সাহিত্য এই সকল বিষয়াদি নিয়ে আমাদের গবেষণার মাধ্যমে তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তোমার শেষ গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তো শেষ গান তুমি কোনটি গাইবে?
1: সবার শেষে আমি যে গানটি করছি, গানটি নজরুলের অত্যন্ত জনপ্রিয় একটি কাওয়ালি, সৈয়দে মক্কি মাদানি আমার নবী মোহাম্মদ।
0: আমাদের প্রিয় শিল্পী আব্বাসউদ্দিনের গাওয়া শ্রেষ্ঠতম একটি গান, এটা জুলফিকার গ্রন্থে গ্রন্থিত হয়েছে। সেখানে লেখা আছে, মিস্টার খাম্বাজ তালকা হারবাটা বলারই অপেক্ষা রাখানে, রেকর্ড হয়েছে মেগাফোন থেকে জুন 1933 সালে, স্বরলিপি নজরুল ইনস্টিটিউটের পঞ্চম খণ্ডে এটি হয়েছে। সুধী মন্ডলী, এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমাদের আজকে যারা যন্ত্রশিল্পী ছিলেন, তবলায় এনামুল হক সাদী, কিবোর্ড জুয়েল আলদিন, বাঁশি ফাইজুর রহমান, গিটার রুম্মান হায়াত, অক্টোপ্যাড নতুন বল্লভ বিশ্বাস। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আগামী অনুষ্ঠানেও এইরকমই কোন গুণী শিল্পীকে আহ্বান জানিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফিজ, শুভরাত্রি।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনবেন খুলনা অঞ্চলের গান, গ্রন্থনা উপস্থাপনায় সেলিনা আক্তার শেলী।

ব্যাকুণ্ঠ চোখ কখনো বোঝে না বালিকার অভিমান, শরৎ জোছনা শিখিয়েছে প্রেম অচিনপুরের গান, শরৎ বালিকা নদীর দুকুল ব্যাপিয়া কুয়াশা ছিঁড়ে জীবনের সিঁড়ি ভেঙে এসু শিউলি ফুলের ভিড়ে। স্নিগ্ধ শরতের রাত্রিতে শিউলি ফোটার সুরভিত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আশা করি যে যেখানে আছেন সুস্থ ও সুন্দর আছেন এবং এই মুহূর্তে আমার অর্থাৎ বাংলাদেশ বেতারের সাথেই আছেন। নীল আকাশে সাদা মেঘের ভেলা, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে সবুজের ঢেউ খেলানো হৃষ্টপুষ্ট ধানের ছড়া, আকাশে হেলান দিয়ে পাহাড়ের ঘুম আর আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন, অপরূপ রূপ বৈচিত্র্যের বাংলা যে কাউকে আকৃষ্ট করে পরম মমতায়। আর তাই তো এদেশের মানুষের গলা ভরা সুর কণ্ঠে বেরিয়ে আসে গান। সুজলা সুফলা এদেশের মানুষের অন্তর প্রেমে পরিপূর্ণ, যে অন্তর প্রেমে পূর্ণ থাকে সে অন্তর বিরহের অনলে দগ্ধ হয় বেশি, আর সে অনলের ভেতর থেকে বেরিয়ে আসে সুর, বেরিয়ে আসে বিরহী বিলাপ। লোকশিল্পীদের দ্বারা রচিত হয় হাজার হাজার বিরহের, প্রেমের, আনন্দের, উচ্ছ্বাসের সুর গান, নানা অঞ্চলের নানা বৈচিত্র্যময় গান, আঞ্চলিক গান। প্রিয় শ্রোতা, নানা কথা আর সুরে আজ আপনাদের নিয়ে যাব খুলনা অঞ্চলে, জানাব নানা তথ্য, দেব সুরের ছোঁয়া। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম। রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত খুলনাকে শিল্পনগরী, সাদা সোনার শহর, সুন্দরবনের প্রবেশদ্বার, বাঘেদের শহর, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী ও বন্দর নগরী হিসেবেও ডাকা হয়। জনশ্রুতি আছে ধনপতি সওদাগর তার স্ত্রী খুলনার নামে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী মন্দির স্থাপন করেন, কালক্রমে সেই নাম থেকেই খুলনা নামকরণ হয়েছে। খুলনা তার সমৃদ্ধ ইতিহাস, সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য এবং নদীমাতৃক লোকসংস্কৃতির জন্য এক অনন্য ঐতিহ্যবাহী অঞ্চল। প্রিয় শ্রোতা, অনেক তো কথা হল, চলুন এবার শোনা যাক একটি গান, শিল্পী আবুল বাশার, কথা আব্দুল গাজী।

খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। খুলনার সমুদ্র বন্দর মোংলা খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশু নদীর তীরে অবস্থিত, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর, যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী বলা হয়ে থাকে। অর্থনৈতিকভাবে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত, সেজন্যই সুন্দরবনকে প্রবেশদ্বার বলা হয়। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ শহরের উত্তরে অবস্থিত, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অর্থনৈতিক উন্নতি, ভৌগোলিক অবস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধার কারণে খুলনাকে বাংলার কুয়েত সিটি বলা হয়। তো প্রিয় শ্রোতা, চলুন এবারে সেই সিটির সওদাগরের কথা শোনা যাক পাপিয়া পারভিনের কণ্ঠে।

প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ লোকসংস্কৃতির এক অপূর্ব সমন্বয় রয়েছে খুলনায়। সুন্দরবন ও নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনের সাথে মিশে আছে বাউল গান, পালা গান, জারি সারি, ভাটিয়ালি ও মাঝিদের বিভিন্ন লোকগান। পেশাভিত্তিক গ্রামীণ জীবনে রয়েছে পালকির গান, ওঝার গান, বাওয়ালির গান, জেলেদের গান এবং ধান কাটার গান। মানুষের সুখ দুঃখ ও নদীকেন্দ্রিক জীবনযাত্রাকে ফুটিয়ে তোলে পালা গান ও বাউল সঙ্গীতের ব্যাপক চর্চার মাধ্যমে। উল্লেখযোগ্য উপজাতি বা আদিবাসী না থাকায় সকল অধিবাসীদের ভাষা বাংলা। তবে কিছু জায়গার কথায় নদিয়া শান্তিপুরের টান ও দৌলতপুরের আঞ্চলিক ভাষা পরিলক্ষিত হয়। তবে সুন্দরবনে পার্শ্ববর্তী অঞ্চলে যে ভাষা প্রচলিত তা সুন্দরবনের জংলা ভাষা হিসেবে পরিচিত। বিভিন্ন পূজা পার্বণে, নবান্নে কিংবা ধর্মীয় উৎসবে আঞ্চলিক ভাষায় গান বাজনার আয়োজন করা হয়। ষাঁড়ের লড়াই জনপ্রিয় লোক ঐতিহ্য। সোলার খেলনা, বাঁশ বেতের পাত্র, মাদুর ও তালের পাখা, নকশি কাঁথা এখানকার ঐতিহ্য। প্রিয় শ্রোতা, এবারে শুনবো একটি গান সমবেত কণ্ঠে।

ভোজন রসিকদের কাছে খুলনা সুস্বাদু ইলিশ মাছের বিভিন্ন পদ এবং উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সামুদ্রিক মাছের শুটকি বিশেষ পরিচিত। এছাড়া চুই ঝাল দিয়ে রান্না করা মাংস, সুস্বাদু মিষ্টি পান এবং মিষ্টি যেন এক অমৃত স্বাদের খাবার, আর সেটা যদি হয় খুলনার বিখ্যাত ইন্দোমোহন সুইটসের রসগোল্লা, যা বংশ পরম্পরায় ১৩৮ বছর ধরে টিকে থাকা কলাপাতায় পরিবেশন করা মিষ্টি। এখানে আরও মজার খাবারের মধ্যে রয়েছে ছিটা রুটি ও হাঁসের মাংস, চিংড়ি মালাইকারি ও সেমাই পিঠা। প্রিয় শ্রোতা, খাবারের স্বাদের কথা ভাবতে ভাবতে চলুন সবশেষ গানটি শোনা যাক মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কথায় অলিউর রহমানের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, নদীমাতৃক জীবন, লোকজ ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মিলন ক্ষেত্র খুলনা থেকে আজ বিদায় নিচ্ছি। আগামীতে কথা হবে অন্য কোনো অঞ্চল এবং অঞ্চলের গান নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, বেশি বেশি আমাদের শেকড়ের গান শুনুন এবং নিজেকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান এখানেই শেষ হল। আজ শুনলেন খুলনা অঞ্চলের গান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সাদিয়া আফরিন কবির, গানের কথা লিখেছেন দীন মাহমুদ আখান তুষার এবং সুর করেছেন গাজী ওয়াদুদ রহমান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান সাদিয়া আফরিন কবিরের কণ্ঠে। এবারের গানের গীতিকার কবির বকুল, সুর করেছেন মইনুল ইসলাম খান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক গান সাদিয়া আফরিন কবিরের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, আবৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এইসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর। যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে 25টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপের এয়ারবাসের সঙ্গেও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। দীর্ঘমেয়াদী এই উদ্যোগে নতুন 35টি উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। এতে বাড়বে যাত্রী পরিবহনের সক্ষমতা, তৈরি হবে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা থেকে দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

0: কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর 85টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে 40,000 টাকা করে মোট 34 লাখ টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণীপেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শ্যাওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে অপচয় রোধ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু বিকেল 5:10। সকাল 8:20 ও বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকায় একসাথে সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঝে আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমিতির সুর রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরানের গান রাত 10:20।
2: এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক নেই কোনো অভিযোগ, রচনা ও প্রযোজনা আল আমিন শেখ।
1: FM এর অনুষ্ঠান সূচি FM 92 MHz শুনবে 7:00-11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz, FM 106 MHz সকালে 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:68%, সন্ধ্যা 6:96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:53, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 ও 106 MHz, এছাড়া FM 102 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: তিলাবাতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেটাই তাদের অভিবাদন হবে, সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবার শুনবেন পোড়ামন দুই ছায়াছবি থেকে নদী ও আকাশের কণ্ঠে গান। এরপর পরই হামিদুল ইসলামের কথায় ইন্দ্রমোহন রাজবংশীর সুরে সর্দার মোহাম্মদ রহমতুল্লাহর কণ্ঠে গান শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, এরই মধ্যে দিয়ে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতির আয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে শুনব দেশের গান। শিল্পী জানিত আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ আলামিন, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপর পরে শুনবেন মোহাম্মদ ইউনুস আলীর কণ্ঠে গান, গীতিকার সেলিম মাহমুদ, সুর করেছেন আলাউদ্দিন মিয়া। এবং ব্যান্ড সঙ্গীত শুনবেন মরুভূমি থেকে শফিকুল আলমের কণ্ঠে।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশ যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকে থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিশুতির আয়োজনে আপনারা এখন শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। আয়োজনমালায় এখন শুনবেন লালন গীতি, শিল্পী মোকসেদ আলী সাই। এরপরই ইংরেজি গান শুনবেন সেলিন ডিওনের কণ্ঠে, আর তারপর কানাই লাল শীলের কথায় ও সুরে গান শুনবেন আবু বকর সিদ্দিকের কণ্ঠে।

নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে নিশুতি অধিবেশন। আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। আয়োজন মালায় এখন শুনবেন রাশিয়ান গান শিল্পী সুভি তারাসনিস্কা, এর পরপরই শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে, এবং তারপর রাধারমণ দত্তের গান শুনবেন শাহনা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন শত জনমের প্রেম ছায়াছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন। এর পরপরই শুনবেন জাপানিজ গান শিল্পী হিকারু চারার কনসার্ট।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফারুক।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন নজরুল সঙ্গীত ফারুক নাজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে অপচয় রোধ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু শুনবেন বিকেল 5:10। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিন্তাবাদ।